বিসমিল্লাহিরাহমানিরাহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, সকাল 7:59 আমাদের স্টুডিওর ঘড়িতে। আজ বৃহস্পতিবার 11 আষাঢ় 1433 বঙ্গাব্দ, 9 মুহররম 1448 হিজরি, 25 জুন 2026 খ্রিস্টাব্দ। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় রয়েছে চন্দ্রা দেবনাথ এবং লুবনা হাসনা ফারুক মিষ্টি। প্রকৌশল তত্ত্বাবধানে আছেন প্রদীপ কুমার মৃধা। প্রকৌশল দায়িত্বে আছেন আহমেদ হাসান এবং মোহাম্মদ আতাউর রহমান গাজী। শ্রোতা, দিনের শুরুটা প্রত্যেকটি মানুষের হোক সুন্দর এবং সারাটি দিন কাটুক সাফল্যমণ্ডিতভাবে। সাফল্যের প্রত্যাশায় এই মুহূর্তে আপনাদের নিয়ে যাচ্ছি ঢাকা বেতার কেন্দ্রে সকাল 8:00 ইংরেজি সংবাদ শোনার জন্য, এবং এর পরপরই রয়েছে স্থানীয় সংবাদ বাংলায়।

0: Assalamu alaikum. 8 a.m. This is Bangladesh Betar, broadcasting on the morning of Thursday, the 11th of Ashar, the 9th of Muharram, and June the 25th. The news read by Shamim Khan. First, the headlines. Prime Minister Tariq Rahman now in Beijing will meet Chinese Premier Li Keqiang today. Kazakh Prime Minister pays courtesy call on Tariq Rahman. Agree on establishing permanent diplomatic missions in Dhaka and Astana. Government gives priority on price control and balanced regional development in the upcoming budget, Finance Minister informs the Jatiya Sangsad. Exams of compulsory and general subjects of all boards will be held with common question paper from next year, says Education Minister. France, UK and Spain see record temperatures as heat wave grips Western Europe. Power outage in France. And in FIFA World Cup, Brazil beat Scotland by 3-0. Morocco, Switzerland and Bosnia-Herzegovina win their respective matches. Now the details. Prime Minister Tariq Rahman now in Beijing will meet Chinese Premier Li Keqiang today. Earlier yesterday, a red carpet was rolled out as Prime Minister Tariq Rahman arrived in Beijing from Dalian. He reached Beijing by bullet train after participating at the World Economic Forum annual meeting in Dalian City of China. The Prime Minister, accompanied by his wife, Dr. Zubaydah Rahman, reached Beijing Chaoyang Railway Station at 5:35 p.m. local time yesterday. Ms. Sun Meijun, Minister and Secretary of Communist Party of China Committee of General Administration of Customs of China, received Tariq Rahman at the railway station. Tiny Tots presented bouquet to the Prime Minister and his spouse. The Prime Minister was also accorded with a static guard of honour and a ceremonial welcome. From Chaoyang Railway Station, the Prime Minister and members of his entourage was taken to the Yutai State Guest House in a ceremonial motorcade. Earlier, Tariq Rahman left for Beijing by high-speed bullet train from Dalian North Railway Station at 1:58 p.m. local time. Kazakhstan Prime Minister Orges Bektyanov paid a courtesy call on Prime Minister Tariq Rahman on the sidelines of the World Economic Forum annual conference yesterday. During the meeting, Tariq Rahman emphasized on strengthening bilateral relations between Bangladesh and Kazakhstan for benefit of the people of two countries. To strengthen bilateral ties, Prime Ministers of both the countries agree to establish permanent diplomatic missions in Dhaka and Astana. In addition, they stress the need for holding regular meetings to increase contact among politicians, business community and people of both the countries. Kazakh Prime Minister Orges Bektyanov positively viewed the prospect of greater engagement in trade and investment between the two countries. Meanwhile, Tariq Rahman will meet Chinese President Xi Jinping tomorrow. The Prime Minister is expected to return home tomorrow night. Finance Minister Amir Khusro Mahmood Chaudhry said the government identified controlling commodity prices, protecting purchasing power of ordinary people and ensuring balanced regional development as key priorities of the next budget. He made the remarks while replying to written question in the Jatiya Sangsad yesterday. The House resumed its sitting with Speaker Hafizuddin Ahmed Bir Bikram in the chair yesterday afternoon. Finance Minister said to achieve these goals, the government plans to coordinate monetary and fiscal policies effectively, strengthen foreign exchange reserve, keep the budget deficit at a manageable level, prioritize public expenditure and boost production as well as investment to restore market stability. He said steps have been taken to increase the government's food grain storage capacity from 23,10,000 metric tons to 24,50,000 metric tons. The House will resume its sitting at 11 a.m. today. Education Minister Dr. A.N.M. Ehsanul Haq Milon said, from next year, all compulsory and general subject examinations of Madrasa and Technical Education Boards, along with General Education Boards, will be held on the same day and with common question papers. He informed this at a view exchange meeting with the Centre Secretaries of four Education Boards on the occasion of upcoming HSC and equivalent examinations at Azimpur Girls School and College in the capital yesterday. The Minister said, despite having one education ministry and the same syllabus, there is no reason in conducting examinations with separate question papers in different boards in the country. This is Bangladesh Betar giving you the news. Back-to-back powerful earthquakes struck Venezuela under a minute apart. The U.S. Geological Survey, USGS, confirmed the first 7.2 magnitude quake was centered in the state of Carabobo, some 20 kilometers from the capital Caracas. It was followed by a stronger earthquake just 39 seconds later, with that one registering at 7.5 magnitude. It is still unclear how many casualties there have been and what the extent of the damage will be. However, the USGS is estimating the death toll could likely range from 10,000 to 100,000. The shaking was felt in Caracas, where buildings collapsed, petrol supplies have been cut off, and people are calling for help under the rubble. Venezuela's interior minister urged residents to leave their homes. France, UK and Spain see record temperatures as much of Western Europe is in the grip of a sweltering heat wave. About 68,000 people in France are left without power. French National Weather Agency said France's heat wave is expected to continue this weekend, with temperatures forecast to reach around 40 to 42 degrees Celsius. Sales of fans and air conditioners skyrocketed in France. Meanwhile, Met Office recorded the UK's hottest June day on record, with a temperature of 36.1 degrees Celsius yesterday, breaking the previous record from the summer of 1976. Temperatures could hit 38 degrees Celsius today. Spain also experienced baking record heat over the last few days and forecast a maximum temperature of 42 degrees Celsius. In Italy, there are 16 red alerts in place, mostly northern and central parts of the country. Meanwhile, World Health Organization WHO warned that the heat wave hitting Europe was putting people's health at risk. Head of WHO Tedros Adhanom Ghebreyesus said leaders must prioritize investment in climate-resilient health systems. Football, and Brazil beat Scotland by 3-0, while Morocco defeated Haiti by 4-2 in the FIFA World Cup football today. Moreover, last night, Switzerland secured 2-1 victory over Canada, while Bosnia-Herzegovina knocked Qatar out of the World Cup through 3-1 win. Meanwhile, South Africa is now taking on South Korea, while Czech Republic is facing Mexico. Finally, weather and forecast by Little One this afternoon says the chances of rain and thundershowers, with temporary south, southeasterly, gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Rongpur, Dinajpur, Mamansingh, Khulna, Borishal, Podrakhali, Noakhali, Kumilla, Chattogram, Cox's Bazar and Sylhet. River ports in these areas are to hoist cautionary signal number 1. To end the news, the main points again. Prime Minister Tariq Rahman, now in Beijing, will meet Chinese Premier Li Keqiang today. Kazakh Prime Minister pays courtesy call on Tariq Rahman. Agree on establishing permanent diplomatic missions in Dhaka and Astana. Government gives priority on price control and balanced regional development in the upcoming budget. Finance Minister informs the Jatiya Sangsad. Exams of compulsory and general subjects of all boards will be held with common question paper from next year, says Education Minister. France, UK and Spain see record temperatures as heat wave grips Western Europe. Power outage in France. And in FIFA World Cup, Brazil beat Scotland by 3-0. Morocco, Switzerland and Bosnia-Herzegovina win their respective matches. That's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি শাহিদা আক্তার। আগামী 28 জুন জাতীয় ভিটামিন ই প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে এক অবহিতকরণ ও পরিকল্পনা সভা গতকাল খুলনা মহানগরীর শেরেবাংলা রোডস্থ নগর স্বাস্থ্য ভবনে অনুষ্ঠিত হয়। সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু সভায় প্রধান অতিথি ছিলেন। এ উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, ভিটামিন ই প্লাস ক্যাম্পেইন জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি। ব্যাপক প্রচারের মাধ্যমে এই কর্মসূচির বিষয়ে সকল শ্রেণী পেশার মানুষকে সচেতন করতে হবে। হাম, রুবেলা ও ডেঙ্গু চিকুনগুনিয়া সংক্রমণ প্রতিরোধ সাফল্যের উদাহরণ টেনে প্রশাসক বলেন, একইভাবে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনও সফল করতে হবে। ভিটামিন এ প্লাস ক্যাপসুল রোগ সংক্রমণের হার হ্রাস করতে ভূমিকা রাখবে। তিনি ওয়ার্ড পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যাপক প্রচার প্রচারণা চালানোর জন্য ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনা দিন এবং একটি শিশু যেন এই কর্মসূচি থেকে বাদ না পড়ে সেদিকে লক্ষ্য রাখার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদের সভাপতিত্বে স্বাস্থ্যের বিভাগীয় পরিচালক ডক্টর শেখ মোহাম্মদ মুশরফ হোসেন, কেসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর শরীফ সামিউল ইসলাম, ইউনিসেফ খুলনার প্রধান মোহাম্মদ কাউসার আহমেদ, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন মজুমদার, পরিবার পরিকল্পনা অফিসের উপপরিচালক মোহাম্মদ আকিব উদ্দিন, কেসিসির সচিব মোহাম্মদ রেজা রশিদ, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুসরা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল ইমরান, সিভিল সার্জন ডাক্তার মাহফুজা খাতুন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ ওহিদুল আলম, বানুজা উপসমের পরিচালক সার্জন লেফটেন্যান্ট কমান্ডার জেরিন আফরোজ, থানা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান সহ কেসিসি ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও জোন ইনচার্জগণ সভায় উপস্থিত ছিলেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের নবীন শিক্ষার্থীদের জন্য হল, লাইব্রেরি ও অন্যান্য প্রশাসনিক সেবা প্রাপ্তির প্রক্রিয়াকে সম্পূর্ণ ডিজিটাল অটোমেশন ব্যবস্থা গতকাল থেকে চালু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ মাসুদ্দার দাপ্তরিক কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই অটোমেশন ব্যবস্থার উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, নতুন এই ব্যবস্থার আওতায় প্রত্যেক শিক্ষার্থীর জন্য একটি ইউনিক ডিজিটাল আইডি প্রদান করা হবে। এই আইডির মাধ্যমে শিক্ষার্থীরা তাদের বিশ্ববিদ্যালয় ইমেইল, একাডেমিক রেজিস্ট্রেশন, বিভিন্ন ফি ও পেমেন্ট কার্যক্রম, হল সংক্রান্ত সেবা, লাইব্রেরি সেবা এবং অন্যান্য প্রশাসনিক কার্যক্রম একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পন্ন করতে পারবেন। উপাচার্য বলেন, নবীন শিক্ষার্থীরা ওয়েবসাইট ভিত্তিক এই অটোমেশন সিস্টেম ব্যবহার করে কোন ধরনের জটিলতা ছাড়াই ডিজিটাল পদ্ধতিতে হলের সিট বরাদ্দ, লাইব্রেরি কার্ড গ্রহণ এবং প্রয়োজনীয় অন্যান্য প্রাতিষ্ঠানিক সেবা ও তথ্য দ্রুত ও সহজে সংগ্রহ করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে সম্মানিত ডিন, ইনস্টিটিউট সমূহের পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধানগণ, হল প্রভোস্ট বৃন্দ, পরিচালক বৃন্দ এবং বিভিন্ন দপ্তর শাখার প্রধানগণ এ সময় উপস্থিত ছিলেন। মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গতকাল এক গণশুনানির আয়োজন করা হয়। জেলা প্রশাসক শিল্পী রানী রায় এতে প্রধান অতিথি ছিলেন। এ সময় তিনি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কথা শুনেন এবং সমাধানের আশ্বাস দেন। সহকারী কমিশনার ভূমিসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। সাতক্ষীরা শ্যামনগর উপজেলার একটি বেসরকারি সংস্থার অফিসে 5 দিনব্যাপী গবাদি পশুর প্রাথমিক স্বাস্থ্যসেবা ও টিকাদান কর্মসূচি বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা গতকাল শেষ হয়েছে। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। এই প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার 15 জন ভেটেরিনারি চিকিৎসক অংশগ্রহণ করেন। পরে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র ও চিকিৎসা সরঞ্জামাদি প্রদান করা হয়। বাল্যবিবাহ প্রতিরোধে গতকাল খুলনার পাইকগাছা উপজেলা বিআরডিবির হলরুমে 22 জন শিক্ষার্থীর মধ্যে আর্থিক সহায়তা 6,60,000 টাকার চেক বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার প্রধান অতিথি হিসেবে এসব চেক বিতরণ করেন। উপজেলা বিআরডিবির কর্মকর্তা সভাপতিতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। পরে 200 শিক্ষার্থীর মধ্যে গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা গতকাল সাতক্ষীরা ও কলরা সীমান্তে চোরাচালান বিরুদ্ধে অভিযান চালিয়ে 7,30,000 টাকা মূল্যের ভারতীয় শাড়ি, চিংড়ি, রেণু ঔষধ আটক করেছে। আটককৃত পণ্য কাস্টমসে জমা দেওয়া হয়েছে এবং এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এদিকে পরিবেশ অধিদপ্তরের একটি দল গতকাল খুলনা মহানগরীর বড়বাজারের 2টি গোডাউনে অভিযান চালিয়ে 2,542 কেজি নিষিদ্ধ পলিথিন আটক করেছে। পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আদালত পরিচালনা করেন। খেলার খবর, ফুটবল। মাগুরের শালিখা উপজেলার শতখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে 8 দলীয় ফুটবল টুর্নামেন্টে গতকালের খেলায় বিথুলিয়া একাদশ 109 গোলে বহরমপুর একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, রংপুর, দিনাজপুর, পাবনা, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
2: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন দেশের গান। প্রথম গানটি শুনবেন সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। গানের কথা লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান।

আবু জাফরের লেখনীতে এম এ হামিদের কণ্ঠে শুনলেন এই গানটি। এবারে শুনবেন ফরিদা পারভিনের কণ্ঠে আরেকটি দেশের গান। গানটির কথা লিখেছেন আবু জাফর।

0: এতক্ষণ দেশের গান শুনলেন।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে, 558 কিলো হার্সে, এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে সকাল 8:30 আমাদের স্টুডিওর ঘড়িতে বাংলাদেশ বেতার খুলনা। শুরু হচ্ছে স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী। অনুষ্ঠানের শুরুতে গিয়েছেন কতটুকু প্রেম পেলে ভালোবাসার গান সালাউদ্দিন খান, আর এই গানটির কথামালা সাজিয়েছেন জি এম ইমদাদ, সুর করেছেন শেখ আব্দুস সালাম।

এবারে হাত বাড়ালেই নীলাকাশ, এই গানটি শুনব। সাহারা ইরানি পিয়ার কণ্ঠে গানের কথামালা সাজিয়েছেন অশোক কুমার দে, সুর করেছেন শেখ আলী আহমেদ।

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আসরে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, আর এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এতে করে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সেগুলো। এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ কাজ করছে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে। আমাদের সরকার এই বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব আরোপ করেছেন, তারাও এই কর্মসূচি হাতে নিয়েছেন, প্রস্তুতি এবং সেই কাজ শুরু হয়েছে। এই কর্মসূচি ইতোমধ্যে তারা শুরু করেছেন, কর্মসূচিটি শুরু হয়ে এখন সেটা বাস্তবায়নের পথে রয়েছে। আজকে আমরা জানব বৃক্ষরোপণের গুরুত্ব এবং বর্তমান কর্মপরিকল্পনা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
1: ধন্যবাদ আপনাকেও।
0: আপনার কাছে একটু জানতে চাই, বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ কর্মসূচির প্রয়োজনীয়তা কেন এত বেশি জরুরি?
1: আপনারা জানেন বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বন উজাড়ের কারণে বিশ্বের অনেক দেশ পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, তাপমাত্রা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষয়, এসব সমস্যার অন্যতম সমাধান হল ব্যাপক বৃক্ষরোপণ এবং বনভূমির বৃদ্ধি। এই প্রেক্ষাপটে বর্তমান সরকার দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির একটি বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের বনভূমি বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জনগণের অর্থনৈতিক উন্নয়ন সবকিছুই সমন্বিতভাবে অর্জনের চেষ্টা করা হচ্ছে।
0: সত্যি বেশ প্রশংসিত একটি কর্মসূচি বর্তমান সরকার হাতে নিয়েছে, যেটা আমাদের দেশের বনভূমি এবং বৃক্ষরোপণের যে গুরুত্ব সেটাকে আরো বেশি আমাদের সামনে নিয়ে আসছে। আমরা একটু জানতে চাই যে কোটি চারা, অর্থাৎ এই যে 25 কোটি চারার কথা আমরা বলছিলাম, এই 25 কোটি চারা রোপণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য কি?
1: এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল দেশের পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা এবং বনভূমির পরিমাণ বৃদ্ধি করা। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে, যেমন উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, পার্বত্য অঞ্চলের অবক্ষয়িত বন পুনরুদ্ধার করা, পানির উৎস সংরক্ষণ করা এবং নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধি করা। অন্যদিকে এই কর্মসূচি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কাঠ, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি করা, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেসরকারি নার্সারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা, সব মিলিয়ে এই কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার জন্য নয় বরং দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: এই যে আপনি বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, একটু জানতে চাই যে কর্মসূচি ইতোমধ্যে শুরু হয়েছে, বাস্তবায়ন শুরু হয়েছে, এটা কিভাবে বাস্তবায়ন করা হবে?
1: সারা দেশে আগামী 5 বছরে সরকারি বনাঞ্চলে, উপকূলীয় চর অঞ্চলে, সড়ক, মহাসড়ক, বাঁধ, নদী ও খালপর সহ অন্যান্য প্রান্তিক ভূমিতে, প্রতিষ্ঠান ও বসত বাড়িতে, কৃষি বনায়ন এবং নগর বনায়ন কার্যক্রমে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। এর মধ্যে উপকূলীয় বনায়ন সবচেয়ে বড় অংশ, যেখানে প্রায় 40% চারা, উপকূলের নতুন জেগে ওঠা চর এবং অবক্ষয়িত উপকূলীয় বনাঞ্চলে রোপণ করা হবে। এর মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমানো এবং ভূমিক্ষয় রোধ করা সম্ভব হবে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ খাত হল বন পুনরুদ্ধার। পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের অবক্ষয়িত বনভূমিতে গাছ লাগিয়ে প্রাকৃতিক বন পুনরুদ্ধার করা হবে। এতে মাটির উর্বরতা বাড়বে, পানির উৎস সংরক্ষিত হবে এবং জীববৈচিত্র্য বৃদ্ধি পাবে। এছাড়া নগর বনায়ন, উৎপাদনমুখী বনায়ন, কমিউনিটি ভিত্তিক প্রান্তিক ভূমিতে বনায়ন এবং প্রতিষ্ঠান ও বসতবাড়ি ভিত্তিক বনায়ন, এই খাতগুলোতেও ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে। এর ফলে দেশের প্রায় সব অঞ্চলে বৃক্ষরোপণ কার্যক্রম বিস্তৃত হবে।
0: অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। একটু জানতে চাইবো এই কর্মসূচিতে আধুনিক প্রযুক্তির কোনো ভূমিকা থাকবে কি?
1: অবশ্যই, বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার ছাড়া বড় কোনো প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা কঠিন, তাই এই কর্মসূচিতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নগর বনায়নের ক্ষেত্রে একটি বিশেষ মোবাইল অ্যাপ, মাই ট্রি অ্যাপ ব্যবহার করা হবে। এতে গাছের সঠিক তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ সহজ হবে। এছাড়াও বনায়ন পর্যবেক্ষণের জন্য ড্রোন প্রযুক্তি, লাইডার প্রযুক্তি, স্যাটেলাইট ইমেজ এবং জিআইএস প্রযুক্তি ব্যবহার করে কোথায় গাছ লাগানো হয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে এবং কোথায় সমস্যা রয়েছে, এসব তথ্য সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
0: তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আমরা খুব সহজেই এগুলোকে ট্রেস করতে পারবো। এবার একটু জানতে চাই আপনার কাছে যে এই কর্ম পরিকল্পনা যেটা রয়েছে বা যে কর্মসূচি রয়েছে, আর এই 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি, এটা বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে ভূমিকা রাখতে পারে?
1: এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল জনগণের অংশগ্রহণ। শুধু সরকারি উদ্যোগে এত বড় কর্মসূচি সফল করা সম্ভব নয়, এজন্য সমাজের সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এই পরিকল্পনার আওতায় সামাজিক বনায়ন কর্মসূচি চালু থাকবে, যেখানে স্থানীয় জনগণ অংশীদারিত্বের ভিত্তিতে বনায়নে অংশ নিবে এবং সুফল ভাগাভাগি করে নিবে। এছাড়া এক শিক্ষার্থী একটি গাছ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করা হবে। এর ফলে ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি হবে এবং বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত হবে। বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের খালি জায়গা, ফলদ, ঔষধি এবং বনজ গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। এতে পরিবেশের পাশাপাশি মানুষের পুষ্টি ও অর্থনৈতিক সুবিধাও বাড়বে। 25 কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচি বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় সবুজ উদ্যোগ। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ এবং টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
0: একেবারেই তাই, আমরা আপনার সাথে গলা মিলিয়ে বলতে চাই, আসুন আমরা প্রত্যেকে মিলে এই 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান কর্মসূচির যে বৃহৎ পরিকল্পনা, এটা বাস্তবায়নে সকলে মিলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাই, এই কর্মসূচি বাস্তবায়ন করি এবং পৃথিবীর বুকে সবুজ সুন্দর একটি পৃথিবী, সুস্থ পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিয়ে যাই। সকলের জন্য নিরন্তর শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
1: আপনাকেও ধন্যবাদ। প্রিয় শ্রোতা, শুনছেন স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। অনুষ্ঠানে এবারে শিল্পী হিমাংশু মণ্ডল, সুর করেছেন প্রদীপ রাহা, গানে কথা রেখেছেন হুমায়ুন রেজা।

বর্ণনীতি এবারই নারায়ণচন্দ্র রায়ের সুরে গেয়েছেন সুস্মিতা রায়, কথা লিখেছেন আতিক মাহমুদ সাগর।

এই গানটির সাথে শেষ হল স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী বাংলাদেশ বেতার খুলনা। এখন সকাল 9টার বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। সকাল ৯টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি সাইফউদ্দিন। চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বেইজিংয়ে সেদেশের প্রধানমন্ত্রী লি কেকিয়াং এর সাথে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী গতকাল চীনের দালিয়ান থেকে স্থানীয় সময় বিকেল ৫:৩০ বেইজিং এর চাওমিং রেলওয়ে স্টেশনে পৌঁছান। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসাবে রয়েছেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। এ সময় চাওমিং রেলওয়ে স্টেশনে তারেক রহমান ও তার সহধর্মীকে লালগালিচা সংবর্ধনা এবং গার্ড অব অনার দেওয়া হয়। চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের মন্ত্রী এবং চীনের কমিউনিস্ট পার্টির কমিটির সেক্রেটারি সুন মেইজুন তারেক রহমানকে অভ্যর্থনা জানান। এ সময় শিশু কিশোররা প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণীর হাতে ফুলের তোড়া তুলে দেন। রেলওয়ে স্টেশন থেকে প্রধানমন্ত্রীকে বিশেষ মোটর শোভাযাত্রা সহকারে চীনের রাষ্ট্রীয় অতিথি ভবন দিয়া ওই উতাই গেস্ট হাউসে নিয়ে যাওয়া হয়। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন। আগামীকাল রাতে তিনি দেশে ফিরবেন বলেও আশা করা যাচ্ছে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা সুরক্ষা এবং আঞ্চলিক সুষম উন্নয়নকে সরকার ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসাবে গ্রহণ করেছে। তিনি গতকাল জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে একথা জানান। সংসদের বৈঠক গতকাল বিকেলে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিতে পুনরায় শুরু হয়। অর্থমন্ত্রী জানান, সরকারি খাদ্যশস্য সংরক্ষণ ক্ষমতা ২৩.১৬ লাখ মেট্রিক টন থেকে ২৪.৫০ লাখ মেট্রিক টনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি খাদ্যশস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা ২৮.১৯ লাখ মেট্রিক টন থেকে বাড়িয়ে ৪১.২৯ লাখ মেট্রিক টন নির্ধারণ করা হয়েছে। ভেনিজুয়েলায় এক মিনিটের মধ্যে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ কেন্দ্র ইউএসজিসি নিশ্চিত করেছে, রাজধানীর কারাকাসের ২০ কিলোমিটার দূরে কারাবোবো রাজ্যে ৭.২ মাত্রার ভূমিকম্পের কেন্দ্র স্থল ছিল। এর পরপরই মাত্র ৩৯ সেকেন্ডের মাথায় অপর আরেকটি ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। কতজন হতাহত হয়েছে এবং কি পরিমাণ ক্ষতি হবে এখনও তা স্পষ্ট নয়। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ কেন্দ্র ধারণা করছে, মৃতের সংখ্যা ১০,০০০ থেকে ১,০০,০০০ হতে পারে। ভূমিকম্পে কারাকাসে কম্পন অনুভূত হয়, সেখানে বহু ভবন ধসে পড়ে, পেট্রোল সরবরাহ বন্ধ হয়ে যায় এবং ধসে পড়া ভবনের নিচ থেকে মানুষ সাহায্যের আবেদন জানাচ্ছে। ভেনিজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী বাসিন্দাদের বাড়ি থেকে বেরিয়ে আসার অনুরোধ জানান। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ জরুরি অবস্থা ঘোষণা করেছেন। ফ্রান্স, যুক্তরাজ্য ও স্পেন সহ ইউরোপের বেশিরভাগ দেশে প্রচণ্ড তাপদাহ চলছে। প্রায় ৪৮,০০০ ফরাসি বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। ফ্রান্সের জাতীয় আবহাওয়া বিভাগ জানায়, চলতি সপ্তাহান্ত পর্যন্ত দেশটিতে তাপদাহ বয়ে যেতে পারে। এ সময় ফ্রান্সের তাপমাত্রার পারদ ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। ফ্রান্সে ফ্যান ও এয়ার কন্ডিশন যন্ত্র বিক্রির হার রেকর্ড ছুঁয়েছে। এদিকে ব্রিটেনের আবহাওয়া দপ্তর জানায়, দেশটিতে ১৯৭৬ সালের রেকর্ড ভেঙে তাপমাত্রা ৩৬.১ ডিগ্রিতে পৌঁছায় এবং আজকের তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। স্পেনেও বিগত কয়েকদিনে রেকর্ড তাপদাহ অনুভূত হয়েছে এবং আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে জানানো হয়েছে। এছাড়া ইতালির উত্তর ও মধ্যাঞ্চলে ১৬টি রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ডাব্লিউএইচও এর মহাপরিচালক টেড্রোস আদানম গেব্রিয়েসুস বলেছেন, বিশ্ব নেতাদের অবশ্যই জলবায়ু সহনশীল স্বাস্থ্য ব্যবস্থায় বিনিয়োগ নিশ্চিত করতে হবে। খেলার খবর, বিশ্বকাপ ফুটবল। যুক্তরাষ্ট্রের আটলান্টায় ব্রাজিল ৩-০ গোলে স্কটল্যান্ডকে পরাজিত করেছে। ভিনিসিওস জুনিয়র ব্রাজিলের পক্ষে দুটি গোল করেন এবং ফ্লোরিডায় মরক্কো ৪-২ গোলে হাইতির বিপক্ষে জয়লাভ করে। এছাড়া দক্ষিণ আফ্রিকা ১-০ গোলে দক্ষিণ কোরিয়াকে এবং মেক্সিকো ৩-০ গোলে চেক প্রজাতন্ত্রকে পরাজিত করে। এদিকে গতরাতে ভ্যাঙ্কুভারে সুইজারল্যান্ড ২-১ গোলে কানাডাকে এবং ওয়াশিংটনে বোসনিয়া হার্জেগোভিনা ৩-১ গোলে কাতারকে পরাজিত করে। আজ রাত ২টায় নিউ ইয়র্কে জার্মানি ইকুইডরের এবং ফিলাডেলফিয়ায় কোরাসাও আইভরি কোস্টের মোকাবেলা করবে। ৪:০০টায় কানসাসে নেদারল্যান্ডস ইউনেশিয়ার এবং ডালাসে জাপান সুইডেনের বিপক্ষে খেলবে। আগামীকাল সকাল ৮টায় লস অ্যাঞ্জেলসে যুক্তরাষ্ট্র তুরস্কের এবং সান ফ্রান্সিসকোতে অস্ট্রেলিয়া প্যারাগুয়ের মুখোমুখি হবে। ক্রিকেট ইংল্যান্ডে আইসিসি নারী টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে আজ বাংলাদেশ ভারতের বিপক্ষে খেলবে। ম্যানচেস্টারে বাংলাদেশ সময় সন্ধ্যে 7:30 খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া, আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সাথে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: সকাল 9:05 আমাদের স্টুডিওর ঘড়িতে বাংলাদেশ বেতার খুলনা।

0: কখনো কখনো এমনটা মনে হয় যে মানুষ খুব বেশি দূরে থাকতে পারে না, সময়ের কারণে হয়তো বা কিছুটা দূরত্ব বাড়ে, কিন্তু মনের দূরত্ব কখনোই বাড়ে না। আমরা কিন্তু কখনোই চাই না যে কোনো মানুষের ভেতরে তাদের মনের দূরত্ব বাড়ুক, সেটি হোক মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কিংবা ভীষণ কাছের কোনো মানুষ, বন্ধুরা। বন্ধুরা, আমরা চাই প্রত্যেকটি মানুষ তাদের সম্পর্কের যে বিশ্বাস এবং সম্পর্কের যতটুকু টানাপোড়েন আছে সেটুকু মিটিয়ে সেটিকে যত্ন করুক। সম্পর্ক যত্ন করলে কিন্তু অনেক বেশি অটুট হয়, আর সেই অটুট বন্ধনে বন্ধুরা আপনাদেরকে আমরা বেঁধে রাখতে চাই রূপালীর এই আয়োজনে। নিশ্চয়ই আপনারা ভাবছেন কেন আমরা কথা বলছি, আমরা কেন কথা বলছি, কেননা আমরা জানি যে আপনারা আমাদের মতোই অপেক্ষা করছেন সকাল 9:05 মানেই আপনাদের পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গান। এই পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকবো লুবনা হাসনা ফারুক মিষ্টি,
1: চন্দ্রদীপ নাথ,
0: আরও আছেন অধিবেশন তত্ত্বাবধানে নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল দায়িত্বে আছেন আহমেদ হাসান এবং মোহাম্মদ আতার রহমান। আজ অবশ্য চিঠি নেই, কিন্তু তার মানে এই নয় যে মনের দূরত্ব বেড়ে গিয়েছে, আর বেশি আপনাদেরকে মনে পড়ছে। নিশ্চয়ই আপনারা আমাদেরকে লিখবেন আগামী আয়োজনে। রূপালী প্রযত্নে আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000 এই ঠিকানাতে, আর ফোন করে খুব দ্রুত আমাদের সাথে কথা বলতে পারেন অনুষ্ঠানের মাঝে
1: 01974 1219 70, সেই চিরচেনা নাম্বার আজকে অপেক্ষায় থাকবে। নতুন কোন বন্ধু কি যুক্ত হবে আমাদের সাথে?
0: অবশ্যই, আমরা কিন্তু চাই যে নতুন নতুন বন্ধু আসুক, নতুন নতুন ভালো লাগার বন্ধনে আবদ্ধ হোক। তো চলুন, আর কথা নয়, আমরা শুরুতেই যে কথাটি বলছিলাম আবারও বলবো, উষাথিরে যেও না কখনো দূরে, আমরা দূরে যেতে চাই না। তো চলুন আপনাদের স্বপ্নের ঠিকানাতে এই মুহূর্তে নিয়ে যাই।
1: একদমই তাই, আর এত কথা বলার একটাই কারণ, সেটা হচ্ছে দীপঙ্কর নন্দন প্রতাপ খুলনার বন্ধু এই চমৎকার গানটি শুনতে চেয়েছিলেন স্বপ্নের ঠিকানা মানচিত্র থেকে, সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোরের কণ্ঠে। চলুন শুনে আসি।

0: এবারে লক্ষ্মী বধু, কখনো যদি আমি হারিয়ে যাই তাহলে কি আমাকে মনে রাখবে?
1: আমরা কিন্তু মনে রাখবো,
0: অবশ্যই
1: বন্ধুদের মনে রাখি, অনেকদিন কথা না হলেও কিন্তু
0: মনে রাখি,
1: মনে রাখি।
0: তো চলুন লক্ষ্মী বধু ছবির গানটি শুনে আসি। এন্ড্রু কিশোর এবং সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। আর শুনতে চেয়ে আমাদের কাছে অনুরোধ করেছেন
1: লাভলি নন্দন প্রতাপ খুলনার বন্ধু। আশা করছি বন্ধু সাথেই আছেন, শুনছেন আপনার পছন্দের গান।

0: এখন তো সময় ভালোবাসার, আর এখন তো সময় কাছে আসারও। তবে এখন ফোন ইন পর্বের সময় না, আমরা এই গানটির পরে বন্ধুরা আপনাদেরকে বলতে পারি এখন তো সময় ফোন ইন পর্বের। তো চলুন ভালোবাসার পথে আমরা এগিয়ে যাই।
1: অবশ্যই তাই, আর এত কথা বলার একটাই কারণ, সেটা হলো এখন শুনবো কেয়ামত থেকে কেয়ামত বাণীচিত্র থেকে রুনা লায়লা ও আগুনের কণ্ঠে এই সুন্দর গানটি। গানটি শুনতে যে অনুরোধ করেছিলেন গিয়াসউদ্দিন
0: পূর্বচাম্বল চট্টগ্রাম, বলতে হবে তাই। চলুন আর পছন্দ গানটি এই মুহূর্তে শুনে আসি।

0: প্রিয় শ্রোতা, এই মুহূর্তে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফোন ইন পর্বে সরাসরি কথা বলবার জন্য, কেননা এখন তো সময় কথা বলার।
1: একদমই তাই। 0194-121-970 সেই চিরচেনা নম্বরে ফোনের অপর প্রান্তে আপনাদের জন্য অপেক্ষা করছি।
0: হ্যাঁ, প্রথম বন্ধু কে আছেন কথা বলে নি।
1: হ্যালো
2: হ্যালো হ্যালো
1: হ্যালো
2: শুভ সকাল।
1: আমরা সকলে ভালো আছি।
2: কোনটা যাই হোক বলুন,
0: কোন ছবির গান, কোন ছবির গান?
2: ছবির নাম হচ্ছে দালাল।
0: দালাল, আচ্ছা ঠিক আছে। দালাল ছবি থেকে যে কোনো একটি গান শুনতে চেয়েছেন প্রকাশ বিশ্বাস। আসলে সত্য কথা, অনেক বেশি থাকলে না কনফিউজ হয়ে যেতে
1: হয় কোনটা শুনবো।
0: এবারে কে আছেন?
1: হ্যালো নমস্কার, কার সাথে কথা বলছি?
0: প্রকাশ চন্দ্র।
1: হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ বলুন।
0: ছবিটার নাম বুঝতে পারিনি। গুন্ডা পুলিশ, আচ্ছা ঠিক আছে। গুন্ডা পুলিশ, তুমি একটা ধোকাবাজ, নামটাও যেমন গানটাও তেমন। ঠিক আছে, এবারে কে আছেন? হ্যালো হ্যালো ওয়ালাইকুম আসসালাম।
3: আপু কথা আমি বলবো না, আর একজন নতুন কথা ধরে দিছি, তিনি কথা বলবো।
0: কথা বলুন, কে বলছেন?

0: ওয়ালাইকুম আসসালাম, বলুন। জি ভালো, কে বলছিলেন, কোথা থেকে? স্বপ্নের ঠিকানা ছবির গান কিন্তু আমরা শুরুতেই শুনিয়ে দিয়েছি, আপনি হয়তো আজকে শুনেননি। আচ্ছা আচ্ছা, চাঁদপুর কোথা থেকে আপু আপনি কথা বলছেন?
1: চাঁদপুর জেলা মহামায়া।
0: জেলা মহামায়া? আচ্ছা, যাই হোক, আমরা শুধু চাঁদপুরি বলবো, আসলে ওভাবে তো আমরা অভ্যস্ত নই। তারপর আমি মহামায়া লিখে রাখছি যদি আমাদের সমস্যা না হয়। আচ্ছা, কে বলছিলেন?
2: হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।
3: কথা বলতেছি মোহাম্মদ ইসলাম উদ্দিন শাহাবাদ শৈলকোপা থেকে।
2: জি বলুন।
0: বলুন বলুন।
3: অপ্রিয়া
0: তুমি কোথায় গানটি, তাই তো?
2: আচ্ছা আচ্ছা, অপ্রিয়া তুমি কোথায় এই ছায়াছবি থেকে শিরোনামের গানটি শুনতে চেয়েছেন বন্ধু। চেষ্টা করবো বন্ধু, সাথে থাকবেন, আশা করছি শুনতে পাবেন আপনার পছন্দের গান।
0: আমরা কিন্তু শুনিয়েছি, হয়তো আপনি আমার মনের
3: ময়ূরী।
0: আচ্ছা, আমরা কিন্তু শুনিয়েছি, হয়তো আপনি সেদিন মিস করে গিয়েছেন, যাই হোক আবারও শোনাবো। লিখিত মানে আমরা লিপিবদ্ধ তো অবশ্যই করছি।
2: হ্যালো,
3: আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম।
3: আপনারা
2: সকলে ভালো আছি?
3: কথা বলছি ফকির মুস্তফা কামাল পাশা। আমার গ্রাম হলো কালাদহ, পণ্ডিত পাশার বাড়ি
0: ফুলবাড়িয়া ময়মনসিং,
3: আর জেলা ময়মনসিং।
0: আরে বাবা,
3: গান শুনতে অনুরোধ করছি ছায়াছবি স্বপ্নের নায়ক শিল্পী ইটপাতারা নার্গিস ও আগুন। গানের কথা, বুকের মধ্যে দেখো তোমারই নাম,
0: বুকের ভিতর দেখো তোমারই নাম। সেটার নাম কি খুলনা বেতারের নাম?
2: বন্ধুদের বুকের ভিতরে কিন্তু খুলনা বেতারের নামই থাকে।
0: স্বপ্নের বাসর ছবির গান শুনতে চেয়েছেন না? ঠিক আছে, স্বপ্নের নায়ক ছবির গান শুনতে চেয়েছেন। ঠিক আছে, পরবর্তী বন্ধু কে আছেন?
2: হ্যালো,
3: হ্যালো, আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম।
3: রবিউল কান্ত, ঠিকানা ডুমুরিয়া গজেন্দ্রপুর।
0: ডুমুরিয়া গজেন্দ্রপুর থেকে রবিউল কান্ত?
3: হ্যাঁ হ্যাঁ।
2: আচ্ছা বলুন।
0: না না না, এইটা না, আপনি ছবির গান শুনতে চাইবেন।
3: ছবির গান?
0: হ্যাঁ, বোঝা যায়নি, আর একবার বলবেন কি? কুসুম কলির। হ্যাঁ, কোন গানটি? ও কথা কও। আচ্ছা, চক্ষু ছুঁয়া কথা দিলাম। ঠিক আছে, আমরাও কথা দিলাম, গান শুনতে চাইবো, মানে আপনাদের যে গান শুনতে চেয়েছেন শুনিয়ে দেবো।
2: একদমই তাই, সাথে থাকবেন, আপনার পছন্দের গানটি যেন মিস না হয়ে যায়। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।
0: হ্যাঁ, সবাই ভালো আছি আমরা। কাকচিড়া বরগুনা থেকে।
3: হ্যাঁ
0: হ্যাঁ বলুন।
2: আমরা যদি পাই তবে আমরা শুনতে পাবো যে কেন ভালোবেসে এত জ্বালা। চেষ্টা করবো বন্ধু, সাথে থাকবেন। হ্যালো,
0: হ্যালো, হ্যাঁ ভালো তো আছি, কে বলছিলেন, কোথা থেকে? পরিচিত লাগছে, নিত্যানন্দ। আচ্ছা হ্যাঁ বলুন। হ্যাঁ
2: সকলে ভালো আছি, বলুন।
3: নিত্যানন্দ বলছি, ছবির নাম দোলা।
0: দোলা
3: দোলা
0: আচ্ছা লাগে লাগে তোলা খুলনা বেতারে। ঠিক আছে ঠিক আছে, আমরা শুনিয়ে দেব। এবারে কে আছেন?
2: হ্যালো,
4: আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম।
0: কথা বলতে হবে
4: আপনার? জি, আমি কথা বলছিলাম হাজি মোহাম্মদ মিন্টু।
2: হ্যাঁ বলুন।
4: মিন্টু মিয়া?
2: হ্যাঁ হ্যাঁ বলুন।
4: ফরিদগঞ্জ চাঁদপুর।
0: ফরিদগঞ্জ চাঁদপুর, তাই তো?
4: জি জি।
0: হ্যাঁ বলুন।
4: যে আমাকে শোনাবেন এই ঘর এই সংসার।
0: আমরা শেষ বন্ধুর সাথে কথা বলে নিচ্ছি।
2: হ্যালো
4: পলাশ
2: দা বলুন।
4: কান্তনগর। দিদি ভালোবাসি তোমাকে।
0: আচ্ছা,
4: এই ছবি থেকে এন্ডুকিশোর ও কনকসবর কণ্ঠে প্রেমহীন এ জীবন মৃত্যুতে
0: আরো যন্ত্রণাময়।
2: সুন্দর একটি গানের অনুরোধ করেছেন পলাশ, চেষ্টা করব আপনার পছন্দের গানটি শোনানোর জন্য।
0: তবে আপনি যেন প্রেমহীন না থাকেন এটি আমরা দোয়া করি। আচ্ছা
2: একদমই,
0: আর কথা নেই, আমরা ফিরে যাব ঠিক আপনার গানটা দিয়েই আমাদের গানের ভিতরে যাওয়া। তারা পলাশ
2: কুমার সরকার, আপনার গানটি দিয়েই শুরু করছি আবারও আমাদের গানের আয়োজন।
0: কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল, আপনি কেন যে এত দ্বিধাদ্বন্দ্বে আছেন প্রেমহীন এই জীবন?
2: কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই
0: এত কেন?
2: কেন
0: আমরা চাই না আপনি মানে এইভাবে ভালোবাসা শূন্যতাহীন ভোগেন, তাই না?
2: তারপরেও আমরা এই গানটি শুনবো, স্বপ্নের বাসর ছায়াছবির গান, কনকচাপা ও এন্ড্রু কিশোর কণ্ঠ দিয়েছেন। চলুন শুনে আসি আপনার পছন্দের গানটি।

সুপ্রিয় শ্রোতা, আপনারা রয়েছেন রূপালীর আয়োজনে, শুনছেন ছায়াছবির গান। এবারে শোনাবো মধু মিলন ছায়াছবি থেকে গান ফেরদৌসী রহমানের কণ্ঠে। গানটি শুনতে চেয়ে মানুষ শৈলকুপা ঝিনাইদহ থেকে আপনি অনুরোধ করেছিলেন।

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইবো সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশে কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানবো প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
1: আসলে সরকার এখন প্রি-পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি-পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলো হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচা ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
0: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
1: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম, সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
0: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
1: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায় তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এই বিষয়ে জানতে পারবে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
1: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
0: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
1: হ্যাঁ অবশ্যই, বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত তারাও এই সুযোগের আওতায় আসবে।
0: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো।
1: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
0: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
1: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে এনআইডি বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড আমাদের জাতীয় পরিচয়পত্র সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
0: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
1: সরকারি পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী চার বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
0: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
1: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
0: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
1: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায় তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
1: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদে ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
0: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
1: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
1: ধন্যবাদ আপনাকে।
2: প্রিয় শ্রোতা, এবারে দ্য রেইন ছবির গান রয়েছে, যে গানটি শুনতে চেয়ে প্রকাশ বিশ্বাস আপনি ট্যাঙ্গাখালী বাজার মাগুরা থেকে অনুরোধ করেছিলেন। চলুন শুনে আসি আপনার পছন্দের গানটি। একা একা কেন ভালো লাগে না, এই প্রশ্নের উত্তর খুঁজব রুনা লালার সাথে সাথে।

0: শ্রোতা বন্ধুরা,
1: আমরা কিন্তু আছি আপনাদের সাথে,
0: একদমই
1: একা একা ভালো না লাগার কোনো কারণ নেই,
0: কারণ আমরা সব সময় আছি আপনাদের সাথে আপনাদের পছন্দের গান শোনানোর জন্য। তো আয়োজনের একেবারে শেষে চলে এসেছি, এবার কোন গানটি শুনিয়ে আয়োজন আমরা শেষ করব?
1: কি খেলা খেলেছ তুমি, এটা বোঝা বড় ভার।
0: আচ্ছা কেন বলেন তো?
1: মানে এই আয়ুব বাচ্চু আর সঙ্গীতের কণ্ঠে গানটি শুনতে চেয়ে অনুরোধ ছিল আমাদের বন্ধুদের, তো আপনাদের পছন্দের গানটি এই মুহূর্তে শোনাবো।
0: ছবিটি নেওয়া হয়েছে ধর থেকে, আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন আব্দুস সালাম, আপনি বোয়ালমারি ফরিদপুর থেকে। চলুন শুনে আসি।

সুপ্রিয় শ্রোতা, এই গানটির সাথে শেষ হলো আমাদের আজকের রূপালীর আয়োজন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় শুভ সকাল।

প্রিয় শ্রোতা, এই ছিল আমাদের আজকে সব আয়োজন। আপনাদের সাথে এতক্ষণ প্রথম অধিবেশনে ছিলাম চন্দ্রা দেবনাথ এবং লুবনা হাসনা ফারুক মিষ্টি। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল দায়িত্বে ছিলেন আহমেদ হাসান এবং মোহাম্মদ আতাউর রহমান গাজী। মিডিয়ামে 537.63 মিটারে 558 কিলোহার্জ এফএম ব্যান্ড, 88.8 মেগাহার্জ এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে আপনাদের সাথে ঠিক বেলা 11:59 মিনিটে দ্বিতীয় অধিবেশনে আবারও কথা হবে। নিশ্চয়ই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সেই প্রত্যাশায় শুভ সকাল।

উইথ আর মোবাইল অ্যাপ থেকে আপনাদের সাথে ঠিক বেলা 11:59 দ্বিতীয় অধিবেশনে আবারও কথা হবে। নিশ্চয়ই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সেই প্রত্যাশায় শুভ সকাল।

উইথ আর মোবাইল অ্যাপ থেকে আপনাদের সাথে ঠিক বেলা 11:59 দ্বিতীয় অধিবেশনে আবারও কথা হবে। নিশ্চয়ই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সেই প্রত্যাশায় শুভ সকাল।

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, বেলা 11:59 আমাদের স্টুডিওর খুঁড়িতে শুরু হলো আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে 558 কিলোহার্সে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় রয়েছে চন্দ্রা দেবনাথ এবং লুবনা হাসনা ফারুক মিষ্টি, অধিবেশন তত্ত্বাবধানে নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে আছেন প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল দায়িত্বে আছেন আহমেদ হাসান এবং মোহাম্মদ আতাউর রহমান গাজী। প্রিয় শ্রোতা, আমরা ঘর থেকে অবশ্যই কাজের প্রয়োজনে বের হই, নিরাপত্তার বলয় সবাইকে আবদ্ধ রাখুক এবং প্রত্যেকে নিরাপদ থাকুন, ট্রাফিক আইন মেনে রাস্তা চলুন, দেখবেন আপনার জীবন থাকবে অনেকটা নিরাপদ। বাংলাদেশ বেতার খুলনা, এখন আবহাওয়া বার্তা এবং বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছে তাসমি চৌধুরী। চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বেইজিং এ সেদেশের প্রধানমন্ত্রী লি কেকিয়াং এর সাথে বৈঠক করবেন। বৈঠকে বহু প্রতীক্ষিত তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। পরে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক, ২টি চুক্তি, ১টি কর্মপরিকল্পনা এবং ১টি প্রোটোকল সহ প্রায় ১৭টি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন। আগামীকাল রাতে তিনি দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে তাদের উৎপাদন সরবরাহ শৃঙ্খল বা ভ্যালু চেইন সম্প্রসারণ করে দেশটিতে পরবর্তী এশীয় অর্থনৈতিক বিষয় রচনায় অংশীদার হতে আমন্ত্রণ জানিয়েছেন। তিনি গতকাল বেইজিংয়ে অনুষ্ঠিত বাংলাদেশ বিনিয়োগ ফোরামে বক্তব্য রাখছিলেন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা আয়োজিত এই অনুষ্ঠানে ব্যবসায়ী নেতা, শিল্পপতি এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রী জানান, চীনা বিনিয়োগকারীদের সরাসরি সহায়তা প্রদান এবং দ্রুত বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করার জন্য বাংলাদেশ শীঘ্রই চীনে তার প্রথম বিনিয়োগ কার্যালয় স্থাপন করবে। তিনি বলেন, বাংলাদেশ ও চীন এমন দুই পারস্পরিক অংশীদার যাদের সম্পর্ক কূটনীতি থেকে উন্নয়ন, উন্নয়ন থেকে বাণিজ্য এবং এখন গভীরতর শিল্প সহযোগিতার দিকে বিকশিত হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, তার সরকার আন্তর্জাতিক বিনিয়োগ সংক্রান্ত প্রতিষ্ঠানগুলোর সংস্কার এবং দীর্ঘদিনের আমলাতান্ত্রিক বাধা দূর করার লক্ষ্যে একটি কঠোর ১৮০ দিনের কর্মপরিকল্পনা চালু করেছে। তিনি বিদেশি বিনিয়োগকারীদের প্রতি বৈষম্যহীন আচরণ, বিদ্যমান আইন ও বিধি অনুযায়ী মূলধন ও লভ্যাংশ ফেরত আনা এবং শক্তিশালী আইনি সুরক্ষার আশ্বাস দিয়েছেন। তারেক রহমান বলেন, আরও চীনা বিনিয়োগ আকর্ষণের প্রচেষ্টার অংশ হিসেবে বাংলাদেশ আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল এবং মংলায় দ্বিতীয় অর্থনৈতিক অঞ্চল সহ বিশ্বায়িত শিল্প স্থাপনা গড়ে তুলছে। জাতীয় সংসদের বৈঠক আজ আবার শুরু হয়েছে। এর আগে গতকাল জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা সুরক্ষা ও অঞ্চলভিত্তিক সুষম উন্নয়নকে সরকার ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে গ্রহণ করেছে। স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়ন অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখতে প্রতিশ্রুত বৈদেশিক উন্নয়ন সহায়তা প্রদান এবং সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। গতকাল নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদ ও ইকোসকের যৌথ থিমেটিক অনুষ্ঠানে দোহা কর্মসূচি বাস্তবায়নের মধ্যমেয়াদী পর্যালোচনা বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী এ আহ্বান জানান। ভেনিজুয়েলায় এক মিনিটের মধ্যে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ কেন্দ্র ইউএসজিসি নিশ্চিত করেছে, রাজধানী কারাকাসের ২০ কিলোমিটার দূরে কারাবোবো রাজ্য ৭.২ মাত্রার প্রথম ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল। এরপরই মাত্র ৩৯ সেকেন্ডের মাথায় অপর আরেকটি ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ কেন্দ্র ধারণা করছে মৃতের সংখ্যা ১০,০০০ থেকে ১,০০০০ হতে পারে। ভূমিকম্পে কারাকাসে বহু ভবন ধসে পড়েছে, পেট্রোল সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে এবং ধসে পড়া ভবনের নিচ থেকে মানুষ সাহায্যের আবেদন জানাচ্ছে। ভেনিজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেস দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। খেলার খবর, বিশ্বকাপ ফুটবল। যুক্তরাষ্ট্রের আটলান্টায় ব্রাজিল ৩-০ গোলে স্কটল্যান্ডকে পরাজিত করেছে। ভিনিসিউস জুনিয়র ব্রাজিলের পক্ষে ২টি গোল করেন এবং ফ্লোরিডায় মরক্কো ৪-২ গোলে হাইতির বিপক্ষে জয়লাভ করে। এছাড়া দক্ষিণ আফ্রিকা ১-০ গোলে দক্ষিণ কোরিয়াকে এবং মেক্সিকো ৩-০ গোলে চেক প্রজাতন্ত্রকে পরাজিত করে। এদিকে গতরাতে ভ্যাঙ্কুভারে সুইজারল্যান্ড ২-১ গোলে কানাডাকে, ওয়াশিংটনে বসনিয়া হার্জেগোভিনা ৩-১ গোলে কাতারকে পরাজিত করে। ক্রিকেট। ইংল্যান্ডে আইসিসি নারী টি-20 ক্রিকেট বিশ্বকাপে আজ বাংলাদেশ ভারতের বিপক্ষে খেলবে। ম্যানচেস্টারে বাংলাদেশ সময় সন্ধে ৭:৩০টায় খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে ১টায় ইংরেজিতে।
1: প্রিয় শ্রোতা, শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে

0: কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা জানিয়ে দিচ্ছি চলতি অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি। চোরাচালান প্রতিরোধ বিষয়ক জীবন্তিকা শুনতে পাবেন বেলা 2:50। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান শুনবেন বেলা 1:05। জানিয়ে দিচ্ছি সঙ্গীতা অনুষ্ঠানের সময়সূচি। আধুনিক গান শুনবেন শেখ আব্দুর রহমানের কণ্ঠে দুপুর 12:30 এবং আবু সাইদ জান কাদ্রির কণ্ঠে বেলা 2:40। ছায়াছবির গান শুনতে পাবেন বিকেল 3:05 এবং বিকেল 4:05। রবীন্দ্রসঙ্গীত শুনবেন ঐশ্বর্য বিশ্বাসের কণ্ঠে দুপুর 12:20 এবং শেলি চট্টোপাধ্যায়ের কণ্ঠে বেলা 2:30। গৌরীশ বালার কণ্ঠে বাউল গান শুনতে পাবেন দুপুর 12:40। পল্লীগীতির অনুষ্ঠান রাখালিয়া শুনবেন সন্ধে 6:10। পাঁচমিশালি গান শুনতে পাবেন বিকেল 3:30। এছাড়া এফএম 88.8 মেগাহার্জে এনএসকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন চলতি অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ বেতার খুলনা। এক্ষুনি প্রচারিত হচ্ছে স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি মোহাম্মদ ইকবাল আলম চৌধুরী। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, নগরের 31 নম্বর ওয়ার্ডে জলাবদ্ধতা নিরসন, অভ্যন্তরীণ গলিসমূহ মেরামত, ড্রেনেজ ব্যবস্থা সম্প্রসারণ এবং মশক নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন কাজ করছে। প্রধানমন্ত্রী ডেঙ্গু ও চিকুনগুনিয়া সংক্রমণ প্রতিরোধে গুরুত্বের সাথে কাজ করার নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা মোতাবেক সকল খাল ও ড্রেনের বর্জ্য অপসারণ করা হচ্ছে। তিনি গতকাল নগরের 31 নম্বর ওয়ার্ড কার্যালয়ে 57 জন গর্ভবতী মায়েদের হাতে সরকারি ভাতা প্রদান সংক্রান্ত ফর্ম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন। প্রশাসক আরও বলেন, গর্ভবতী মায়েদের স্বাস্থ্য, পুষ্টি এবং নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক ভাতা প্রদান করা হচ্ছে। 31 নম্বর ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা শেখ শফিকুল হাসান দিদারের সভাপতিত্বে সমাজসেবক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। পরে কেসিসি প্রশাসক নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে জলবায়ু পরিবর্তন, আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। সভায় নদীতে প্লাস্টিক বর্জ্য না ফেলার উপর গুরুত্বারোপ করা হয়। একটি বেসরকারি সংস্থার নির্বাহী পরিচালকের সভাপতিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক সাধন চন্দ্র স্বর্ণকার, পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক সর্দার শরীফুল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল কাদির ও নাগরিক ফোরামের সদস্য সচিব, ইউথ ফর সুন্দরবন যুব ফোরামের সদস্যবৃন্দ, সাংবাদিক, উন্নয়নকর্মী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও নাগরিক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের নবীন শিক্ষার্থীদের জন্য হল, লাইব্রেরি ও অন্যান্য প্রশাসনিক সেবা প্রাপ্তির প্রক্রিয়াকে সম্পূর্ণ ডিজিটাল ও অটোমেশন ব্যবস্থা গতকাল থেকে চালু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ মাসুদ তার দাপ্তরিক কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই অটোমেশন ব্যবস্থার উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, নতুন এ ব্যবস্থার আওতায় প্রত্যেক শিক্ষার্থীর জন্য একটি ইউনিক ডিজিটাল আইডি প্রদান করা হবে। এই আইডির মাধ্যমে শিক্ষার্থীরা তাদের বিশ্ববিদ্যালয়ে ইমেইল, একাডেমিক রেজিস্ট্রেশন, বিভিন্ন ফি ও পেমেন্ট কার্যক্রম, হল সংক্রান্ত সেবা, লাইব্রেরি সেবা এবং অন্যান্য প্রশাসনিক কার্যক্রম একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পন্ন করতে পারবেন। উপাচার্য বলেন, নবীন শিক্ষার্থীরা ওয়েবসাইট ভিত্তিক এই অটোমেশন সিস্টেম ব্যবহার করে কোনো ধরনের জটিলতা ছাড়াই ডিজিটাল পদ্ধতিতে হলে সিট বরাদ্দ, লাইব্রেরি কার্ড গ্রহণ এবং প্রয়োজনীয় অন্যান্য প্রাতিষ্ঠানিক সেবা ও তথ্য দ্রুত ও সহজে সংগ্রহ করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের সম্মানিত ডিন, ইনস্টিটিউট সমূহের পরিচালক, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগীয় প্রধানগণ, হল প্রভোস্ট বৃন্দ, পরিচালক বৃন্দ এবং বিভিন্ন দপ্তর ও শাখার প্রধানগণ এ সময় উপস্থিত ছিলেন। আগামী 28 জুন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে এক অবহিতকরণ সভা ও সংবাদ সম্মেলন গতকাল মাগুরা সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এতে প্রধান অতিথি ছিলেন। সভায় জানানো হয়, জেলায় 6 থেকে 59 মাস বয়সী মোট 1,29,682 জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে 6 থেকে 11 মাস বয়সী 14,369 জন শিশুকে একটি করে নীল রঙের ক্যাপসুল এবং 12 থেকে 59 মাস বয়সী 1,15,306 জন শিশুকে একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। সিভিল সার্জনের সভাপতিত্বে 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক, অতিরিক্ত পুলিশ সুপার ও সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা গতকাল খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গবেষণাগারের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালায় আধুনিক অফিস ব্যবস্থাপনা ও ডিজিটাল সেবা নিশ্চিত করতে এই প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়। এছাড়া 3টি সেশনে সময় ব্যবস্থাপনা, শিক্ষার্থী ও কর্মচারী ব্যবস্থাপনা, অফিস সরঞ্জাম ব্যবহার, ডকুমেন্ট ও ফাইল ম্যানেজমেন্ট, ই ফাইলিং, ই গভর্নেন্স এবং দাপ্তরিক যোগাযোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড মোহাম্মদ গোলাম হোসেন এতে প্রধান অতিথি ছিলেন। ফার্মেসি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড জামিল আহমেদ শিল্পীর সভাপতিত্বে অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু সাইয়েদ মোহাম্মদ মঞ্জুর আলম, ফার্মেসি ডিসিপ্লিনের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন। বিশ্বব্যাংকের অর্থায়নে ইউজিসির হিট প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিসিপ্লিন এর আয়োজন করে। করব মোড়া ফল চাষ, সংরক্ষণ করব 12 মাস প্রতিপাদ্যকে সামনে রেখে 3-দিনব্যাপী ফল মেলা 2026 গতকাল চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমি মুক্ত প্রাঙ্গণে শুরু হয়েছে। জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সুরাতুজ্জামান প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। অতিরিক্ত জেলার প্রশাসক সার্বিক, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, অতিরিক্ত উপপরিচালক, জেলা মার্কেটিং অফিসার, জেলা তথ্য অফিসার ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। মেলায় ফল চাষীদের উৎপাদিত বিভিন্ন জাতের ফল প্রদর্শন ও বিক্রি করা হয়। ফলগুলোর মধ্যে রয়েছে আম, কাঁঠাল, লিচু, জাম্বুরা, লটকন ও ড্রাগন। সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার 5,000 ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়। কৃষি অফিস চত্বরে আয়োজিত আজ এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন। উপজেলা কৃষি কর্মকর্তার সভাপতিত্বে উপজেলা বিএনপির সহসভাপতি ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সহ উপকার ভোগীরা এ সময় উপস্থিত ছিলেন। এ সময় মোট 25 মেট্রিক টন বীজ এবং 100 টন ডিএপি ও এমওপি সার বিতরণ করা হয়। খেলার খবর ফুটবল। মাগুরা শালিখা উপজেলার সৎখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে 8-দলীয় ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় বেথুলিয়া একাদশ 1-0 গোলে বহরমপুর একাদশকে পরাজিত করে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যে 6:05 ইংরেজিতে।
2: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন একটি দেশের গান। শিল্পী শাম্মী আক্তার ও মোহাম্মদ রফিকুল আলম। গানের কথা লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান।

0: দেশের গানটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনবেন ঐশ্বর্য বিশ্বাসের কণ্ঠে।

0: দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন ঐশ্বর্য বিশ্বাসের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার খুলনা, সুপ্রিয় শ্রোতা, আয়োজনডালিতে এখন রয়েছে আধুনিক গান। শুনবেন শেখ আব্দুর রহমানের কণ্ঠে, গানের কথামালা সাজিয়েছেন মোহাম্মদ হুমায়ুন কবির।

শেখ আব্দুর রহমানের কণ্ঠে পরপর দুখানি আধুনিক গান শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন বাউল গান। শিল্পী গৌরীশ বালা, গানের কথা লিখেছেন রাধারমণ।

0: গৌরীশবালার কণ্ঠে পরপর দুখানে বাউল গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার খুলনা। এখন আল্লাহ পাকিস্তানে হান্ত পরিবেশিত হবে।

আল্লাহ পাকি শনি হামদ শুনলেন। আল্লাহ তাআলার খাস বান্দা তারা যারা জমিনের উপরে বিনয়ের সঙ্গে চলে, মানুষের সঙ্গে অবজ্ঞাসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভ ভরে চলিও না। নিশ্চয় আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চরণে মধ্য পন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্ন স্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতা মাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। যখন তোমাদেরকে কেউ সালাম করে, তখন তোমরা তা অপেক্ষা উত্তম শব্দ করে সালামের জবাব দাও, অথবা কমপক্ষে জবের মধ্যে ওই শব্দগুলি বলে দাও যা প্রথম ব্যক্তি বলেছিল। নিশ্চয় আল্লাহ তাআলা প্রত্যেক জিনিসের হিসেব গ্রহণ করবেন। তোমরা কখনো নেকির মধ্যে পূর্ণতা হাসিল করতে পারবে না যতক্ষণ তোমরা তোমাদের প্রিয় জিনিস হতে কিছু খরচ না করবে। যে সমস্ত লোক নিজেদের সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে দিনে ও রাতে, প্রকাশ্যে ও গোপনে, তাদের জন্যই আপন রবের নিকট সওয়াব রয়েছে, আর তাদের না কোনো ভয় আছে না তারা চিন্তিত হবে। আল কোরআন, বাংলাদেশ বেতার খুলনা। এখন প্রচারিত হচ্ছে পবিত্র জোহরের নামাজের আজান এবং দোয়া।

0: ثم رد هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যে ব্যক্তি বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না এবং আলিমকে ইজ্জত করে না, সে আমার উম্মত নয়। তোমরা দুনিয়াবাসীর উপর দয়া করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপর দয়া করবেন। আল হাদিস, বাংলাদেশ বেতার, খুলনা। এখন বেলা একটার ইংরেজিতে সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

দূরেও কাছে, গ্রামেগঞ্জে কিংবা হাটে বাজারে, যে যেখান থেকে শুনছেন আমাদের আজকের আয়োজন মালা, সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা, সেই সাথে সাথে অনেক অনেক ভালোবাসা। আপনাদের সাথে আজ যুক্ত হচ্ছি আমি সৈলি পারভিন রুমা এবং আসমাউল হোসনা। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে প্রদীপ কুমার মিথা এবং প্রকৌশল সহযোগিতা ঠিক এই মুহূর্তে আমাদের সাথেই রয়েছেন মোহাম্মদ আতাউর রহমান গাজী। প্রিয় শ্রোতা বন্ধুরা, শোনাবো আপনাদেরই পছন্দ করা ছায়াছবির গান এবং সেই সাথে থাকবে ফোনের আয়োজন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09741219970 এই নাম্বার। শুরু করছি আমাদের আজকের আয়োজন, আর প্রথমে শোনাবো গরিবের রানী ছায়াছবি থেকে নেওয়া ইরানি জামান ও ইন্দ্রকিশোরের কণ্ঠে এই গানটি। গানটি শুনতে অনুরোধ করেছেন দীপঙ্কর, নন্দন প্রতাপ, খুলনার বন্ধু।

প্রিয় শ্রোতা বন্ধুরা, এবারের গানটির অনুরোধ রেখেছেন অরূপ মণ্ডল, দাকব খুলনার বন্ধু। আর আপনি শুনতে চেয়েছেন চুরিওয়ালা ছায়াছবি থেকে নেওয়া কুমার শানুর কণ্ঠে এবারের গানটি।

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানবো প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলো হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচার ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
0: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
1: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম, সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
0: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
1: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায় তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এই বিষয়ে জানতে পারবে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
1: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
0: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
1: হ্যাঁ অবশ্যই, বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত তারাও এই সুযোগের আওতায় আসবে।
0: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো।
1: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
0: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
1: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে এনআইডি বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড আমাদের জাতীয় পরিচয় পত্র, সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি, এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
0: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
1: সরকারি পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী চার বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
0: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
1: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
0: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
1: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায় তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
1: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদে ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
0: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
1: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
1: ধন্যবাদ আপনাকে।
2: প্রিয় শ্রোতা বন্ধুরা, ঠিক এই মুহূর্তে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ফোনই নাই জোরে, নিয়ে নিচ্ছি প্রথম ফোনটি। সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেল, বন্ধু আপনি আরেকটিবার চেষ্টা করুন, আমরা নতুন অনুরোধ নেওয়ার জন্য নিয়ে নিচ্ছি প্রথম ফোন। শুভ দুপুর, প্রকাশ বিশ্বাস, প্রবীর কুমার, জি বন্ধু বলুন। জি বলুন বন্ধু। ঠিক আছে বন্ধু, অনেক ধন্যবাদ ফোন করার জন্য, সাথেই থাকুন, অবশ্যই পছন্দের গানটি শোনাতে চেষ্টা করব। প্রিয় শ্রোতা, আপনাদের সাথে সরাসরি ফোন ইন পর্বে কথা হচ্ছে 01974-1279-70 এই নম্বরটিতে। নিয়ে নিচ্ছি পরবর্তী বন্ধুর ফোন কলটি, কে রয়েছেন? হ্যালো, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে বন্ধু, ধন্যবাদ ফোন করার জন্য, সাথেই থাকুন। বন্ধুরা, ফোন ইন পর্বে সরাসরি আপনাদের সাথে কথা বলে অনুরোধ গুলো জেনে নিচ্ছি। এবারে কোন বন্ধুটি রয়েছেন? হ্যালো, আসসালাম আলাইকুম। শুভ দুপুর। ঠিক আছে বন্ধু, অনেক ধন্যবাদ ফোন করার জন্য, সাথেই থাকুন, অবশ্যই পছন্দের গানটি আমরা শোনাতে চেষ্টা করব। এবারে আমাদের সাথে কে রয়েছেন? হ্যালো, শুভ দুপুর। জি অনু বলুন, কোন ছায়াছবির কোন গানটি শুনতে চান? যে কোনো একটি গান। আহা, দুঃখিত, যাই হোক আমরা অনুরোধ নিতে পেরেছি। অনুর ধন্যবাদ ফোন করার জন্য, সাথেই থাকুন। প্রিয় বন্ধুরা, ফোন ইন পর্বে কথা হচ্ছে আপনাদের সাথে, আরো একজন বন্ধু কিন্তু যুক্ত হয়ে গিয়েছেন, কে রয়েছেন?

0: জি বলুন।
1: আমার পক্ষ থেকে আপনাদের শ্রোতা জ্ঞানান্দ ভাইকে আমি শুভেচ্ছা দিচ্ছি। আমার শুভেচ্ছা তাকে পৌঁছায় দিয়েন।
2: সব বন্ধুদের জন্য শুভেচ্ছা রইল।
1: সাহেবের নাম স্বামী নিয়ে যুদ্ধ, স্বামী নিয়ে যুদ্ধ সাহেবের থেকে কনক চাপায় নবীর কণ্ঠে আমি সবকিছু বলতে পারবো, পারবো না বলতে তোমায়।
2: ঠিক আছে বন্ধু, অনেক ধন্যবাদ ফোন করার জন্য, সাথেই থাকুন। আর বন্ধুরা, এই ফোনটির সাথে আপাতত আমরা ফোন ইন থেকে বিদায় নিচ্ছি, তবে আবারও কথা দিচ্ছি আসবো আপনাদের সাথে কথা বলার জন্য। এই মুহূর্তে চলে যাচ্ছি গানের কাছে,
0: আর এবারে শোনাবো জল পড়েছে ছবি থেকে নাও রুনা লায়লার কণ্ঠে গান। গানটি শুনতে চেয়ে অনুরোধ করছেন শেখ রেজাউল করার বন্ধু।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠানে বিজ্ঞাপন তরঙ্গ আয়োজনে ছায়াছবির গান শুনছেন। এই অনুষ্ঠানের বাকি অংশ শুনতে পাবেন স্পন্সার্ড অনুষ্ঠানের পর।
1: বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা, শুরু হচ্ছে নারীর নিরাপত্তা ও মানব পাচার বিষয়ক স্পন্সার্ড অনুষ্ঠান ঘামে গড়া স্বপ্ন।
2: বাংলাদেশ বেতার খুলনা, শুরু হচ্ছে সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে আশ্বাস প্রকল্পের আওতায় রূপান্তরের সহযোগিতায় মানব পাচার প্রতিরোধে সচেতনতামূলক স্পন্সর্ড অনুষ্ঠান ঘামে গড়া স্বপ্ন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুভ দুপুর, কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আজ 25 জুন 2026 বৃহস্পতিবার, আগামীকাল 26 জুন শুক্রবার, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস। সকলকে দিবসটির আগাম শুভেচ্ছা। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন ঘামে গড়া স্বপ্ন অনুষ্ঠানটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে, মানুষকে তার গন্তব্যে পৌঁছে দিতে পারে। স্বপ্ন সবাই দেখে, ভালো জীবন, সুন্দর ভবিষ্যৎ আর অর্থনৈতিক নিরাপত্তা কে না চায়? কিন্তু এই স্বপ্নই যখন ভুল মানুষের হাতে পড়ে, তখন তা

0: পরিণত হয় ভয়াবহ দুঃস্বপ্নে, আর সেটি মানব পাচারের ফাঁদ হলে জীবন আরও দুর্বিষহ হয়ে ওঠে। একটি ভালো চাকুরির প্রলোভন, একটি মিথ্যা প্রতিশ্রুতি, এরপর একটি জীবন হারিয়ে যায় অজানা অন্ধকারে। আজকের এই বিশেষ অনুষ্ঠান ঘামে গড়া স্বপ্ন থেকে আমরা জানব কিভাবে এই ভয়াবহ অপরাধ থেকে নিজেকে, পরিবারকে, সর্বোপরি স্বজনদের রক্ষা করা যায়। এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে ও উইন্ড্রক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে, আশ্বাস মানব পাচার হতে উদ্ধারপ্রাপ্ত নারী পুরুষের জন্য প্রকল্পের আওতায়। প্রকল্পের সহযোগী সংস্থা হিসাবে সাতক্ষীরা, খুলনা, যশোর ও ঝিনাইদহ জেলায় মাঠ পর্যায়ে কাজ করছে রূপান্তর।
1: এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলো হার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমে। উপস্থাপনায় আছি আমি আখতারুন্নেসা নিশা
0: এবং আমি কিশোর বাড়ুই।
1: বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে দক্ষিণ পশ্চিমাঞ্চল ও সীমান্তবর্তী এলাকায় মানব পাচারের ঝুঁকি এখনও একটি বড় চ্যালেঞ্জ। প্রতারক চক্র সাধারণ মানুষকে বিদেশে উচ্চ বেতনের চাকরির লোভ দেখায়। অনেক সময় তারা জাল কাগজপত্র, ভুয়া ভিসা এবং মিথ্যা চাকরির প্রস্তাব ব্যবহার করে। গ্রামীণ দারিদ্র ও বেকার যুবক যুবতীরা সহজেই এই প্রলোভনে পড়ে যায়, কিন্তু বিদেশে গিয়ে অনেকেই পড়ে শোষণ, বন্দিত্ব ও নির্যাতনের মধ্যে। অনেক ক্ষেত্রে তাদের পাসপোর্ট কেড়ে নেওয়া হয় এবং জোরপূর্বক শ্রমে বাধ্য করা হয়।
0: এই ভয়াবহ বাস্তবতা আমাদের মনে করিয়ে দেয়, সচেতনতা ছাড়া নিরাপদ অভিবাসন সম্ভব নয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, কিছু দুষ্ট ও প্রতারক কখনো কখনো আমাদের স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করে দেয়। এখন আমরা একটি নাটিকার মাধ্যমে বিষয়টি আরও বিস্তারিত জানি, চলুন।
2: বিদেশ গেলে জীবন বদলায় যাবে, মাসে হাজার হাজার ডলার ইনকাম,
3: কিন্তু আমি তো কিছুই জানি না, সব কাগজপত্র ঠিক আছে তো?
2: চিন্তা করে না, সব ব্যবস্থা এই আমি করে দেবো।

0: আমাদের এখানে আটকে রাখা হয়েছে, কাজের চেয়ে নির্যাতনই বেশি।
1: তুমি কোথায় বাবা? বাড়িতে সবাই কাঁদছে বাবা, তুই কোথায়?
0: হ্যাঁ।

এই গল্পটি কল্পনা হলেও এর মতো ঘটনা প্রতিদিন ঘটছে আমাদের চারপাশে। অনেকেই স্বপ্ন নিয়ে বের হয় কিন্তু ফিরে আর আসে না। কেউ থেকে যায় বন্দী অবস্থায়, কেউ বা ফিরে আসে লাশ হয়ে।

0: বন্ধুরা, অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে ও উইন্ডক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে। আশ্বাস, মানব পাচার হতে উদ্ধারপ্রাপ্ত নারী পুরুষের জন্য প্রকল্পের আওতায়। প্রকল্পের সহযোগী সংস্থা হিসাবে সাতক্ষীরা, খুলনা, যশোর ও ঝিনাইদহ জেলায় মাঠ পর্যায়ে কাজ করছে রূপান্তর। মানব পাচার একটি গুরুতর অপরাধ। বিদেশে যাওয়ার আগে অবশ্যই সরকারি অনুমোদিত রিক্রুটিং এজেন্সি যাচাই করুন। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস BMET থেকে তথ্য নিন। কোনো দালালের প্রলোভনে সিদ্ধান্ত নেবেন না। সন্দেহজনক কিছু দেখলে আইন শৃঙ্খলা বাহিনীকে জানান। সচেতনতাই নিরাপত্তা, আর নিরাপত্তাই জীবন।
1: স্বপ্ন দেখা কোনো অপরাধ নয়। নিজের দেখা স্বপ্নকে বাস্তব করতে যখন কাউকে বিশ্বাস করা হয়, আবার বিশ্বাসের পর যখন দেখা যায় স্বপ্ন বিক্রি হয়ে গেছে, তখন মন ভেঙে যায়। দাঁড়াতে হয় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সার্ভাইভার, যিনি বিপদসংকুল পথ পাড়ি দিয়েছিলেন, পরে তিনি আশ্বাস প্রকল্পের মাধ্যমে দেশে ফিরে আসতে পেরেছেন। শুনুন সেই বিভৎস সময়ের কথা তারই মুখে।
2: আমি গেছিলাম আমার গ্রামের এক মহিলার মাধ্যমে। আমার দুইটা ছেলে মেয়ে, আমার প্রথম সন্তান অর্থাৎ ছেলে, আমার ছেলেটা প্রতিবন্ধী শারীরিক। তো হঠাৎ আমার স্বামী অসুস্থ হওয়ার কারণে আমি তার সাথে যোগাযোগ করি। সে আমার আর কি বলে যে তার মাধ্যমে অনেক লোক গেছে, কোনো সমস্যা নেই। তো আমি তার সাথে কথা বলে আমি বাইরে যাই। আমারে বলেছে 1,000 টাকা বেতন দেবে। আমি বলছি ঠিক আছে, তো আমার কাজটা কেমন হবে? সে বলছে যে আপনার কাজ হচ্ছে বাসা বাড়ির কাজ। এরপরে আমি গেছি ওনার কথা অনুযায়ী। তো আমার তো ফোনে যোগাযোগ করার কোনো সিস্টেম নেই, বোকার মতন চলে গেলাম। যাওয়ার পরে সকাল 8টায় বাসে উঠাই দিছে। তো ওইখানে মালিকের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে আমার রাতে 11টা বেজে গেছে। পরে এখানে যাই, আমি তো বাসা বুঝতেছি না, কারণ আমি প্রচুর কান্নাকাটি করতেছি। যেদিকে তাকাই খামার আর হচ্ছে আপনার বালুর মরুভূমি, লোকজনের বাড়ি তেমন একটা না, ফাঁকা ফাঁকা দুইটা একটা বাড়ি। পরে এখানে রয়েছি, থাকার পরে আমি বলতেছি যে এরকম একটু বাড়ি কথা বলবো। পরে ওনারা বলে যে না, কথা বলা যাবে না, দেরি আছে। পরে আমি বলছি তাহলে আমার ফোন করতে দেবেন। পরে অনেক কান্নাকাটি করলে আমার দিছে। দেওয়ার পরে তখন আমার আব্বার আমি জানিয়েছি, আব্বা আমার এমন জায়গায় দিছে, চারিপাশে শুধু মরুভূমি, আমি হেন্দে ফোনেও আমি একটু যোগাযোগ করতে চাইছি, আমার যোগাযোগ করতে দেবে না। তখন থেকে আমার আব্বা অনেক দৌড়াদৌড়ি করে, কিন্তু ওরা কোনো সমাধান দেয় না। না দেওয়ার পরে আমি চুপচাপ নর্মালি কাজ করি, ভাষা জানি না, কি বলবো, যেটা করতে বলতেছে আমি সেটাই করি। পরে 2-3 দিন বাসা বাড়ির ভিতরে কাজ করছি, এরপর থেকে খামারের কাজ, ঘরের কাজ একাধারে করতেছি। করার পর এখন আমি আমার আব্বার আগে ছবি তুলে পাঠাইছি 4-5 মাস পরে। আমি সব আমার হাতে ভাই ঘা হয়ে গেছে, এটা এখনও আছে। আমার আব্বা ওই ছবি নিয়ে সব জায়গায় করছে, আমার দালালের কাছেও জানাইছে, তারপরে কোনো সমাধানই হয়নি। এবার ওইভাবে কাজ করে যাচ্ছি, ফোনেও কোনো কন্ট্রাক্ট করতে পারি না। এখন 2-3 মাস পরে যে আমার 1 মাসের বেতন দেয়, এভাবে করে আমার 1 বছরের টাকা দিছে, বাকি 13 মাসের টাকা দেয় নেই, আটকে রাখছে। পরে যখন ওইভাবে কাজ করতে করতে কন্ট্রাক্ট আমার শেষ হয়ে আসতেছে, পরে বলতেছে যে কন্ট্রাক্ট খালাস, যাওয়া যাবে না, আর 1 বছর করে যাওয়া লাগবে। আর 1 বছর যদি আমি করি তাইলে আমার ওই বাকি টাকাটা দেবে, আর যদি না করি তাইলে আমার দেবে না। আমার ফ্যামিলির সাথে যোগাযোগ নেই, আমার ফোনটা আসার দেবেঙ্গি হয়েছে। এখন আমি কি করব? পরে ওই পাশে একজনের ফোন অর্ডার দিয়ে করতে করতে তারপরে কথা বলছি। বলার পরে আমার আব্বার কাছে, আব্বা 13 মাসের টাকা দেন, আর এইভাবে যদি আর 1 বছর আমি কাজ করি তো তোমাকে মুখ আমি দেখতে পারবো না, আর এইভাবে বোকার মতন আমার কাজ করে যেতে হবে। আর প্রচুর মারছিল, মারার কথা আমার আব্বার আমি বলি নাই, কারণ কষ্ট পাবে আর প্রবাসে থাকি। পরে আমি যখন বলছি যে টাকা না দিলে আমি কাজ করবো না, তখন আমার প্রচুর মারছে, বুঝছেন, যেটা বলার কোনো ভাষা নেই, হাত পা আমার ফুলে গেছিলো। পরে পরে আমি এখান থেকে সেই রাত্রে বেরোয় চলে আসছি। যখন আমি রাস্তায় বেরোয় আসছি, পুলিশের সহযোগিতা নিচ্ছি, 4 দিন থানায় থাকার পরে পরে একটা সফর জেল, ওই জেলে এসে 2 মাস রয়েছি। তারপর এখানে থাকার পরে হঠাৎ একদিন বলতেছে তোমার টিকিট আসছে, চলে যাও। বাস মাত্র 20 মিনিট লেট করছে বিমানবন্দর আসতে, যার ফলে আমার টিকিট ক্যান্সেল হয়। পরে ওইখান দিয়ে নিয়ে আমার সাকান সফর জেল আছে রিয়াদে, ওইখানে দিয়ে আসে। দিয়ে আসার পরে ওইখানে প্রায় 1 মাসের মতন ওইখানে এক মাস থাকার পরে তারপরে এখান থেকে আমার টিকিট দেয়, এরপরে আমি দেশে আসি। কিন্তু এর ভিতর আমার কোনো এজেন্সি, মানে বাংলাদেশের লোক তো এখানে থাকে, কিন্তু এজেন্সির কোনো একটা লোক এসে আমার বলে নাই আপনার সমস্যাটা কি, কি আপনার বাপ তো এত দৌড়াদৌড়ি করছে, এত কেস কাছারি করছে, আপনার তো এই আছে, কেউ আমার সাথে এসে কথা বলে নাই। আমার বাচ্চাটা প্রতিবন্ধী, তার জন্য আমি 2 টাকার একটা চকলেট পর্যন্ত আনতে পারলাম না দেশে। 2 বছর কষ্ট করছে, দেড় 13 মাসের টাকা আমার দেয় নাই। তার আমি অসুস্থ হয়ে পড়ছি, রূপান্তরের মাধ্যমে আমি দেশে ফিরতে পারছি। তো যেই বাইরে যাক, দালালের কোনো মিথ্যা প্রবচনায় যেন সে না পড়ে। এজন্য যদি কোনো মেয়ে বাইরে যায় তো সর্বপ্রথম ওর পরিবার অথবা যদি নিজের পার্শ্ববর্তী এলাকায় সরকারি কোনো কর্মকর্তা থেকে থাকে তো সহযোগিতার হাত যেন তার প্রতি বাড়ায়।
0: প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা আয়োজনের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। যাবার আগে কিছু কথা আপনার জন্য। একটি ভুল সিদ্ধান্ত একটি পরিবারের স্বপ্ন ভেঙে দিতে পারে, তাই প্রলোভনের পথে নয়, সঠিক তথ্য ও বৈধ প্রক্রিয়ার পথে হোক আমাদের প্রতিদিনের পথ চলা আমাদের দায়িত্ব। নিজে সচেতন হই, পরিবারকে সচেতন করি এবং সমাজকে রাখি নিরাপদ। মানব পাচার প্রতিরোধে আমরা সবাই একসাথে কাজ করি।

তাহলে বন্ধুরা, আজকের এই ঘামে গড়া স্বপ্ন আয়োজন এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।

প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনলেন নারীর নিরাপত্তা ও মানব পাচার বিষয়ক স্পন্সর্ড অনুষ্ঠান ঘামে গড়া স্বপ্ন, তত্ত্বাবধানে রিপন কুমার ভদ্র। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তনুজা মণ্ডল। বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের পছন্দের ছায়াছবির গান শোনার জন্য। এবারে আপনাদেরকে শোনাবো আপনাদের পছন্দের গান, আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন এস এম আশরাফ কাজীপাড়া যশোর থেকে। আপনি শুনতে চেয়েছিলেন প্রেম যুদ্ধ, এই ছায়াছবির গান, আর গানটিতে কণ্ঠ দিয়েছেন আগুন ও কনক চাপা।

এবারে রাজারানী বাদশা এই ছায়াছবি থেকে নেওয়া হয়েছে গানটি। হেমা সারদেশাই ও তার সঙ্গীতের কণ্ঠে শুনবেন। গানটি শুনতে অনুরোধ করছেন আব্দুস সামাদ, বলমারি, ফরিদপুরের বন্ধু।

0: বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এই কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এ খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি, আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে, তারা জানে যে খাল কাটলে পানি আসলে 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এতর বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে, এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্ত খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গ মাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই ভাই।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রেই আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে, প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, পাঁচ মাইল, দশ মাইল, পনেরো মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। 49 বছরের পথ চলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা। আজকে ওনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফল কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেলল, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশ।
3: প্রিয় শ্রোতা বন্ধুরা, সময় হয়ে গেল বাংলা সংবাদের। আপনারা রয়েছেন বাণিজ্যিক কার্যক্রম অনুষ্ঠানে বিজ্ঞাপন তরঙ্গের এই আয়োজনে। বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা, এখন বেলা দুটোর বাংলা সংবাদ বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
4: আসসালামু আলাইকুম, দুপুর দুটো বাংলাদেশ বেতার, খবর পড়ছি মোজাম্মেল হোসেন। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বিকেলে বেজিং এর গ্রেট হলে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে দ্বিপাক্ষিক এক বৈঠকে মিলিত হবেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রোমান বলেছেন, স্থানীয় সময় বিকেল 5টায় এই বৈঠকের সময় নির্ধারিত রয়েছে। বৈঠকের পর দুই দেশের প্রধানমন্ত্রীদের উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে অনেকগুলো সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে। উচ্চ পর্যায়ের এই বৈঠকের পর চীনের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে গ্রেট হলে এক নৈশ ভোজের আয়োজন করেছেন। আগামীকাল চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকের কথা রয়েছে। কাল রাতে প্রধানমন্ত্রী দেশে ফিরবেন। বাংলাদেশ ও চীন তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প সহ নদী ব্যবস্থাপনায় সহযোগিতা আরও গভীর করতে সম্মত হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেজিংয়ের স্টেট গেস্ট হাউস দিয়াও উতাইয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের পানি সম্পদ মন্ত্রী লি গুইং এর মধ্যে এক বৈঠকে এ সমঝোতা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী পানি সম্পদ ব্যবস্থাপনা সক্ষমতা শক্তিশালী, বন্যা নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষা কার্যক্রমে এবং তিস্তা নদী প্রকল্প বাস্তবায়নে চীনের বৃহত্তর সমর্থন চান। চীনের পানি সম্পদ মন্ত্রী লি গুইং পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ সরকারের উদ্যোগে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি বাংলাদেশের পানি বিশেষজ্ঞ এবং এই খাত সংশ্লিষ্ট কর্মকর্তাদের চীনে প্রশিক্ষণ গ্রহণের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী তারেক রহমান চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে তাদের উৎপাদন সরবরাহ শৃঙ্খল বা ভ্যালু চেন সম্প্রসারণের মাধ্যমে দেশটিতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিষয় রচনায় অংশীদার হতে আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল বেজিংয়ে অনুষ্ঠিত বাংলাদেশ বিনিয়োগ ফোরামে বক্তব্য রাখছিলেন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা আয়োজিত এই অনুষ্ঠানে ব্যবসায়ী নেতা শিল্পপতি এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রী জানান, চীনা বিনিয়োগকারীদের সরাসরি সহায়তা প্রদান এবং দ্রুত বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করার জন্য বাংলাদেশ শীঘ্রই চীনে তার প্রথম বিনিয়োগ কার্যালয় স্থাপন করবে। প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার আন্তর্জাতিক বিনিয়োগ সংক্রান্ত প্রতিষ্ঠানগুলোর সংস্কার এবং দীর্ঘদিনের আমলাতান্ত্রিক বাধা দূর করার লক্ষ্যে একটি কঠোর 180 দিনের কর্মপরিকল্পনা চালু করেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেছেন, দেশে অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার রোধে জনসচেতনতা তৈরির কার্যক্রম চলমান রয়েছে। তিনি আজ জাতীয় সংসদে ফেনীর দুই আসনের সরকারি দলের সদস্য জয়নাল আবেদিনের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান। এর আগে জাতীয় সংসদের বৈঠক আজ সকালে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে পুনরায় শুরু হয়। স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনসচেতনতা বৃদ্ধিতে অ্যান্টি মাইক্রোবিয়াল প্রতিরোধী জীবাণু শনাক্তকরণ, নজরদারি ও নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও শক্তিশালী করা হচ্ছে। এদিকে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম সংসদে জানান, বর্তমানে দেশে মোট নদীর সংখ্যা 1,415। সংসদের বৈঠক আজ বেলা 3:30 পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে। আগামী 28 জুন সারাদেশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ড পরিচালিত হবে। আজ সচিবালয়ে এক ব্রিফিংয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মোহিত জানান, ওইদিন দেশের 2,40,00,000 শিশুকে ভিটামিন এ প্লাস টিকা দেওয়া হবে। ভেনিজুয়েলায় গতরাতে উপর্যুপুরি 7.2 এবং 7.5 মাত্রার ভূমিকম্পে কমপক্ষে 32 জনের প্রাণহানি এবং 700 জন আহত হয়েছেন। ভেনিজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রড্রিগ্স এই হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। খেলার খবর বিশ্বকাপ ফুটবল। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ রাত 2:00 নিউ ইয়র্কে জার্মানি ইকুয়েডরের এবং ফিলাডেলফিয়ায় কুরাসাও আইভরি কোস্টের মোকাবেলা করবে। এদিকে আগামীকাল ভোর 5:00 কানসাসে নেদারল্যান্ডস তুনিশিয়ার এবং ডালাসে জাপান সুইডেনের বিপক্ষে খেলবে। এছাড়া সকাল 8:00 লস অ্যাঞ্জেলসে যুক্তরাষ্ট্র তুরস্কের এবং সান ফ্রান্সিসকোতে অস্ট্রেলিয়া প্যারাগুয়ের মুখোমুখি হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6:00 পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 3:00।
5: শ্রোতা বন্ধুরা, দুপুর 2:00 বাংলা সংবাদের পর আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বাণিজ্যিক কার্যক্রমের আয়োজন বিজ্ঞাপন তরঙ্গে আপনাদের পছন্দের ছায়াছবির গান শোনার জন্য। এবারে আপনাদেরকে শোনাব বিশ্বপ্রেমিক ছায়াছবির গান সৈয়দ আব্দুল হাদি ও রুনা লায়লার কণ্ঠে। আর গানটি শুনতে চেয়ে আমাদের কাছে অনুরোধ করেছিলেন মোহাম্মদ লুৎফর জোয়ারদার, পাংশা রাজবাড়ির বন্ধু। আর বন্ধুরা, এর পরপরই আমরা ফিরে আসব ফোন ইন নিয়ে, সাথেই থাকবেন। ফোন করতে পারেন 01974 121970 এই নম্বরটিতে।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন বাণিজ্যিক কার্যক্রমের আয়োজন বিজ্ঞাপন তরঙ্গে, আর আপনাদের পছন্দের গানগুলো শুনছেন। আর এখনকার মতো নতুন অনুরোধ করার জন্য আপনারা কিন্তু ফোন করতে পারেন 01974-121970, এই নম্বরটিতে ফোনও চলে এসেছে। প্রথমেই কে রয়েছেন?
1: হ্যালো, আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম।
1: জি,
2: অঞ্জন।
1: হুম,
2: ছোট সন্ন্যাসী রামপাল,
1: রামপাল থেকে। আচ্ছা,
2: হ্যাঁ, ছোট সন্ন্যাসী রামপাল থেকে অঞ্জন বলছি।
1: জি,
2: আমাকে গান শোনাবেন 19-20 থেকে যে কোনো একটি গান।
1: ঠিক আছে বন্ধু, আমরা চেষ্টা করব।
0: ধন্যবাদ বন্ধুকে ফোন করার জন্য, সাথেই থাকুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সাথে সরাসরি ফোন ইন পর্বে কথা বলে আপনাদের অনুরোধগুলো জেনে নিচ্ছি। এবারে আমাদের সাথে কে রয়েছেন? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা, সবাইকে অনেক ধন্যবাদ। বন্ধু, আপনার নামটা আরেকবার একটু কষ্ট করে বলুন। জি, আপনার নামটা আরেকবার বলুন।
1: জাফর খান।
0: জি বন্ধু, এবার অনুরোধ বলুন। বলো না তুমি। ঠিক আছে, অনেক ধন্যবাদ বন্ধু ফোন করার জন্য, সাথে থাকুন। অবশ্যই পছন্দের গানটি আমরা শোনাতে চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, আপনাদের অনুরোধগুলো আপনারা জানাতে পারেন 01974-121970 এই নম্বরটিতে। এবারে কে রয়েছেন?
1: আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। শুভ দুপুর। আমরা সবাই ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। জি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অবশ্যই আমরা শোনাতে চেষ্টা করব বন্ধু, আপনি আমাদের সাথেই থাকুন। প্রিয় বন্ধুরা, আপনাদের সাথে সরাসরি ফোন ইনে কথা হচ্ছে। আর একজন বন্ধু যুক্ত হয়ে গিয়েছেন, কে রয়েছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আমরা সবাই ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন।
3: আলহামদুলিল্লাহ। কথা বলছি মোহাম্মদ ওসমান খান, ফতেপুর মহেশপুর জেনারা থেকে।
0: জি বলুন।
3: আমাকে প্রেমের অহংকার, প্রেমের অহংকার থেকে রুনা লাইলা ও এন্ড্রবিশের কণ্ঠে গানের শিরোনাম হচ্ছে তুমি আমার প্রেমের অহংকার, এই শিরোনামে গান অবশ্যই শোনাবেন।
0: ঠিক আছে, অনেক ধন্যবাদ। প্রেমের অহংকার ছায়াছবির গান বন্ধু শুনতে চেয়েছেন, অবশ্যই আমরা শোনাতে চেষ্টা করব, আপনি সাথেই থাকুন। নিচে এবারের বন্ধুর ফোন কল, কে রয়েছেন?
4: ওয়াশি।
0: সাপ মুক্তি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বন্ধু, অনেক ধন্যবাদ ফোন করার জন্য, সাথেই থাকুন। শ্রোতা বন্ধুরা, ফোন ইন পর্বে আপনারা ফোন করে আপনাদের অনুরোধগুলো কিন্তু আমাদেরকে জানাতে পারেন। আরো একজন বন্ধু ফোন করেছেন, কে রয়েছেন?
1: শুভ দুপুর।
3: হুম,
1: কাঞ্চননগর ডুমুরিয়ার বন্ধু, বলুন।
0: কোন ছায়াছবি পলাশ? মিথ্যা অহংকার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে পলাশ, অনেক ধন্যবাদ ফোন করার জন্য, সাথেই থাকুন। অবশ্যই পছন্দের গানটি আমরা শোনাতে চেষ্টা করব। বন্ধুরা, আরো একজন বন্ধু আমাদের কাছে ফোন করেছেন, কে রয়েছেন এবারে? হ্যালো,
1: সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেল। আসলে এখন তো আষাঢ় মাস, একটু বৃষ্টি হচ্ছে তাই না?
0: আমরা
1: দুজনেই ভালো আছি। জি,
0: এই যে একটু আগে কিন্তু গান শুনলেন, শুনেছেন? আচ্ছা, আজকে কোন গানটির অনুরোধ রয়েছে?
4: আগামীতে গান শোনাবেন ছবির নাম ছেলেন্টা।
0: জি,
4: সবাই তো ভালোবাসা পায়, কেউ পায় না,
1: আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ বন্ধু। সারেন্ডার ছায়াছবির গান শুনতে চেয়েছেন লুৎফর জোয়ারদার, ধন্যবাদ ফোন করার জন্য, সাথেই থাকুন। আর আমরা নেব শেষ ফোনটি, কে রয়েছেন?
4: হ্যালো, আসসালামু আলাইকুম। জি
5: আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা?
1: মোল্লাবাড়ির বউ ছায়াছবির গান শুনতে চেয়েছেন বন্ধু। আপনি আপনার নামটি বলুন। আবু বকর মন্ডল, শালিখা, মাগুরা থেকে। ঠিক আছে, আমরা পরবর্তী আয়োজনে আপনার গানটি রাখার চেষ্টা করব। আপনি আমাদের অনুষ্ঠানের সাথে নিয়মিত থাকুন এবং অনুষ্ঠান শুনুন, নিশ্চয়ই শুনতে পাবেন। ধন্যবাদ বন্ধুরা, আপনাদেরকে এত কষ্ট করে আমাদের কাছে ফোন করে আপনাদের অনুরোধগুলো জানানোর জন্য, যাদের সাথে কথা হলো অনেক ভালো লাগলো, আর যাদের সাথে কথা হয়নি নিশ্চয়ই আগামী আয়োজনে কথা হয়ে যাবে, সেই প্রত্যাশায় চলে যাচ্ছে আপনাদের পছন্দের গানের কাছে। আর এবারে শোনাবো বেশ জনপ্রিয় একটি গান, আম্মাজান ছায়াছবি থেকে, আইয়ুব বাচ্চুর কণ্ঠে আম্মাজান আম্মাজান গানটি শুনতে চাই। আমাদের কাছে অনুরোধ করেছিলেন আব্দুর রহমান, পাংশা রাজবাড়ির বন্ধু। তো চলুন আমরা সবাই মিলে শুনে আসি।

0: আশা করছি শ্রোতা বন্ধু আপনাদের সবার কিন্তু এই গানটি ভালো লেগেছে। তারপরে এবারে কোন গানটি শুনবো?
1: এবারে বন্ধুদের পছন্দের আরো একটি গান শোনাবো, রাজলক্ষ্মী শ্রীকান্ত ছায়াছবি থেকে সুবীর নন্দী ও আবিদা সুলতানার কণ্ঠে। আর গানটি শুনতে চেয়ে আমাদের কাছে অনুরোধ করেছিলেন জ্ঞানেন্দ্র পাল শৈলকুপা ঝিনাইদহ থেকে।

0: আপনাদেরকে এই আয়োজনে আরো একটি গান উপহার দিতে চাই। আর এবারে শোনাবো,
1: এবারে বন্ধুদেরকে শোনাবো আবে হায়াত ছায়াছবির গান রুনা লায়লার কণ্ঠে। আর গানটি শুনতে চেয়ে আমাদের শৈলকুপা ঝিনাইদহের আরও একজন বন্ধু অনুরোধ করেছিলেন, মানিক। তো চলুন আমরা সবাই মিলে শুনে আসি।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের মতন বিদায় নিতে হচ্ছে বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ থেকে। আশা করছি আপনাদের সাথে আমরা এতটা সময় রয়েছে কিছুটা হলেও আপনাদেরকে আনন্দ দিতে পেরেছি। তবে হ্যাঁ, আজকে কিন্তু রুবেল খালেশপুরের বন্ধুর অনুরোধের গান আমাদের তালিকায় ছিল, সেই সাথে প্রবীর কুমার কুমারখালী কুষ্টিয়ার বন্ধুর অনুরোধ ছিল, মেহেদী হাসান ঝিনাইদহের বন্ধু এবং মোহাম্মদ জাফর পালোয়ান কাকচিড়া বরগুনার বন্ধু। আপনাদের সকলের অনুরোধ থাকা সত্ত্বেও আমরা আপনাদেরকে গান শোনাতে পারিনি,
1: গানগুলো আমরা শোনাতে পারিনি। তবে মন খারাপ করবেন না, আশা করছি আগামী আয়োজনে আপনাদের পছন্দের গানও থাকবে।
0: ঠিক তাই।
1: আর বিদায় নিতে নিতে আপনাদেরকে বলতে চাই যে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি আসমাউল হোসনা,
0: আমি সোহেলি পারভিন রুমা, অধিবেশন তত্ত্বাবধানে সামিয়া আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে প্রদীপ কুমার, প্রকৌশল সহযোগিতায় আহমেদ হাসান এবং মোহাম্মদ আতাউর রহমান গাজী। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায় আজকের মতন
1: শুভ দুপুর।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্টজে এবং এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে এছাড়াও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। আয়োজনমালায় এখন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি রবীন্দ্রসঙ্গীত শোনার শিল্পী শেলী চট্টোপাধ্যায়।

0: পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন শেলী চট্টোপাধ্যায়ের কণ্ঠে।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে। একই সাথে শুনতে পাচ্ছেন FM ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমে। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আধুনিক গান শোনার জন্য। আমাদের আজকের শিল্পী আবু সাইদ জান কাদ্রি। প্রথম গানটির কথা সাজিয়েছেন মাসুদ করিম।

0: শ্রোতা বন্ধুরা, পরপর দুখানি আধুনিক গান শুনলেন আবু সাইদ জান কাদরির কণ্ঠে। বাংলাদেশ বেতার খুলনা।
1: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
0: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে। একই সাথে শুনতে পাচ্ছেন FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমে। বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন চোরাচালান প্রতিরোধ বিষয়ক একটি জীবন্তিকা।

0: আমি তোমার কাছে জবাব বা কৈফাত চাইছি না। একজন স্ত্রী হিসেবে আমার যেটুকু বলার শুধু সেইটুকুই বলবার চেষ্টা করছি।
1: আচ্ছা, তুমি কি খুশি হওনি রিনা? মনে করে দেখো আমাদের দুবছর আগের অবস্থার কথা।
0: দুবছর আগে আমরা অনেক সুখে ছিলাম, শান্তিতে ছিলাম।
1: কাকে তুমি শান্তি বলছো? দুবেলা দুমুঠো ভাতও ঠিক মতো জুটত না, টিউশনি করে কতই বা পেতাম, তা দিয়ে কোনো রকম চলত, খোকনের দুধের পয়সাও ঠিক মতন জোগাড় হতো না।
0: হ্যাঁ, আজ তোমার অনেক কিছুরই পয়সা জোগাড় হয়। রঙিন টিভি, ফ্রিজ, আরো কত নামি দামি আসবাবপত্র।
1: হ্যাঁ, কিন্তু এসব কাদের জন্য? সবই তোমাদের জন্য।
0: এসব প্রাচুর্য যত আমাদের দিকে এগিয়ে আসছে, আমাদের ভালোবাসা, হৃদয়ের সম্পর্কটা ততই দূরে সরে যাচ্ছে।
1: না রিনা, এটা তোমার ভুল ধারণা। সমাজে 8-10 জনের মতো চলতে হলে এসবের প্রয়োজন আছে, আর তাই ভেবে আমি ব্যবসার তাগিদের সমানে খেটে চলেছি।
0: যে ব্যবসা, যে কাজ তোমার আমার সম্পর্ককে দূরে ঠেলে দিতে পারে, হোক সেই ব্যবসায় অঢেল টাকা, সেই ব্যবসা, সেই টাকাকে আমি পছন্দ করি না।
1: আচ্ছা আচ্ছা, আমার অন্যায়টা তুমি কোথায় দেখলে?
0: যে তুমি ছিলে একজন

0: সরি ভাই, কিছু মনে করবেন না।
1: নাজবুল, তুই যে অন্যমনস্ক হয়ে পথ চলছিস তা তোকে দেখেই বোঝা যাচ্ছে।
0: আরে নয়ন, তুই
1: কি ব্যাপার, এত ব্যস্ত হয়ে কোথায় ছুটছিস?
0: চলি রে নয়ন, আজ আসি, একটু ব্যস্ত আছি। এই নে কার্ড, আমার নতুন বাসার ঠিকানা কার্ডে আছে, আসিস কিন্তু, চলি।
1: চলে গেল, কিন্তু নাজমুল কি এমন ব্যবসা করে যে রাতারাতি এতটা পরিবর্তন?

0: নয়ন ভাই, আমি ওকে অনেকভাবে বুঝিয়েছি, কিন্তু ও আমার কোনো কথাই শুনতে চায়নি। ওর এই অধঃপতন নিয়ে ওকে আমি রাত দিন বলছি।
1: ভাবি, নাজমুল ব্যবসা করে ঠিকই জানতাম, কিন্তু ও যে চোরা চালানের ব্যবসা করে তা জানতাম না।
0: আমিও কোনো দিন জানতে পারিনি যে ও এত বড় জঘন্য অপরাধের সাথে জড়িয়ে পড়েছে।
1: ভাবি, লোভ মানুষকে অনেক নিচে নামিয়ে দেয়। কোনটা বৈধ কোনটা অবৈধ সেই জ্ঞানও তাদের থাকে না, শুধু টাকার নেশায় ছুটতে থাকে।
0: জানেন ভাই, লজ্জায় ঘৃণায় আমি লোকের সামনে মুখ দেখাতে পারছি না। আমি ভাবতেও পারছি না আমার স্বামী চোরা চালানের দায়ে পুলিশের হাতে ধরা পড়ে জেল হাজতে। নয়ন ভাই, এখন কি করা?
1: আপনি কোনো চিন্তা করবেন না ভাবি, আমি দেখি ওর জামিনের জন্য কি করতে পারি।
2: নয়ন, আমি আমার ভুল বুঝতে পেরেছি ভাই, এজন্য আমিই দায়ী।
1: তুই তোর ভুল বুঝতে পেরেছিস, এতেই আমি খুশি।
2: নয়ন, আমি অর্থের মোহে এত নিচে নেমে গিয়েছিলাম যে আমি ব্যক্তি স্বার্থে আমার দেশের সম্পদ রাতের আধারে অবৈধভাবে বিদেশে পাচার করেছি। এতে ক্ষণিকের জন্য অর্থ সম্পদ পেলেও সেই অর্থ সম্পদ আমাদের সুন্দর স্বাভাবিক জীবনযাপনকে ব্যাহত করে দিয়েছে, আর দেশের উন্নয়নের ক্ষতিও হয়েছে অনেক।
1: আর তোদের সংসারের সুখ শান্তি নষ্ট করেছে, ওই কালো টাকায় অস্থিরভাবে তোকে তাড়িয়ে নিয়ে বেরিয়েছে, এমনকি তোর রাতের ঘুমকেও হারাম করেছে।
2: তোর ভাবির সাথেও অন্যায়ভাবে খুব দুর্ব্যবহার করেছি, আর আজ আমাকে জেলখানা পর্যন্ত যেতে হলো। তুই ছিলি আমার প্রকৃত বন্ধু, তাই এ বিপদের সময় তুই আমাকে জামিনে মুক্ত করে আনলি।
1: শোন নাজমুল, যা করেছিস করেছিস, এসব নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই। এখন থেকে চিন্তা কর সৎ পথে হালাল রুজি উপার্জনের কথা।
2: নয়ন, আমার মতো বিবেকহীন কাজ যেন আর কেউ কোনো দিন না করে। নাগরিক হিসেবে দেশের প্রত্যেকটি মানুষেরই দায়িত্ব দেশকে ভালোবাসা, দেশের সম্পদ দেশের উন্নতি নিয়ে চিন্তা করা।
1: তাই আমাদের সকলের দৃষ্টি রাখতে হবে দেশের সম্পদ যেন বিদেশে চোরাপথে পাচার হয়ে দেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে না যায়, আর দেশে প্রয়োজনীয় দ্রব্যের অভাবে সাধারণ মানুষ কষ্ট না পায়।
2: তাই চোরাচালান প্রতিরোধে আমাদের সকলের এগিয়ে আসতে হবে, আর আমার মতো কেউ যেন লোভের মোহে বিবেক বুদ্ধি বিসর্জন দিয়ে দেশের সম্পদ অন্যের হাতে তুলে দিয়ে দেশ ও জাতির শত্রু হিসেবে চিহ্নিত না হয়।
0: নিন ভাই, কিছু একটু মুখে দিন।
1: এ কি ভাবি, এত কিছু কেন?
2: নে খা।
3: এতক্ষণ চোরা চালান প্রতিরোধ বিষয়ক জীবন্তিকাটি শুনলেন রচনা শেখ মোহাম্মদ আব্দুর রাজ্জাক, তত্ত্বাবধান নাটকটি প্রযোজনা করছেন তনুজা মণ্ডল।
4: বাংলাদেশ বেতার খুলনা, এখন বিকেল 3টার বাংলা সংবাদ বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রফিকা বিনতে জাহিদ। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বিকেলে বেইজিং এ গ্রেট হলে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে দ্বিপাক্ষিক এক বৈঠকে মিলিত হবেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন বলেছেন, স্থানীয় সময় বিকেল পাঁচটায় এই বৈঠকের সময় নির্ধারিত রয়েছে। বৈঠকের পর দুই দেশের প্রধানমন্ত্রীদের উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে অনেকগুলো সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে মনে করা হচ্ছে। উচ্চ পর্যায়ে এই বৈঠকের পর চীনের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে গ্রেট হলে এক নৈশ ভোজের আয়োজন করেছেন। আগামীকাল চীনের প্রেসিডেন্ট সি জিনপিং এর সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকের কথা রয়েছে। কাল রাতে প্রধানমন্ত্রী দেশে ফিরবেন। বাংলাদেশ ও চীন তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প সহ নদী ব্যবস্থাপনায় সহযোগিতা আরও গভীর করতে সম্মত হয়েছে। প্রধানমন্ত্রী প্রেস উইং থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেইজিং এর স্টেট গেস্ট হাউস দিয়াও উতাইয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের পানি সম্পদ মন্ত্রী লি গুইং এর মধ্যে এক বৈঠকে এই সমঝোতা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী পানি সম্পদ ব্যবস্থাপনার সক্ষমতা শক্তিশালী, বন্যা নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষা কার্যক্রমে এবং তিস্তা নদী প্রকল্প বাস্তবায়নে চীনের বৃহত্তর সমর্থন চান। চীনের পানি সম্পদ মন্ত্রী লি গুইং পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ সরকারের উদ্যোগের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি বাংলাদেশের পানি বিশেষজ্ঞ এবং এই খাত সংশ্লিষ্ট কর্মকর্তাদের চীনে প্রশিক্ষণে গ্রহণের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী তারেক রহমান চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে তাদের উৎপাদন সরবরাহ শৃঙ্খল বা ভ্যালু চেইন সম্প্রসারণের মাধ্যমে দেশটিতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিষয় রচনায় অংশীদার হতে আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল বেইজিংয়ে অনুষ্ঠিত বাংলাদেশ বিনিয়োগ ফোরামের বক্তব্য রাখছিলেন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা আয়োজিত এই অনুষ্ঠানে ব্যবসায়ী নেতা, শিল্পপতি এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা অংশগ্রহণ করে। প্রধানমন্ত্রী জানান, চীনা বিনিয়োগকারীদের সরাসরি সহায়তা প্রদান এবং দ্রুত বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করার জন্য বাংলাদেশ শীঘ্রই চীনে তার প্রথম বিনিয়োগ কার্যালয় স্থাপন করবে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড আনম এহসানুল হক মিনল বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থাপনায় বৈষম্য দূর করতে এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে একক ও অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিনি আজ আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা 2026 উপলক্ষে বরিশাল শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আঞ্চলিক কেন্দ্র সচিবদের সঙ্গে এক মত বিনিময় সভায় একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্ন ফাঁসের যে কোনো ধরনের অপচেষ্টা বা চালাকি কঠোর হস্তে দমন করা হবে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বিমানবন্দরে বিদ্যমান কার্গো জট নিরসনে স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনও কাস্টমস ও সংশ্লিষ্ট সেবা কার্যক্রম চালু রাখার উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি আজ তার মন্ত্রণালয়ে বিমানবন্দরে কার্গো হ্যান্ডেলিং সংকট ও এর সমাধান নিয়ে অনুষ্ঠিত এক সভায় এ গুরুত্ব আরোপ করেন। আগামী 28 জুন সারা দেশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ড পরিচালিত হবে। আজ সচিবালয়ে এক ব্রিফিংয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মোহিত জানান, ওই দিন দেশের 2 কোটি 40 লাখ শিশুকে ভিটামিন এ প্লাস টিকা দেওয়া হবে। তিনি বলেন, 6 থেকে 11 মাস বয়সী শিশুদের নীল রঙের এবং 12 থেকে 59 মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। 24 জুলাই আন্দোলন চলাকালে রাজধানী মোহাম্মদপুর থানায় ট্রাক চালক হোসেনকে গুলি করে হত্যার অভিযোগকে করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 34 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আগামী 26 জুলাই শুনানি হবে। আজ শুনানি হওয়ার কথা থাকলেও রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলম নতুন এই দিন ধার্য করেন। ভেনিজুয়েলায় গতরাতে আঘাত হানার পরপর 7.2 এবং 7.5 মাত্রার ভূমিকম্পে কমপক্ষে 32 জন নিহত এবং 700 জন আহত হয়েছে। ভেনিজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রড্রিজ এই হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। খেলার খবর, বিশ্বকাপ ফুটবল। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ রাত ২টায় নিউইয়র্কে জার্মানি ইকুয়েডরে এবং ফিলাডেলফিয়ায় কোরাসাও আইভরি কোস্টের মোকাবেলা করবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৪টায়।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা আমন্ত্রণ জানাচ্ছি ছায়াছবির গান শোনার। শুরুতেই শুনবেন আমি শুধু চেয়েছি তোমায় ছায়াছবি থেকে নেওয়া শিল্পী আকাশের কণ্ঠে প্রথম গানটি।

রাখি ছাতি আজ মনে হয় তুমি।

প্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনারা ছায়া ছবির গান শুনলেন। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন মিডিয়ামে 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্সে, এবং FM ব্যান্ড 88.8 মেগাহার্সে, এছাড়াও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন পাঁচবিশালি গান। শুরুতেই একটি দেশাত্মবোধক গান, শিল্পী সৈয়দ আব্দুল হাদিম, গানটির রচয়িতা সৈয়দ হায়দার।

শ্রোতা বন্ধুরা, আপনারা পাঁচ মিশেলি গান শুনছেন। এবারে শুনবেন পল্লীগীতি, শিল্পী হাসিয়ারা খাতুন হাসি, কথা লিখেছেন জসিম উদ্দিন।

শ্রোতা বন্ধুরা, আপনারা পাঁচ মিশালি গান শুনছেন। আপনাদের জন্য এবারে রয়েছে একটি নজরুল সঙ্গীত। গানের শিল্পী মেহেরুন নেসা জামাল।

বন্ধুরা, এবারে আধুনিক গান। শিল্পী আবু আফফান রোজবাবু, গানের কথা লিখেছেন ডক্টর পিয়ার মোহাম্মদ।

0: उन मिसरी बाना ये लोग तो जाने ना।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ পাঁচ মিশালি গান শুনলেন।
2: বাংলাদেশ বেতার খুলনা, এখন বিকেল চারটার বাংলা সংবাদ বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি রোকসানা আক্তার। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর মধ্যে দ্বিপাক্ষিক এক বৈঠক শুরু হয়েছে। এর আগে প্রধানমন্ত্রী বেইজিং এর গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা ও লালগালিচা সম্বর্ধনা দেওয়া হয়। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং তারেক রহমানকে স্বাগত জানান। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে হাত ধরে বিশেষভাবে সজ্জিত মঞ্চে নিয়ে যান। এ সময় চীনা সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অফ অনার প্রদান করে এবং দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বিষয়ক 15টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। চীনের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে গ্রেট হলে এক নৈশ ভোজের আয়োজন করেছেন। আগামীকাল চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকের কথা রয়েছে। আগামীকাল রাতে প্রধানমন্ত্রী দেশে ফিরবেন। বাংলাদেশ ও চীন তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প সহ নদী ব্যবস্থাপনায় সহযোগিতা আরও গভীর করতে সম্মত হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেইজিং এর স্টেট গেটস হাউস দিয়াওতায়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের পানি সম্পদ মন্ত্রী লি গুইং এর মধ্যে এক বৈঠকে এই সমঝোতা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী পানি সম্পদ ব্যবস্থাপনা সক্ষমতা শক্তিশালী, বন্যা নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষা কার্যক্রমে এবং তিস্তা নদী প্রকল্প বাস্তবায়নে চীনের বৃহত্তর সমর্থন চান। চীনের পানি সম্পদ মন্ত্রী লি গুইং পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ সরকারের উদ্যোগে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি বাংলাদেশের পানি বিশেষজ্ঞ এবং এই খাত সংশ্লিষ্ট কর্মকর্তাদের চীনে প্রশিক্ষণ গ্রহণের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী তারেক রহমান চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে তাদের উৎপাদন সরবরাহ শৃঙ্খল বা ভ্যালু চেইন সম্প্রসারণের মাধ্যমে দেশটিতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিষয় রচনায় অংশীদার হতে আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল বেইজিংয়ে অনুষ্ঠিত বাংলাদেশ বিনিয়োগ ফোরামে বক্তব্য রাখছিলেন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা আয়োজিত এই অনুষ্ঠানে ব্যবসায়ী নেতা শিল্পপতি এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা অংশগ্রহণ করবেন। প্রধানমন্ত্রী জানান, চীনা বিনিয়োগকারীদের সরাসরি সহায়তা প্রদান এবং দ্রুত বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করার জন্য বাংলাদেশ শীঘ্রই চীনে তাদের প্রথম বিনিয়োগ কার্যালয় স্থাপন করবেন। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূর করতে এবার 9টি সাধারণ শিক্ষা বোর্ডে একক ও অভিন্ন প্রশ্নপত্র এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিনি আজ আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা 2026 উপলক্ষে বরিশাল শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আঞ্চলিক কেন্দ্র সচিবদের সঙ্গে এক মত বিনিময় সভায় একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্ন ফাঁসের যে কোনো ধরনের অপচেষ্টা বা চালাকি কঠোর হস্তে দমন করা হবে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বিমানবন্দরে বিদ্যমান কার্গো জট নিরসনে স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও কাস্টমস ও সংশ্লিষ্ট সেবা কার্যক্রম চালু রাখার উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি আজ তার মন্ত্রণালয়ে বিমানবন্দরের কার্গো হ্যান্ডলিং সংকট ও এর সমাধান নিয়ে অনুষ্ঠিত এক সভায় এই গুরুত্ব আরোপ করেন। আগামী 28 জুন সারা দেশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর প্রথম রাউন্ড পরিচালিত হবে। আজ সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিত জানান, ওই দিন দেশের 2 কোটি 40 লাখ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল দেওয়া হবে। তিনি বলেন, 6 থেকে 11 মাস বয়সী শিশুদের নীল রঙের এবং 12 থেকে 59 মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। 24 জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুর ঢাকায় ট্রাক চালক হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 34 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আগামী 26 জুলাই শুনানি হবে। আজ শুনানি হওয়ার কথা থাকলেও রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে ঢাকার বিশেষ জাজ আদালত 4-এর বিচারক রবিউল আলম নতুন এদিন ধার্য করেন। ভেনিজুয়েলায় গতরাতে আঘাত হানার পরপর 7.2 এবং 7.5 মাত্রার ভূমিকম্পে কমপক্ষে 32 জন নিহত এবং 700 জন আহত হয়েছেন। ভেনিজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রড্রিগস এই হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। খেলার খবর বিশ্বকাপ ফুটবল। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ রাত 2টায় নিউ ইয়র্কে জার্মানি ইকুয়েডরের এবং ফিলাডেলফিয়ার কোরাসাও আইভরি কোস্টের মোকাবেলা করবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে ছায়াছবির গান শোনার। প্রথম গানটি নেওয়া হয়েছে শ্রাবণ মেঘের দিন ছায়াছবি থেকে, কণ্ঠ দিয়েছেন সুবিনদ্দী।

আপনারা শুনছেন ছায়াছবির গান, এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে প্রচার করা হচ্ছে। এবারের গানটি নেওয়া হয়েছে আমার প্রাণের স্বামী ছায়াছবি থেকে। গানটিতে কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ ও সামিনা চৌধুরী।

ছায়াছবির গানের আয়োজনে এবারের গানটি নেওয়া হয়েছে স্বামী ছিনতাই ছায়াছবি থেকে। গানটিতে কণ্ঠ দিয়েছেন কুমার শানু ও অনুরাধা পারওয়াল।

প্রিয় শ্রোতা বন্ধুরা, এই গানটির মধ্য দিয়ে শেষ হয়ে গেল ছায়া ছবির গানের অনুষ্ঠান বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন আল্লাহ পাকের শানে হামদ।

সাইদুর রহমান সাঈদের কণ্ঠে আল্লাহ পাকের সামনে হামদ শুনতেন। যে সমস্ত লোক নিজেদের সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে রাতে ও দিনে গোপনীয় প্রকাশ্যে, তাদের জন্যই আপন রবের নিকট সওয়াব রয়েছে, আর তাদের না কোনো ভয় আছে না তারা চিন্তিত হবে। আল কোরআন। এবং তোমরা সকলে মিলে আল্লাহ তাআলার দিনকে মজবুতভাবে ধরে রাখো এবং পরস্পর মতবিরোধ করিও না। আল কোরআন, সুরা আল ইমরান, আয়াত 103, বাংলাদেশ বেতার, খুলনা। খুলনা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন প্রচারিত হচ্ছে আসরের নামাজের আজান ও দোয়া।

أشهد أن لا إله إلا الله.

0: ثم رد هذه الدعوة التامة الصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعث مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আল্লাহ তাআলার সমস্ত আমলের মধ্য হতে কেবল ওই আমলকেই গ্রহণ করেন যা একমাত্র তার সন্তুষ্টির জন্য করা হয়। গোপনে দান সদকা করা আল্লাহ তাআলার ক্রোধকে প্রশমিত করে। তাবারানি। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে অপছন্দনীয় ব্যক্তি সে যে খুব ঝগড়াটে। মুসলিম। বাংলাদেশ বেতার খুলনা। এখন আল্লাহ পাকের শানে হাম শুনবেন।

আল্লাহ পাকের শানে হাম শুনলেন। প্রত্যেক নরনারীর ওপর জ্ঞান অর্জন করা ফরজ। আল হাদিস, সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না। নিজে শিক্ষিত হই এবং অন্যকেও শিক্ষিত হতে উদ্বুদ্ধ করি। বাংলাদেশ বেতার খুলনা। পরবর্তী অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: Assalamu alaikum, 5 p.m. This is Bangladesh Betar, the news read by Farhana Trina. Prime Minister Tariq Rahman and Chinese Premier Li Qiang has held bilateral talks. The meeting began at 5 p.m. local time at a great hall of the people in Beijing today and ended around 5:45 p.m. Later, Prime Minister Tariq Rahman and members of the Bangladesh delegation joined a state banquet hosted by Premier Li Qiang in their honor at the Great Hall of the People. Earlier, Prime Minister Tariq Rahman was accorded a warm red carpet reception at the Great Hall of the People in Beijing upon his arrival for holding the bilateral meeting with Chinese Premier Li Qiang. A smartly turned out contingent of the Chinese Armed Forces presented a guard of honor to Tariq Rahman. The national anthems of both countries were played during the ceremony. It may be mentioned Tariq Rahman will hold a meeting with Chinese President Xi Jinping at the historic Great Hall of the People at 10:30 a.m. local time tomorrow. Bangladesh and China have agreed to strengthen cooperation in the management of the Tista and other rivers in Bangladesh. The agreement came when Chinese Water Resource Minister Li Guoyang called on Prime Minister Tariq Rahman at Dia Yutai State Guest House in the Beijing today. During the meeting, the Prime Minister sought Chinese technical assistance in the Tista management project and in improving Bangladesh water resource management. In response, the Chinese minister assured of extending full cooperation to Bangladesh government's initiatives in water resource management. He also invited Bangladesh water experts and officials concerned to receive training in China. Prime Minister Tariq Rahman has invited Chinese companies to extend their value chain into Bangladesh and to co-author the next great Asian economic miracle in the country. He was addressing the Bangladesh Investment Forum in Beijing. Business leaders, industrialists and institutional investors participated in the program organized by Bangladesh Investment Development Authority, BIDA. Prime Minister announced that Bangladesh will soon establish its first investment office in China to provide direct support for prospective Chinese investors and facilitate faster investment decisions. Home Minister Salahuddin Ahmed has said a separate tribunal will be set up to modernize the existing Narcotics Control Act and curb drug-related crimes, he said while addressing a press briefing at Secretariat in the Capital marking International Day Against Drug Abuse and Illegal Trafficking 2026. The Home Minister also distributed checks of government grant among selected private drug addiction treatment centers. Education and Primary and Mass Education Minister Dr. A.N.M. Ehsanul Haq Milan said HSC exams in all general education boards will be held with single and uniform question papers this year to eliminate discrimination prevailing in the education system of the country. He said this at a view exchange meeting with center secretaries of Borishal and the local Shilpakala Academy auditorium on the occasion of the upcoming HSC and equivalent exams 2026 today. The education minister said any trickery or attempt to leak question papers will be strictly curbed. The first round of Vitamin A Plus campaign will be conducted across country on Sunday next. State Minister for Health Dr. M.M. Mohit informed the media about this in a briefing at Secretariat in the Capital today. He said 2,40,000 children in the country will be given Vitamin A Plus capsule on that day. The campaigning will start from 8 a.m. and will be continued till 4 p.m. 9 more children died with symptoms consistent with measles last in 24 hours until 8 a.m. today, bringing the total number of deaths to 698. A Director General of Health Services report said 945 more children were affected during the same period, bringing the cumulative number of total cases to 1,08,095. A Dhaka court has set 26 July for hearing on charge framing against Australian Prime Minister Sheikh Hasina and 33 others over the murder of truck driver Hussain during the July mass uprising. Today was fixed for holding a hearing on the matter, but Judge Robiul Alam of the Dhaka Special Judge Court 4 reset the date, allowing a timely hearing from the prosecution. Back-to-back earthquakes for 7.2 and 7.5 magnitudes that hit Venezuela last night have left at least 164 people killed and at least 700 injured. Venezuela's interim president, Delcy Rodriguez, has confirmed the casualties. FIFA World Cup football, and Germany will face Ecuador in New York at 2 p.m. tonight, while Curaçao will face Ivory Coast in Philadelphia. At 5 a.m. tomorrow, Japan will face Sweden in Dallas, while the Netherlands will take on Tunisia in Kansas. Besides, at 8 a.m. tomorrow, the United States will face Turkey in Los Angeles, and Australia will face Paraguay in San Francisco at 8 a.m. Finally, weather and forecast. Valley Toolwood 1 tonight says there are chances of rain, thunder showers with temporary east-southeasterly gusts or squally wind at a speed of 45 to 60 km per hour. Over the regions of Rajshahi, Pabna, Bogura, Tangail, Momosingho, Dhaka, Faridpur, Joshur, Kushtia, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumila, Chattogram, Cox's Bazar, and Sylhet. River boats in these areas are to hoist cautionary signal number 1. And that's the end of the news.
1: আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি হাসিনা মুস্তাফিজ। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী 2 বছরের মধ্যে নতুন নীতির মাধ্যমে পুঁজিবাজারকে উজ্জীবিত করা হবে। তিনি আজ বাংলাদেশ অর্থনীতি সমিতি আয়োজিত বাজেট নিয়ে এক অনুষ্ঠানে একথা বলেন। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বিমানবন্দরে বিদ্যমান কার্গো জট নিরসনে স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও কাস্টমস ও সংশ্লিষ্ট সেবা কার্যক্রম চালু রাখার উপর গুরুত্বারোপ করেছেন। তিনি আজ তার মন্ত্রণালয়ে বিমানবন্দরের কার্গো হ্যান্ডলিং সংকট ও এর সমাধান নিয়ে অনুষ্ঠিত এক সভায় এ গুরুত্বারোপ করেন। এদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেছেন, বিমানবন্দরের কার্গো জট শুধু ব্যবসায়ীদের ক্ষতিই করছে না, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তিকেও ক্ষুণ্ণ করছে। সভায় অংশগ্রহণকারীরা বলেন, বিমানবন্দরের কার্গো ব্যবস্থাপনার আধুনিকীকরণ, দ্রুত পণ্য খালাস এবং আন্তর্জাতিক মানের লজিস্টিক সেবা নিশ্চিত করা গেলে ইউরোপীয় ইউনিয়ন সহ বৈশ্বিক বাজারে বাংলাদেশের রপ্তানি সক্ষমতাও আরও বৃদ্ধি পাবে। দেশের আর্থিক লেনদেনে নগদ অর্থের ব্যবহার কমিয়ে ক্যাশলেস বা নগদবিহীন অর্থনীতি গড়ে তুলতে আগামী 1 জুলাই থেকে বাংলা কিউআর কোড ব্যবহারে বাধ্যতামূলক ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর ডক্টর হাবিবুর রহমান। তিনি আজ বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত বাংলা কিউআর লেনদেন বিষয়ক ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে একথা বলেন। ডক্টর হাবিবুর রহমান বলেন, নগদ লেনদেন কমিয়ে ক্যাশলেস সোসাইটি গড়ে তুলতেই বাংলা কিউআর চালু উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে গ্রাহকরা কোন ধরনের খুচরা টাকা বা অতিরিক্ত অর্থ পরিশোধের ঝামেলা ছাড়াই নির্ধারিত মূল্য পরিশোধ করতে পারবেন। প্রায় 2 বছর পর আগামী রোববার বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত সরকার। ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আজ ঢাকার ভারতীয় ভিসা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান। হাইকমিশনার জানান, বর্তমানে 5টি ভিসা কেন্দ্র থেকে দেয়া হবে পর্যটন ভিসা। ভিসা সেন্টারগুলো হল ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহী। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের শেষ কার্যদিবসে আজ সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে বেড়েছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। ডিএসইতে 395টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 273টির, কমেছে 68টির এবং অপরিবর্তিত ছিল 54টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স 35 পয়েন্ট বেড়ে বর্তমানে 5652 পয়েন্টে। আজ ডিএসইতে 1,110.74 কোটি টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন ছিল 940.61 কোটি টাকা। ঢাকার মুদ্রার বাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.35 টাকা, ক্রয় 122.35 টাকা, ইউরো বিক্রয় 141.65 টাকা, ক্রয় 139.08 টাকা, পাউন্ড স্টার্লিং বিক্রয় 165.25 টাকা, ক্রয় 161.22 টাকা। সৌদি রিয়াল বিক্রয় 33.08, ক্রয় 32.42 এবং থাই বাত বিক্রয় 3.71, ক্রয় 3.64। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 6টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা। উপস্থাপনায় আহমেদ বিন পারভেজ।

0: গত পরশু ছিল মেসি বন্দনা, গতকালটা ছিল বোধহয় ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে আলোচনা। তবে আজকে সকাল থেকেই শুরু হয়ে গেছে ভিনি ভিনি এই কথাটাই, কারণ ব্রাজিল তারা তাদের ম্যাচ জিতেছে এবং সেই ম্যাচে ভিনিসিয়াস জুনিয়র আবারও গোল দিয়েছেন, ব্রাজিলকে নিয়ে গেছেন গ্রুপের শীর্ষে। 1974-এর পর থেকে একবারও কিন্তু ব্রাজিল গ্রুপ পর্ব থেকে শীর্ষে ছাড়া আর কোন অবস্থানে শেষ করেনি। বাংলাদেশ বেতারের দৈনিক বিশেষ আয়োজন বিশ্বকাপ ফুটবল নিয়ে বিশ্বকাপ দামামতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আপনাদের সঙ্গে রয়েছে আহমেদ্দিন পারভেজ এবং আজকে আলোচক হিসেবে যে দুজনকে পেয়েছি আপনাদের সকলেরই পরিচিত, সকলেরই প্রিয়। প্রথমে দূর থেকে ইন্ট্রোডিউস করতে চাই মোহাম্মদ শামসুল ইসলাম, তিনি বিশিষ্ট ক্রীড়া ধারাভাষ্যকার এবং সেই সাথে বিশ্লেষক। আপনাকে পেয়ে খুবই ভালো লাগছে, কারণ আশা করছি খুব চমৎকার একটা আলোচনা আমরা করতে পারব। আগেও বেশ কিছু পর্বে আপনাকে খুঁজছিলেন অনেকেই, আজকে আশা করি তাদের সেই চিন্তাটা পূরণ হয়েছে। এবং সাজ্জাদ রাহাত হোসেন, তিনিও ক্রীড়া ধারাভাষ্যকার এবং বিশ্লেষক এবং সেই সাথে জনস্বাস্থ্য এক্সপার্ট এবং সেই সাথে আরো অনেকগুলো পরিচয় তার রয়েছে, উদ্যোক্তা হিসেবেও তিনি কাজ করছেন। ওয়েলকাম টু দ্য শো বোথ অফ ইউ। শুরুতেই আমরা বাংলাদেশ বেতারে কোথায় আপনারা শুনতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সেই বিষয়গুলো জানিয়ে দিই। একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা FM 90 মেগাহার্টজ, বাণিজ্যিক কার্যক্রম মধ্যম তরঙ্গ 630 কিলোহার্টজ, FM 104 মেগাহার্টজ, বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ, ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে তো দেখতেই পাচ্ছেন আমাদেরকে। এবং ফেসবুক পেজে আপনারা যারা কমেন্ট করছেন আমরা সেই কমেন্টগুলো সময় সময় পড়ব। আর ফোন কলের ব্যবস্থা রয়েছে আপনারা সবাই জানেন, ফোন নাম্বার জানিয়ে দিচ্ছি আরো একবার, 01553841500। ইতিমধ্যে ফোনও আসা শুরু হয়েছে, তবে আমরা একটু আলোচনাটা শুরু করে তারপর দর্শকদের ফোন নেব। শুরুতেই শামসুল ভাইয়ের কাছে যাই, যে বিষয়টা নিয়ে আমরা গত দিনটায় দেখেছি যে টানা দুটো করে ম্যাচ হচ্ছে, কারণ যেহেতু গ্রুপ পর্বের শেষ ম্যাচ একই গ্রুপের দুটো ম্যাচ একসঙ্গে হয়েছে যেন অপর দল তারা না জানতে পারে রেজাল্টের অবস্থা কি। মেক্সিকো তারা ক্লিন সুইপ পেয়ে গেছে, সেই ম্যাচটা নিয়ে একটু যদি আলোচনা করি, 3-0 গোলে তারা চেককে হারিয়েছে এবং তাদের পারফরমেন্সটা ক্লিনিক্যাল ছিল।
1: ডেফিনেটলি দেখেন, মেক্সিকো চেকিয়াকে 3-0 গোলে হারালো এবং এ নিয়ে গ্রুপে তাদের তিনটা ম্যাচে তিনটাই জয়, অর্থাৎ 100% উইন গ্রুপ স্টেজে। আমি কিন্তু অফ ইয়ারও বলছিলাম এই মেক্সিকো কি টপ এইটের একটা টিম কিনা। শুরুর দিকে হয়তো মেক্সিকোকে নিয়ে স্পেন, জার্মানি, ব্রাজিল, আর্জেন্টিনা এদেরকে নিয়ে যেমন আলোচনা হয়, মেক্সিকো হয়তো সেই আলোচনায় ছিল না। স্টিল তারা ঐতিহ্যবাহী একটা দল, 86 ওয়ার্ল্ড কাপ হোস্ট করেছিল তারা, সেকেন্ড টাইম আবারও হোস্টিং এর সুযোগটা পেয়েছে। সো ওয়েদারের কিছু কনসার্ন আছে, হোম ম্যাচ খেলছে তারা, হোম ক্রাউড তাদের সাথে আছে, অ্যান্ড অবভিয়াসলি মাঠের স্কিলফুল ফুটবল সেটাও তারা দেখিয়েছেন, দ্যাটস ওয়াই দেয়ার রেজাল্ট। টেবিল টপার, ডেফিনেটলি টেবিল টপার হওয়ার একটা বাড়তি অ্যাডভান্টেজ আছে, নেক্সট রাউন্ডে আপনি রিলেটিভলি একটা ইজিয়ার টিমকে পাবেন, ওয়েদার সেকেন্ড পজিশনে থাকা কোন টিম অর অন্য কোন গ্রুপ থেকে বেস্ট 8-3 এর কোন একটা দল। সো টেবিল টপার হওয়াটা ভেরি ইম্পর্টেন্ট। এবং আপনি যেটা বলছিলেন যে এই যে থার্ড রাউন্ড গ্রুপ স্টেজে চলছে, একই গ্রুপের দুটো করে ম্যাচ ভিন্ন দুটো স্টেডিয়ামে হচ্ছে, এতে করে চারটা দলই ওই গ্রুপের মাঠে নামছে একই সাথে, সো দ্যাট কোন ইকুয়েশনে যাতে ওই যে গড়াপেটার সুযোগ না পায় কেউ।
0: এবং এইখানে একটা সারপ্রাইজ হচ্ছে গ্রুপ এ তে, সেটা আমি আপনার কাছে আসতে চাই। সাউথ আফ্রিকা এবং সাউথ কোরিয়া তাদের মধ্যে যে খেলা, সাউথ কোরিয়াকে কিন্তু প্রি টুর্নামেন্ট বলা হচ্ছিল রাউন্ড অফ 32 তে যাওয়ার যোগ্য দাবিদার, কিন্তু এই ম্যাচটাতে আসলে কি ঘটল?
1: সাউথ কোরিয়ার খেলা আমার খুব মনে আছে, তখন আমি ইউনিভার্সিটি স্টুডেন্ট লাস্ট ইয়ারে 2002 কো হোস্ট ছিল উইথ জাপান, অ্যান্ড দে হ্যাভ বিন প্লেড সেমিফাইনালস। তো সাউথ কোরিয়া হচ্ছে এশিয়ান ফুটবলের একটা পাওয়ার হাউস, জায়ান্ট, ওদেরকে ঘিরে এশিয়ান কমিউনিটির ভীষণ আশা প্রত্যাশা ছিল। আমি ব্যক্তিগতভাবে এই রেজাল্টটা দেখার পর, ম্যাচটা দেখার সুযোগ হয়নি অনেস্টলি স্পিকিং, রেজাল্টটা দেখার পর আমি যার পর নাই সারপ্রাইজ হয়েছে সাউথ কোরিয়ার কাছে এই রেজাল্ট, কোয়াইট আনএক্সপেক্টেড টু মি, স্পেশালি অপোনেন্ট লাইক সাউথ আফ্রিকা।
0: অবশ্যই, এবং একটা কল নিচ্ছি কারণ সাউথ আফ্রিকা সাউথ কোরিয়া ম্যাচ নিয়ে সাজ্জাদের কাছে আমার একটা প্রশ্ন আছে, কলটা নিয়ে নিচ্ছি। দর্শক কে বলছিলেন? জি ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন এবং আপনার প্রশ্নটা করবেন? জি জি ভালো আছি আমরা, শামসুল ভাইও আছেন, হ্যাঁ তিনি ভালো আছেন। জি আপনার প্রশ্নটা করুন। ধন্যবাদ ধন্যবাদ, এই প্রসঙ্গটা আসবেই এবং সামনে যখন ব্রাজিল ম্যাচ নিয়ে কথা বলবো আমরা এই ইকুয়েশনগুলো নিয়ে আলোচনা করব। অসংখ্য ধন্যবাদ ফোন দেওয়ার জন্য। সাজ্জাদ, সাউথ কোরিয়া সাউথ আফ্রিকার ম্যাচে আসলে সাউথ কোরিয়ারই কি ভুল বেশি হয়েছে কিনা?
2: সাউথ কোরিয়ার ভুল হয়েছে, সাউথ কোরিয়ার ভুল হয়েছে বলছি, কারণ তারা সুযোগ কাজে লাগাতে পারেনি, তারা প্রচুর সুযোগ পেয়েছে। আমি যদি স্ট্যাটিস্টিক্স বা নাম্বারস এর দিকেও যদি তাকাই, সেখানেও কিন্তু সেই একই কথাই বলবে। আমরা যদি দেখি বল পজিশনে সাউথ কোরিয়া 69% তাদের বল পজিশন, 674টা পাস দিয়েছে এবং 91% ওয়াজ দেয়ার অ্যাকিউরেট পাস। এখন সমস্যাটা হয়ে গেছে, তারা 7টা শট নিয়ে 2টো মাত্র টার্গেটে রাখতে পেরেছে। এবং মানে আমি যত আমিও যেহেতু একসাথে খেলা হয়, একবার এই খেলা একবার ওই খেলা এইভাবে সব পুরোটা ফলো করা হয় না, তো সেখানে হচ্ছে যে যতটুকু দেখলাম যে সাউথ কোরিয়া পুরো খেলাটা ডমিনেট করেছে, বাট দে ডিডন্ট হ্যাভ দ্যাট ফিনিশিং টাচ। ওই জায়গাটাতে তারা মিস করে গেছে, যেখানে সাউথ আফ্রিকা ট্রিমেন্ডাস একটা গোল দিয়েছে, ওয়ান অব দ্য বেস্ট ইন দিস টুর্নামেন্ট সো ফার। একদম মাত্র তারা কিন্তু ইয়ের চাইতে ডাবল শট নিয়েছে সাউথ আফ্রিকা, 14টা শট নিয়েছে এবং তারা টার্গেটও রাখতে পেরেছে ডাবল, 4টা, তার মধ্যে একটা গোল হয়েছে। তার মানে এই জায়গা থেকে কিন্তু বোঝা যাচ্ছে পাসে বা পজিশনে মানে অনেক বেশি পিছিয়ে থাকলেও ওই যে লাস্টের ফিনিশিং এর একটা প্রিসিশন, ওই জায়গাটাতে কিন্তু সাউথ আফ্রিকা বাজিমাত করে গেছে। এবং খেলা শেষে তাদের যে ইমোশন, মানে আমিও ইমোশনাল হয়ে গিয়েছিলাম ফুটবলের ওই ব্যাপারগুলো দেখে, কিন্তু আসলে দর্শক হিসেবেও আমরা খুব ইমোশনাল হয়ে যাই।
0: প্রথমবারের মতো সাউথ আফ্রিকা তারা কিন্তু দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হলো এবং এ কারণে তাদের ইমোশন। তবে সাউথ কোরিয়ার আশা শেষ হয়ে যায়নি, তৃতীয় দল হিসেবেও তাদের যাওয়ার সুযোগ থাকছে, দেখতে হবে বাদ বাকি গ্রুপে কি হয়। গ্রুপ বি নিয়ে আলোচনা করবো, তার আগে একটা ফোন কল নিচ্ছি। হ্যালো, কে বলছিলেন এবং প্রশ্নটা করবেন? জি জি, আপনার শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটা করুন এবং কোথা থেকে বলছেন? জি,
3: আমি জানতে চাই যে এবার বিশ্বকাপ ফুটবল কোন চারটি দল সেমিফাইনালে আপনারা মনে করেন?
0: জি ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ, এটা নিয়ে আমরা আলোচনা করব এবং আশা করি আমাদের আলোচকরা এই ব্যাপারে একটা ধারণা দেবেন। জি ধন্যবাদ, ভালো প্রশ্ন, আমরা আস্তে আস্তে ওইদিকেই আসলে যাচ্ছি, সবারই একটা এক্সাইটমেন্ট কাজ করছে। হ্যাঁ, ম্যাচগুলোকে খুব কুইকলি সামার আপ করে ফেলতে পারি। গ্রুপ বি, সেখানে সুইজারল্যান্ড কানাডার মধ্যে একটা দুর্দান্ত ম্যাচ হয়েছে, হাই পেস হাই টেম্পো গুড ট্রানজিশন, দুই দলই যথেষ্ট সুযোগ পেয়েছে। দিন শেষে সুইজারল্যান্ড 2-1 জিতেছে এবং সেই হিসেবটার পরে কিন্তু সুইজারল্যান্ড তারা টপে শেষ করলো, কানাডা দ্বিতীয় অবস্থানে শেষ করলো। তো কানাডা এবং সাউথ আফ্রিকার যে মিট আপটা রাউন্ড অফ 32 সেটা কিন্তু প্রথম ম্যাচ হিসেবে কনফার্ম হয়েছে নক আউট ফেজে। এই ম্যাচটাকে নিয়ে আপনার ছোট একটা বিশ্লেষণ যদি শুনি।
1: পারফেক্ট, আমি এই ম্যাচটা দেখছিলাম এবং গভীর আগ্রহ নিয়ে দেখছিলাম। আপনি দেখেন যে সুইজারল্যান্ড কানাডা দুজনেই ফরমেশন একটু স্টার্টিং ফরমেশন ডিফারেন্ট থাকলেও খেলার স্টাইল ধরন স্ট্র্যাটেজিক্যাল যে প্রক্ষেপণ মাঠের মধ্যে সেইখানে দুদলই সেম টেম্পোতে খেলেছে, খুবই হাই স্পিডে একটা ম্যাচ। আমি দেখেছি 3-4 পাসে বল এ প্রান্ত থেকে একেবারে নিজেদের ডিফেন্স লাইন থেকে প্রতিপক্ষের অ্যাটাকিং জোনে বক্সের মধ্যে গিয়ে সামহাও জট লাইক ক্লিয়ার হচ্ছে অথবা নিজেরা মিস করে বেরিয়ে আসছেন। প্রচুর গোল মিস হয়েছে দুদলের দিক থেকেই, 1-1 সিচুয়েশন, হ্যান্ডশেক ডিস্টেন্স, সেখান থেকে গোলকিপারের গায়ে মেরেছেন নয়তো বাইরে মেরে দিয়েছেন। মানে হয় না যে একটু ফিনিশিং টাচ, একটু আগে কথাটা আসছিল যে আপনি সারা মাঠ খুব ভালো খেললেন কিন্তু গোল করার বেলা নেই। সো আলটিমেটলি ফুটবলে তো গোলের খেলা, গোল উইল বি দ্য ডিটারমাইনার হু উইল থ্রু টু দ্য নেক্সট রাউন্ড। ইন দ্যাট কেস সুইজারল্যান্ড ওয়াজ রিলেটিভলি বেটার, কানাডা শেষ মুহূর্তে গোলটা শোধ করে। এবং মজার বিষয় হচ্ছে যে ওই রকম একটা ইন্টারেস্টিং ম্যাচের ফার্স্ট হাফ গোললেস ড্র, দেন সেকেন্ড হাফে গোল হলো, টানা দুটো গোল করলো সুইজারল্যান্ড লিড নেওয়ার পর। কানাডা বাউন্স ব্যাক করতে চাইছিল এবং সেই সম্ভাবনাও তাদের সামনে তৈরি হয়েছিল, একটা গোল তো তারা পরিশোধই করলো। আমি খুব মানে আগ্রহ নিয়ে ম্যাচটা দেখেছি, এনজয় করেছি এবং কানাডার একটা হোম টিম হিসেবে তো ওইরকম একটা ব্যাপার স্যাপার ছিল। অ্যান্ড ফর্চুনেটলি দে হ্যাভ মুভ টু দ্য রাউন্ড অফ 32 কানাডার সিটিজেনরা, আমি বলবো যে তাদের বিশ্বকাপ হোস্ট করা সাকসেসফুল হচ্ছে।
0: অবশ্যই ভালো পারফরমেন্স এবং সুইজারল্যান্ড কানাডা দুই দলই তারা পরবর্তী রাউন্ডে চলে গেছে নক আউট ফেজে। এই গ্রুপে আরও একটা ম্যাচ হয়েছিল, বসনিয়া 3-1 গোলে কাতারকে হারিয়েছে অনুমিতভাবে এবং বসনিয়াও থার্ড টিম হিসেবে ভালো অবস্থায় আছে, 4টা পয়েন্ট যেহেতু আছে বেশ ভালো সুযোগ আছে রাউন্ড অফ 32 তাদেরও যাওয়ার। গ্রুপ সি, যেই গ্রুপটা নিয়ে আসলে সবচেয়ে বেশি আলোচনা, রাতে যারা জেগেছিলেন 4টায় খেলা দেখবেন, অনেকে ঘুমাননি, অনেকে ঘুমে অ্যালার্ম দিয়ে 4টায় খেলা দেখার জন্য প্রস্তুতি নিয়েছেন
2: এবং সেই ম্যাচ
0: দেখছিলাম। হ্যাঁ, আপনার কাছে আসবো বিকজ আপনি এই প্যানেলের মধ্যে একজন ব্রাজিল সমর্থক আমি জানি, সুতরাং এই ম্যাচটা নিয়ে আপনার সঙ্গে কথা বলতে হবে। ব্রাজিল 3-0, এই হচ্ছে ফাইনাল স্কোর লাইন, যেখানে ভিনিসিয়াস জুনিয়র স্কোরশিটে আবারও এসেছেন দুইবার, মাটিয়াস কুনিয়া এসেছেন এবং ওভারঅল ব্রাজিলকে নিয়ে যে শঙ্কাটা ছিল যে তারা একটু বোধহয় থমকে থমকে যাচ্ছে বা হার্ডল ক্রস করতে পারছে না, এই ম্যাচটা কি অনেক প্রশ্নের জবাব দিয়ে দিল কিনা?
2: অনেক প্রশ্নের জবাব দিয়েছে যেমন, আবার একই সাথে এটাও বলতে হবে যে কিছু প্রশ্নের জবাব এখনো রয়ে গেছে। আমরাই অফিয়ারে কথা বলছিলাম, ইনফ্যাক্ট আপনি কথাটা তুলেছিলেন যে ব্রাজিল কিন্তু প্রত্যেকটা ম্যাচে একটা একটা করে তাদের অস্ত্র উন্মোচন করছে। প্রথম ম্যাচে আমরা ভিনিকে দেখেছি, ভিনি কন্টিনিউ করছে, তিনটা ম্যাচেই ভালো করলো, তার তিনটা ম্যাচেই গোল দিল। যেটা 74 আমরা দেখেছি জর্জিনিও করেছিলেন, 94 করেছিলেন রোমারিও, 2002 রিভালডো রোনাল্ডো, তারপরে এবার হচ্ছে যে ভিনি। এবং এর আগে কিন্তু প্রতিবার ব্রাজিল চ্যাম্পিয়ন হয়েছিল। সো ইতিহাসের ওই জায়গা থেকে ব্রাজিলের সমর্থকরা একটু আশায় বুক বাঁধতেই পারে, এবং সংখ্যাতত্ত্বের ওই খেলাটা তো তারা খেলা অলরেডি শুরু করেই ফেলেছে। সো সেই জায়গাগুলো বাদে আবার যদি আমরা খেলায় ফিরে আসি, আমরা যেই জায়গাটা বলবো যে ব্রাজিলের সবচেয়ে বেশি শঙ্কার জায়গাটা, যেটা হচ্ছে যে টুর্নামেন্ট শুরুর আগেই ছিল, সেই যে ডিফেন্সের দুশ্চিন্তাটা এখনো রয়েছে। যদিও আজকে দুই সেন্টার ব্যাক দেপ্রে ব্রিলিয়ান্ট, আমরা যদি গ্যাব্রিয়েলের কথা বলি বা আমরা যদি মার্কুনেসের কথাও বলি, তারপরে বা পাশে ডগলাস সান্তোস, হি ওয়াজ অলসো ব্রিলিয়ান্ট, কিন্তু ডানিলো আমার কাছে মনে হচ্ছে যে এখনো নিজেকে মেনে ধরতে পারছে না। এবং অ্যাঞ্চেলোত্তির সামনে এটা কিন্তু এখনো একটা বড় চ্যালেঞ্জ যে রাইট ব্যাকে ওই আনসারটা কিন্তু এখনো খুঁজছেন যে হু উইল বি দ্য পারফেক্ট ফিট ওই জায়গাটাতে। ক্যাসিমেরো এখনো তার বেস্টটা দেখাতে পারছেন না। আজকে ব্রুনো গুমারেস ওয়াজ অ্যাবসলিউটলি স্টানিং, এবং উনিই কিন্তু আসলে আজকে খেলা মূলত পরিচালনা করেছেন আমি বলবো মাঝমাঠ থেকে, সেকেন্ড গোলটা যদি বলি। এবং ব্রাজিল আনসার দিয়েছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে হাউ টু ব্রেক দ্যাট লো ব্লক। দুটো ব্যাপার ছিল, একটা হচ্ছে যে ব্রাজিল আজকে পুরো ম্যাচটা হাই প্রেসিং ফুটবল খেলেছে। প্রথম যে গোলটা, সবাই আসলে স্কটল্যান্ডের ওই ডিফেন্ডারের ভুলটাকেই হাইলাইট করছে। আমার কাছে মনে হচ্ছে যে ওনার আসলে যাবার জায়গা ছিল না, উনি ওনার একটা করার ছিল যে পাস দেওয়া, পাস দেওয়ার কোন জায়গা ছিল না, কারণ প্রত্যেকটা স্কটিশ প্লেয়ারের সাথে একজন করে হলুদ শার্টের প্লেয়ার ছিলেন, সুতরাং পাস দিবেন কাকে। দ্বিতীয় জিনিসটা করতে পারতেন, সেটা হচ্ছে যে ক্লিয়ার করা, ক্লিয়ার করার জায়গা ছিল না, কারণ অলরেডি রায়ান তাকে প্রেস করে কাছে চলে এসেছেন এবং বল উইন করেছেন, অন্যদিকে ভিনিও তাকে প্রেস করছিলেন। থার্ড অপশন ছিল ড্রিবল করা, এটা হয়তোবা বড় দলের বড় কোন ডিফেন্ডার যদি হতো, স্কিলফুল কোন ডিফেন্ডার হতো, সেই চেষ্টাটা হয়তোবা করতে পারতেন। তবে আসলে ভুলটা ডিফেন্ডারের আগে হয়ে গিয়েছিল তাদের গোলকিপারের, তাদের গোলকিপার ভুল মানুষটাকে বলটা পাস করেছে। এবং বলটা তাকে কেন পাস করতে হবে, কারণ তার সামনে যে দুই সেন্টার ব্যাক ছিল, দুজনের সাথেই কিন্তু ব্রাজিলিয়ান প্রেসার ছিলেন, সো হি শুড হ্যাভ টেকেন এ লং গোল কিক, সেটা সে করে নাই। সো এটা একটা ভুল ছিল। সেকেন্ড গোলটা যেটা, ওখানে কিন্তু ব্রাজিল এরিয়ালের একটা চমৎকার নৈপুণ্য দেখিয়েছে, যে আবারও লো ব্লকে কিন্তু ব্রাজিল সেকেন্ড গোলের আগেও বেশ কয়েকবার ঢুকে পড়ছিল, কিন্তু মানে ফাইনালি পেনিট্রেশনটা হচ্ছিল না, দে ফাউন্ড আউট এ ওয়ে এরিয়াল রুটে গিয়ে তারা হচ্ছে, এবং দ্যাট ওয়াজ এ ব্রিলিয়ান্ট এরিয়াল ক্রস ছিল, ওটা ছিল ব্রুনোর কাছ থেকে ছিল। সো ওই জায়গা থেকে ব্রাজিল অ্যাটাকিংলি, নেইমারও আজকে নেমেছে, সো ব্রাজিলের সমর্থকরা সবকিছু মিলিয়ে খুবই ভালো অবস্থায় আছে। বাট আমি বলবো যে ডিফেন্সে ভুগবে, কারণ স্কটল্যান্ড বেশ কয়েকবার কিন্তু আজকে ব্রেক থ্রু পেতে পারত, তারা কিন্তু বেশ কয়েকবার পেনিট্রেট করে চলে গিয়েছিল, দে ডিডন্ট হ্যাভ দ্যাট ফিনিশিং টাচ, অথবা বলতে পারবো যে অ্যালিসন ব্রিলিয়ান্ট কিছু সেভ করেছে আজকে।
0: দারুন, ব্রাজিল নিয়ে মোটামুটি পুরো একটা রিক্যাপই আমরা সাজ্জাদের কাছ থেকে পেলাম। ব্রাজিল ফ্যান্স কারা কারা কমেন্ট করছেন সেটাও একটু দেখে আসতে চাই ফেসবুক পেজ থেকে। সেখানে মেহেদী হাসান মামুন প্রতিবারের মতো তিনি রয়েছেন আমাদের সঙ্গে যুক্ত, তামান্না সিদ্দিকি তিনি আছেন, তিনি দেখছেন এবং প্রশংসা করছেন, তানিয়া খান আছেন, ইসমাইল হোসেন আছেন, জাহিদ হোসেন রয়েছেন। আপনারা কমেন্ট করুন আপনাদের প্রশ্নগুলো, আমরা চেষ্টা করবো সেই প্রশ্নের জবাব দিতে। বিরতিতে যাওয়ার আগে খুব ছোট করে শামসুল ভাই একটা সেন্টেন্সেই যদি জবাবটা দিতে পারেন, আপনি আর্জেন্টিনা ফ্যান হিসেবে এই ব্রাজিলকে দেখে কি একটু মানে মনে হচ্ছে যে তারা তাদের ফর্মে বা এলিমেন্টে আসছে?
1: কমপ্লিট কম্প্যাক্ট পারফরমেন্স ছিল লাস্ট ম্যাচটায়, আমার মনে হয় যে নেক্সট টাইম আমি ডিটেইলে বলতে পারবো।
0: অলরাইট, তাহলে আমাদের একটা বিরতিতে যাওয়ার তো সময় হয়েই যাচ্ছে, ছোট একটা বিরতি নিয়ে ফিরছি।
4: দেখ কি দারুণ পরিবেশ, মনে হচ্ছে শুধু খেলা না, একটা উৎসব।
5: দোস্ত, এটাই তো বসুন্ধরা কিংস, শুধু একটা ক্লাব নয়, একটা স্বপ্ন।
4: তাই নাকি?
5: হ্যাঁ, বসুন্ধরা গ্রুপ বসুন্ধরা স্পোর্টস সিটি করে দেখিয়েছে বাংলাদেশেও বিশ্বমানের অবকাঠামো গড়ে তুলতে পারে। আর এই যে বসুন্ধরা কিংস একাডেমি, এখান থেকেই তৈরি হচ্ছে আগামী দিনের তারকারা।
4: তাই তো, ছোট ছোট ছেলেদের চোখেও কত বড় স্বপ্ন।
5: আর এই হচ্ছে বসুন্ধরা কিংস এরেনা, প্রতিটি ম্যাচ এখানে উৎসব, প্রতিটি জয় নতুন ইতিহাস।
4: বুঝলাম, এ কারণে সবাই এত গর্ব করে বসুন্ধরা কিংসকে নিয়ে।
5: এখন শুধু দেশেই না, দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের পতাকা বহন করে চলেছে বসুন্ধরা কিংস। বন্ধু, তাহলে বসুন্ধরা কিংস তো শুধু একটি ক্লাব নয়, বাংলাদেশের স্বপ্ন, সম্ভাবনা আর গর্বের প্রতীক। বসুন্ধরা কিংস, বর্ন টু বিট।
0: আবারও ফিরে এলাম বিশ্বকাপ দামামাতে, বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন, এবং আমরা আলোচনা করছিলাম ব্রাজিলের ম্যাচটা নিয়ে, সেই প্রসঙ্গটা ধরে শামসুল ইসলামের কাছে চলে যাই। ব্রাজিলের কম্প্যাক্টনেস নিয়ে আপনি বলছিলেন, তাদের একটা কমপ্লিট পারফরমেন্স নিয়ে বলছিলেন। ভিনিসিয়াস জুনিয়র কি ব্রাজিল দলটার জন্য নেইমারের মতোই গুরুত্বপূর্ণ, মানে তাকে যেই লেভেলে রাখা হতো, ভিনি কি এখনকার সময় ব্রাজিলের সেই জায়গাটা নিচ্ছেন কিনা?
1: না, ডেফিনেটলি, মানে স্কোরশিটে প্রত্যেকটা ম্যাচের নাম লেখানো, কুড হ্যাভ বিন এ হ্যাট্রিক লাস্ট নাইট, মানে আজকের সকালটায় তো ভালো টাচে আছে, ফর্মে আছে, এবং ফিনিশিং স্কিলের জায়গায় ভিনি অ্যামাং দ্য আর্জেন্টাইন ফরওয়ার্ড এই আসরে সোফার তো মাচ বেটার দেন এনিবডি এলস। ইয়েস, প্রথম দুটো ম্যাচে সামহাও মরক্কোর মতো একটা টাফার অপোনেন্টকে প্রথম ম্যাচে পেয়ে গিয়েছিল, আছে না শুরুর ধাক্কাটা সামলে নেওয়ার ব্যাপার থাকে, ইভেন বাই দ্য বিগার সাইড, সেই রকম একটা চাপ ছিল ডেফিনেটলি ব্রাজিলিয়ানসদের। সেই চাপটা উতরে যাওয়ার পর ম্যাচ আফটার ম্যাচ দেখেন তাদের ইম্প্রুভমেন্ট, তাদের কনসিস্টেন্সি, এবং আপনারা যে বিষয়টা বলছিলেন যে ওয়ান আফটার অ্যানাদার রিসোর্সেস হিডেন ট্রেজার থেকে বের করে নিয়ে আসছেন আনচেলত্তি, সেই জায়গা থেকে নেইমারকেও এক্সপোজ করা হল ফর এ ফিউ মোমেন্টস, 77 মিনিটে প্রবাবলি তাকে ইন করা হয়েছে, অনলি 13 মিনিটস প্রবাবলি 15 মিনিটস অ্যাডেড টাইম সহ, সো হি ইজ কামিং, এটা একটা ভালো দিক। এবং সময় মতো আমার মনে হয় যে বড় দলগুলোর আছে না যে বিগ ম্যাচ টেম্পারমেন্ট, সময় মতো জ্বলে ওঠা, ম্যাচ আফটার ম্যাচ তারা ইম্প্রুভ করছে, কনসিস্টেন্সি, কোহারেন্ট যে ব্যাপারটা, সিঙ্কিং করা উইদিন দ্য ডিফেন্স লাইন টু দ্য মিডফিল্ড অ্যান্ড দেন ফরওয়ার্ড লাইন, আপ অ্যান্ড ডাউন, এবং কালকে যেটা বলা হচ্ছে যে টিকি টাকা না খেলে হাই প্রেস করছে, এবং অনেকটা ক্ষেত্রে দূর থেকে তারা গোল করবার চান্সেস নিচ্ছে, যেটা হয়তো স্পেন তাদের প্রথম ম্যাচে কেপ ভার্ডের বিপক্ষে মিস করে গিয়েছিল, তারা হয়তো তাদের ট্রেডিশনাল যে স্টাইল সেখান থেকে বেরোতেই চায়নি, অ্যান্ড ফাইনালি দে লস্ট টু পয়েন্ট ড্র করায়। তো ওই রকম হয় না যে সিচুয়েশন ওয়াইজ ইউ হ্যাভ টু প্ল্যান শিফট করতে হয়, সামহাও প্ল্যান এ মিস করে গেলে ইউ হ্যাভ টু শিফট ইমিডিয়েটলি ইন প্ল্যান বি, তো ওই জায়গাগুলোতে আমার মনে হয় আনচেলত্তির মতো দল পরিচালনার ম্যানেজার ব্রাজিলের মতো এইরকম একটা ওয়েল টেম্পার্ড টিম অনেক দূর যাবে।

0: নাসির ইসলামের কথা শুনে যেটা মনে হচ্ছে, এক দর্শক জানিয়েছিলেন ব্রাজিল সেমিফাইনাল পর্যন্ত যেতে পারবে কি পারবে না, মনে তো হচ্ছে তারা ওই রেসে থাকলেও থাকতে পারে,
1: রাখতে হবে,
0: টপ ফোরে থাকতে পারে। আমরা একটা কল নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।
2: আসসালামু আলাইকুম।
0: জি ওয়ালাইকুম আসসালাম।
2: ভাইয়া ভালো আছে?
0: জি ভালো আছে। আপনার প্রশ্নটা করবেন প্লিজ।
2: ভাইয়া আপনারা সবাই ভালো আছেন তো?
1: সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ।
2: শামসুল ভাইয়ের আমি একজন ভক্ত, আমি মোহাম্মদ লুৎফা জোদ্দার, বড়খোলা পাংশা রাজবাড়ি।
0: জি
2: আমি জানতে চাচ্ছি যে আমার আর্জেন্টিনা কি বিশ্বকাপ নিতে পারবে, কি কতদূর আসবে, এইটা একটু নিয়ে আলোচনা করুন। আমি একজন আর্জেন্টিনার ভক্ত শ্রোতা এবং বারণ নাই আমার বাংলাদেশে।
1: আপনি যে আর্জেন্টিনার ভক্ত এটা আপনি আমার আর্জেন্টিনা বলেই বুঝিয়ে দিয়েছেন। আমার মনে হয়
0: ধন্যবাদ।
1: আমার মনে হয় এই যে পাংশার বন্ধু আমাদেরকে যারা রেগুলার শুনেন, এটা একটা ভালো লাগার বিষয় যে ওনারা আমাদেরকে খুঁটিয়ে খুঁটিয়ে চেনেন, ফলো করেন, এন্ড ফাইনালি তাদের একটা আস্থার জায়গা থেকে যে উই ক্যান বেটার আনসার হিজ কোয়েশ্চেন, এটাই তো আমাদের এই লম্বা ক্যারিয়ারে পাওয়া। ইয়েস, আর্জেন্টিনার লম্বা রেসের ঘোড়া, দে ক্যান গো মানে মুভ টু দ্য লাস্ট ফোর অর ইভেন মোর।
0: আরেকটা ফোন কল নিয়ে নিচ্ছি, দেখি সিমিলার কোন কোয়েশ্চেন আসে কিনা। আসসালামু আলাইকুম।
3: আসসালামু আলাইকুম।
0: জি ওয়ালাইকুম আসসালাম।
3: আমি শামসুল ভাইয়ের সবচেয়ে বড় একজন ভক্ত, আমার প্রিয় ধারাভাষ্যকার। আমি ওনার কথাগুলো এত কঠোরমূলক, এত গোছানো এবং এত অর্থপূর্ণ, এবং আসলে কোন ভাষা দিয়েই প্রকাশ করা সম্ভব না। আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী, আমার নাম রাশিদুল ইসলাম, মেহের পক্ষে কথা বলছি।
0: জি জি।
3: আমার শামসুল ভাইয়ের কাছে প্রশ্ন যে অন্যান্য বা হচ্ছে যে ফর্মেটে খেলা হয়, অর্থাৎ
0: ধন্যবাদ। ওই যে ইকুয়েশন সেগুলো নিয়ে আসলে আলোচনা, যে গ্রুপ চ্যাম্পিয়ন, গ্রুপ রানার আপ, তৃতীয়, মানে ইকুয়েশন গুলো একটু জটিল মনে হচ্ছে ওনার কাছে।
1: মেহেরপুরের রাশেদ ভাই, উনি কিন্তু ওনার পরিচয় বলেছেন উনি একজন দৃষ্টি প্রতিবন্ধী। এটা একটা ক্লিয়ার মেসেজ ফর আওয়ার রেডিও লিসেনার্স যে আমরা এই কমিউনিটির কাছে পৌঁছে যাই, আমাদের বর্ণনায় তারা মাঠের খেলাটা তাদের অন্তর্দৃষ্টি দিয়ে দেখেন। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট ইস্যু, এবং উই দ্য কমেন্টেটার্স সবাই অ্যাকনোলেজ করা উচিত, এবং ভিজুয়ালাইজ কে কতটা করতে পারছি সেটা রাশেদদের মতো শ্রোতাদেরকে অনুপ্রাণিত করে, উৎসাহিত করে। ওনার কোশ্চেনটা কি ছিল?
0: ইকুয়েশন নিয়ে। আমরা হয়তো সেই
1: প্রসঙ্গটা, হ্যাঁ, ইকুয়েশনটা একটু জটিল এবারে, ডেফিনেটলি ইভেন বাই দ্য এক্সপার্টস। ওইটা তো বুঝলাম যে ২৪টা পর্যন্ত তো ঠিক আছে, নেক্সট ৮টা যে মানে বেস্ট থার্ড পজিশন থেকে আসছে, থার্ড তো প্রত্যেকটা গ্রুপ নিলে ১২টা পাওয়া যায়, ৪টাকে এক্সক্লুড করা হচ্ছে। বেস্ট ৮ থার্ড পজিশনের টিমগুলো আসছে, আসার পরে আগে থেকে সিড লেখা থাকে যে এ চ্যাম্পিয়নের সাথে ডি রানার্স আপ, এরকম তো ইকুয়েশন থাকে। ওইখানে আমরা তো আলোচনা করছিলাম ABCD,
4: যে জার্মানির সাথে থার্ড অফ ABCD অর এফ,
1: তার মানে কি ৫টা
0: ৫টা ভিন্ন গ্রুপ থেকে থার্ড,
1: বিকজ ফিফা জানেই না যে ওই কোন গ্রুপ থেকে আসবে, তো ওইখানে স্পেসিফিক করা যায়নি। এইগুলো ফিফার টেকনিক্যাল কমিটি আছে, এত বড় একটা মেগা টুর্নামেন্ট ওয়ার্ল্ড ওয়াইড, সো খুব প্রিসাইজলি ফেয়ার ওয়েতে এগুলো ডিটারমাইন করা হবে ফর শিওর।
0: দেখা যাক, আমরা আসলে জেনে যাব, আর মাত্র তিন দিনের অপেক্ষা, তারপরে কিন্তু গ্রুপ পর্ব শেষ, এবং সেখান থেকে আমরা বুঝে যাব যে রাউন্ড অফ ৩২ তে কোন কোন দলরা যাচ্ছে। গ্রুপ সিতে আরো একটা ম্যাচ হয়েছিল, সেটাও একটা গোল স্কোরিং ম্যাচ, ৬টা গোল হয়েছে সব মিলে, মরক্কো ৪টা দিয়েছে। স্বভাবতই তাদের পারফরমেন্স সবার নজর কাটছে, এবং এবারও কিন্তু তারা খুবই ভালো পারফরমেন্স দিয়েছে। ব্রাজিলের সমান সংখ্যক পয়েন্ট তারা পেয়েছে, বাট আনফরচুনেটলি গোল ডিফারেন্সের কারণে মরক্কো সেকেন্ডে শেষ করছে এই গ্রুপ থেকে। হাইতি তারপরে তারা দুটো গোল দিয়েছে, উইচ ওয়াজ গ্রেট, বাট এই দুটো দলের আমি সাজ্জাদের কাছে একটু যাই, এবার যেহেতু ব্রাজিল প্রসঙ্গে একটু ডিটেল যাওয়া যেতে পারে। ব্রাজিল এবং মরক্কো, তাদের সম্ভাব্য অপোনেন্ট হচ্ছে অন্য গ্রুপ থেকে নেদারল্যান্ডস বা জাপান। মানে কোনোভাবেই কি রাউন্ড অফ ৩২ কারোর জন্য সহজ, মানে গ্রুপ চ্যাম্পিয়ন হলেও কি কোনো সুবিধা আছে?
4: অ্যাবসলিউটলি, এবং এই জিনিসটা আজকে ব্রাজিলের খেলার যে ইন্টেন্সিটি, সেখান থেকে মনে হচ্ছিল যে তারা আসলে গ্রুপ চ্যাম্পিয়ন হতে চায়। কেন বলছি, আমি কোনো দলকে ছোট করে বলছি না, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে, আমি জানি না ড্রেসিং রুমে কি আলোচনা হয়েছে, আমার কাছে মনে হয়েছে যে তারা যদি বলে যে জাপান নাকি নেদারল্যান্ড কাকে চুজ করবে, ওই হিসেবে তারা হয়তো ঐতিহ্য বা সব দিকে ভারে নামে ভারে এগিয়ে রয়েছে নেদারল্যান্ডস, এবং নেদারল্যান্ডসের কাছে তারা ২০১০ বিশ্বকাপে
0: কোয়ার্টারে
4: হেরে বাধ্য হয়ে গেল। তো সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে তারা চিন্তা করলো যে আচ্ছা আমরা জাপানের সাথে সেই সুযোগটা নিব। সেই ইন্টেন্সিটিটা আজকে ব্রাজিলের খেলায় দেখা গেছে। অন্যদিকে মরক্কো সবাইকে অবাক করে নাই, মরক্কো তো গতবারও সেমিফাইনাল খেলল। হাইতি আজকে অবাক করতে পারত, তারা দুবার এগিয়ে গিয়েছিল, ৪০ মিনিট পর্যন্ত হাইতি ওয়াজ ১-0 আপ।
1: মানে আমি এই জায়গাটাই নক করতে

0: ছিলাম ওই ম্যাচটা, তো আমরা স্কটল্যান্ড ব্রাজিল ফলো করছিলাম, ইনফ্যাক্ট কমেন্ট্রি করছিলাম, আর ওইটা তো নজর রাখতে হচ্ছিল। আমি আনফরচুনেটলি যখনই ওই স্ক্রিনে মানে তাকাচ্ছি তখনই একটা গোল হচ্ছে, মানে কোইনসিডেন্টালি দুবার এমন ঘটনা ঘটেছে এবং দুবারই হাইতি লিড নিচ্ছে এগেইনস্ট মরক্কো। আমি অ্যামেজিং,
1: মজার ব্যাপার হচ্ছে যে পুরো ম্যাচে হাইতি কিন্তু অন টার্গেট শটই নিয়েছে দুটো,
2: সেখান থেকে
1: তারা দুটো গোল দিয়েছে। সো ওই দিক থেকে আমি বলবো যে মরক্কো অবভিয়াসলি নামে ভারে মাঠের পারফরমেন্সে দেওয়ার বিগার টিম এবং শেষমেশ তারা বেশ ভালো ব্যবধানেই জিতেছে, কিন্তু তারপর আমি বলবো যে আমার কাছে কেন জানি মনে হচ্ছিল যে কি হচ্ছে, হাইতে কি কিছু
2: ঘটিয়ে দিতে পারে কিনা। আমরা অডিও ফ্রিকোয়েন্সি থেকে একটু পরে বিদায় নেব, বাট আপকামিং ম্যাচগুলো নিয়ে আসলে কথা বলার স্কোপ থাকবে এবং সেখানে জার্মানি ইকুয়েডরের একটা ইকুয়েশন আছে, আইভরি কোস্ট কুরাসাও তারা খেলবে, আরও এক গ্রুপে নেদারল্যান্ডস ইউনিশে আছে, জাপান সুইডেন আছে, অস্ট্রেলিয়া প্যারাগুয়ে, টার্কি ইউএসএ, ম্যাচের সংখ্যা ছটা এবং একই সঙ্গে দুটো দুটো করে ম্যাচ অনুষ্ঠিত হবে সামনের দিনগুলোতে। এবং আজকে রাত থেকে আমরা সেই ব্যাপারটা কিন্তু দেখতে পাচ্ছি এই তিনটা গ্রুপের, অর্থাৎ এ বি সি গ্রুপের ফয়সলা হয়ে গেছে ফার্স্ট এবং সেকেন্ডের, ডিইএফ সেই ফয়সলায় আমরা যাব। আমরা বিদায় নিচ্ছি আজকের মতো।

0: এতক্ষণ শুনলেন ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা। অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হল। উপস্থাপনায় ছিলেন আহমেদ বিন পারভেজ, সার্বিক নির্দেশনায় মোহাম্মদ বশিরুদ্দিন, নির্দেশনায় এ বি এম মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ সোহেল রানা ও মোহাম্মদ মাহফুজাল আলম, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাশরুফা তানজিনা নসীন।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: হাসান, আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
3: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উচ্চাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকব।
2: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
3: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
2: আচ্ছা,
4: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
2: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
3: আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম।
2: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
4: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছ তো?
3: জি আপা, শুনেছি, আমরা তো সে বিষয়ে কথা বলছিলাম।
2: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
4: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে, এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
3: আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
4: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হল এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
2: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিকমতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
4: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হল কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হল শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
3: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
4: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
2: জি আপা, আমরা বুঝতে পারছি। বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
4: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে,
3: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
4: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
2: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
4: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
3: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
4: ঠিক বলেছ। খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
5: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের দেশ।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন দেশের গান। শিল্পী এন্ড্রু কিশোর, গীতিকার সিদ্দিক চৌধুরী এবং সুর করেছেন এ এইচ এম রফিক।

0: রাতের বাজে ১২টা। আবাসিক এলাকার ভেতর একই অনাচার। এরা কারা? এদের কি বাসা বাড়ি আপনজন বলতে কেউ নেই? রোজ রোজ কত আর সহ্য করা যায়?
1: আর সহ্য, আমাদেরই সহ্য হচ্ছে না। ওদিকে ঘরে অসুস্থ মা, বয়স্ক মানুষ, তার যে কি অবস্থা!
0: আমার এমনিতেই ঘুম আসে না, ঘুমের ওষুধ খেতে হয়, তারপরে এই নির্যাতন।
1: ওই যে মা ডাকছে, নীলুফা দেখো তো একটু।
2: আসি আম্মা।
3: সবই বুঝলাম নজরুল ভাই, কিন্তু বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? ওদের গানের শব্দে আমরাও রাতে ঘুমোতে পারি না, কিন্তু ওদের বাধা দিতে গেলে, মানা করতে গেলে যদি বেজ্জতি হতে হয়।
1: এই যদির ভয়ে আর কত নির্যাতিত হব খায়ের ভাই, এরা তো আমাদেরই কারো না কারো সন্তান। চল আমরা ওদের বাবা মায়ের কাছে যাই, সবার আগে বাবা মাকেই তো তাদের সন্তানদের শাসন করতে হয়। চলেন।
4: চোখ তুলে দেখো না কে এসেছে।
2: এই যে ছেলেরা, আমি তোমাদের মায়ের মতো তোমাদের কাছে হাত জোর করে বলছি, এই উচ্চ শব্দে গান বাজনা বন্ধ করো, বন্ধ করো।
0: শোনো, তোমাদের ঘরে মা বাবা আছেন, ভাই বোন আছেন, কারো কারো ঘরে বয়স্ক আত্মীয় স্বজন আছেন, এদের মধ্যে রোগী আছে, পরীক্ষার্থী আছে, সকালে উঠে কারো কারো অফিসে ছুটতে হয়, কাজে ছুটতে হয়। তোমাদের এই গানের শব্দে রাতে এরা না পারে ঘুমাতে, না পারে পড়াশোনা করতে, সারাটা দিন এদের কিভাবে কাটে একবার ভেবে দেখেছ? তোমাদের মা বাবারা তোমাদের শাসন করতে ভয় পায়, কেন বাবারা? তারা তোমাদের জন্ম দিয়েছেন, পৃথিবীর আলোর মুখ দেখিয়েছেন, লালন পালন করে বড় করেছেন, তাদের সম্মানের কথা, তাদের আদরের কথা একবারও তোমাদের মনে হয় না। কেন তোমরা মানুষের অপ্রিয় হয়ে যাচ্ছ? কেন তোমরা আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছ? এই আবাসিক এলাকায় যারা বসবাস করেন, তাদের সুবিধা অসুবিধা, তাদের শান্তি অশান্তি দেখা তো তোমাদেরই কাজ। তোমরা তরুণ, তোমরা দেশের ভবিষ্যৎ, তোমরা আমাদের সন্তান। যা বাবারা, যার যার ঘরে ফিরে যা, এত রাতে বাইরে থাকিস না, মা বাবা ভাই বোনদের সাথে ঘরের ছেলে ঘরেই সময় দে। আমি তোমাদের মা, যাও বাবারা ঘরে যাও, যাও।
5: বাংলাদেশ বেতার ঢাকা, শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী জান্নাত আরা।

বৃক্ষ আমাদের বন্ধু, বৃক্ষ আমাদের খাদ্য দেয়, আসবাব দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়। তাই আসুন বৃক্ষের প্রতি যত্নশীল হই, গাছ লাগাই, গাছের পরিচর্যা করি। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই। বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। যত্রতত্র গাছ কাটবেন না, বেশি করে গাছ লাগান, রোপণকৃত গাছের চারার যত্ন নিন, পরিচর্যা দিয়ে একে বড় হবার সুযোগ দিন।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি বর্ষা আহমেদ। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ স্থানীয় সময় বিকেলে বেইজিং এর গ্রেট হল অব দ্য পিপলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক এমওইউ স্বাক্ষরিত হয়। বৈঠক শেষে চীনের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে গ্রেট হলে এক রাষ্ট্রীয় ভোজের আয়োজন করেন। এর আগে প্রধানমন্ত্রী বেইজিং এর গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা ও লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং তারেক রহমানকে স্বাগত জানান। এ সময় চীনা সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে এবং দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। আগামীকাল চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকের কথা রয়েছে। আগামীকাল রাতে প্রধানমন্ত্রী দেশে ফিরবেন। বাংলাদেশ ও চীন তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প সহ নদী ব্যবস্থাপনায় সহযোগিতা আরও গভীর করতে সম্মত হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেইজিং এর স্টেট গেস্ট হাউস দিয়াউতাইয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের পানিসম্পদ মন্ত্রী লি গুইং এর মধ্যে এক বৈঠকে এই সমঝোতা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী পানিসম্পদ ব্যবস্থাপনা সক্ষমতা শক্তিশালী, বন্যা নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষা কার্যক্রমে এবং তিস্তা নদী প্রকল্প বাস্তবায়নে চীনের বৃহত্তর সমর্থন চান। চীনের পানিসম্পদ মন্ত্রী লি গুইং পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ সরকারের উদ্যোগে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি বাংলাদেশের পানি বিশেষজ্ঞ এবং এই খাত সংশ্লিষ্ট কর্মকর্তাদের চীনে প্রশিক্ষণ গ্রহণের আমন্ত্রণ জানান। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আনোয়ার হোসেন হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূর করতে এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে একক ও অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিনি আজ আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা 2026 উপলক্ষে বরিশাল শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আঞ্চলিক কেন্দ্রে সচিবদের সঙ্গে এক মত বিনিময় সভায় একথা বলেন। মন্ত্রী বলেন, প্রশ্ন ফাঁসের যে কোনো ধরনের অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বিমানবন্দরে বিদ্যমান কার্গো জট নিরসনে স্থানীয় সমাধান না হওয়া পর্যন্ত শুক্র শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও কাস্টমস ও সংশ্লিষ্ট সেবা কার্যক্রম চালু রাখার উপর গুরুত্বারোপ করেছেন। তিনি আজ তাঁর মন্ত্রণালয়ে বিমানবন্দরের কার্গো হ্যান্ডলিং সংকট ও এর সমাধান নিয়ে অনুষ্ঠিত এক সভায় এ গুরুত্বারোপ করেন। ২৪শে জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুর থানায় ট্রাক চালক হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আগামী ২৬শে জুলাই শুনানি হবে। আজ শুনানি হওয়ার কথা থাকলেও রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে ঢাকার বিশেষ জজ আদালত ৪ এর বিচারক রবিউল আলম নতুন এদিন ধার্য করেন। আগামী ২৮শে জুন সারাদেশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ড পরিচালিত হবে। আজ সচিবালয়ে এক ব্রিফিংয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিত জানান, দেশের ২ কোটি ৪০ লাখ শিশুকে এই কর্মসূচির আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, এ কর্মসূচিতে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ভেনিজুয়েলায় গতরাতে পরপর আঘাত হানা ৭.২ এবং ৭.৫ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ১৬৪ জন নিহত এবং প্রায় ১০০০ আহত হয়েছেন। ভেনিজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রড্রিক্স এই হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। খেলার খবর বিশ্বকাপ ফুটবল। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ রাত ২টায় নিউইয়র্কে জার্মানি ইকুয়েডরের এবং ফিলাডেলফিয়ায় কোরাসাও আইভরি কোস্টের মোকাবেলা করবে। এদিকে আগামীকাল ভোর ৫টায় কানসাসে নেদারল্যান্ডস টিউনিশিয়ার এবং ডালাসে জাপান সুইডেনের বিপক্ষে খেলবে। এছাড়া সকাল ৮টায় লস এঞ্জেলেসে যুক্তরাষ্ট্র তুরস্কের এবং সান ফ্রান্সিসকোতে অস্ট্রেলিয়া প্যারাগুয়ের মোকাবেলা করবে। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলে এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় সংবাদ ইংরেজিতে।
2: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা, দ্য নিউজ রেড বাই খন্দকার অলিউল্লাহ হেলবাকি। দ্য হোলি আশুরা কমেমোরেটিং দ্য মার্টারডম অব হজরত ইমাম হুসেন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, গ্র্যান্ডসন অব প্রফেট হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উইল বি অবজার্ভড ইন খুলনা লাইক আদার প্লেসেস অব দ্য কান্ট্রি টুমারো উইথ ডিউ রিলিজিয়াস সলেমনিটি অন দিস ডে 10th মুহররম ইন দ্য হিজরি ইয়ার 61। হজরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উইথ হিজ ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড সাম টু ফলোয়ার্স were interrupted by Yazid's forces and later embraced martyrdom in Karbala after fighting for truth and justice. Their self-sacrifices at Karbala Maidan to uphold the great spirit of Islam, the religion of peace and harmony, is a shining example in the history of humanity. Muslims believe that Almighty Allah has created the earth on this day and the Qiyamah day will happen on this same day. Tomorrow will be a public holiday. In Khulna, Islamic Foundation, including different religious organizations, mosques and socio-cultural organizations, have taken elaborate programs to observe the day. The programs include Taziyah procession, discussion meeting, Nafal Roja, special Munazat, Milad Mahfil and food serving among destitute. Bangladesh Betar Khulna will air special programs while local dailies will publish special supplements on the occasion. Meanwhile, Khulna Metropolitan Police, KMP, has issued some prohibitory orders for holding procession peacefully on the occasion of Holi Ashura in the city. Any kind of explosive, fireworks, weapons, chains and bags cannot be carried in the morning procession. The Holi Ashura will also be observed in other districts of Khulna Division through holding similar programs. A press briefing was held at the City Health Building Conference Room in Khulna today on the occasion of the National Vitamin A Plus campaign across the country to be held on 28 June to prevent untimely blindness and reduce child mortality from Bangladesh. The meeting informed a total of 1,8,992 children aged 6 to 59 months will be administered vitamin A capsule in the city this year. Of them, 12,337 children aged 6 to 11 months will be administered blue-color vitamin A capsule, while 96,652 children aged 12 to 59 months will be administered red-color vitamin A capsule. 1,420 volunteers and 62 supervisors will be working at a total of 710 centers in the city. Administrator of Khulna City Corporation, Nazrul Islam Monju, attended it as chief guest. Presided over by the Chief Executive Officer of KCC, Rajiv Ahmed, the conference was attended by Chief Health Officer of KCC, Dr. Sharif Shamil Islam, journalists of different print and electronic media. A meeting of the Divisional Committee on Prevention of Early Marriage was held at the Divisional Commissioner's Conference Room in Khulna today. Divisional Commissioner Mohammad Abdullah Harun presided over it. The meeting informed that both government and private departments should work together to prevent child marriage by creating a database and increasing the scope of work as much as possible by taking the SDGs into account. The meeting also informed that there is a child protection officer in each police station to whom effective measures will be taken to stop child marriage if information about it is given. and toll-free hotline for prevention of child marriage can be contacted on 109-999 and 1098, this number. Additional Divisional Commissioner Abu Syed Muhammad Manjur Alam, Director of Divisional Social Service Officer Onidita Roy, Deputy Director of the Women's Affairs Department, Suraya Siddiqa, officials of government and non-government departments and members of committee were present at that time. The checks of 43,70,000 taka were distributed among 56 religious and social institute at Horinakundu Pujala Nirbhay Officers Conference Room in Jinaida today to develop mosque, temple and social institution. The Deputy Commissioner distributed these as chief guest. Presided over by the Pujala Nirbhay Officer, the function was attended by the Administrator and Chief Executive Officer of the Jila Officer, concerned officials and representatives of different institutions. Later, chief guest distributed footballs among young generation at the same venue. Meanwhile, fruit-bearing, wooden and medicinal saplings were distributed among 2,000 students to different educational institutions at Rukshaw Pujala Officers Club in Khulna today to increase climate awareness and motivate students to protect the environment. The Pujala Assistant Commissioner Lan attended it as the chief guest. Finally, weather forecast Valley Tolon tonight says there are chances of rain or thunder showers with temporary east-southeasterly gusty to squally wind at a speed of 45 to 60 kilometers an hour over the regions of Khulna, Joshur, Kustia, Rajshahi, Rangpur, Pabna, Bogura, Dhaka, Madaripur, Borishal, Potuakhali, Tangail, Mamising, Noakhali, Kumila, Chattogram, Cox's Bazar, and Sylhet. River poles in these areas are to west cautionary signal number 1. And that is the end of the news. Dear listeners, you are welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Khuda Hafiz.
3: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। শ্রোতা বন্ধুরা, এপালার অনুষ্ঠান ঘোষণায় রয়েছেন আবু সাইদজান কাদরি ও আমি সুদীপ কুমার কুণ্ডু। অধিবেশন তত্ত্বাবধানে শেখ আসাদুজ্জামান মিথুন, প্রকৌশল তত্ত্বাবধানে খান আলামিন, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ সাইফুজ্জামান ও অভিজিৎ মণ্ডল। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা বন্ধুরা, সবুজ শ্যামল এই বাংলার মেঠোপথ ধরে নদীর কূলে কিংবা দিগন্ত বিস্তৃত ফসলের মাঠে যে সুর প্রতিনিয়ত আমাদের প্রাণকে চুলায়, তা আমাদের মাটির সুর, আমাদের শেকড়ের সুর। বাংলাদেশ বেতারের বিশেষ পল্লীগীতি অনুষ্ঠান রাখালিয়ায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, রাখাল যেমন তার মাটির বাঁশির সুরে পুরো মাঠ আর গবাদি পশুকে একসাথে বেঁধে রাখে, আমাদের এই রাখালিয়া অনুষ্ঠানটিও তেমনি বাংলার খাঁটি লোকজ সুর আর পল্লীগীতির সুধায় বেঁধে রাখে আমাদের মনকে। ভাটিয়ালি ভাওয়াইয়া, চটকা জারি সারি গানের অবিনাশী টান নিয়ে আজকেও আমরা হাজির হয়েছি আমাদের স্টুডিওতে। আশা করি আগামী কিছুক্ষণ মাটির টানে, গানের টানে আপনারা আমাদের সাথে থাকবেন। তাহলে দেরি কেন, চলুন সরাসরি ভেসে যাই গানের ভেলায়।

শ্রোতা বন্ধুরা, সোনার ময়লা পাখি কিভাবে ভুলল সেটি আমরা জানলাম মাহবুব আলম বুলবুলের কথায়, মোহাম্মদ আব্দুল গণির কণ্ঠে। শ্রোতা বন্ধুরা, রাখালিয়া অনুষ্ঠানে এবারে শুনবেন সাইদুর রহমান সাইদের কথায়, কেয়া দেবনাথের কণ্ঠে এই গানটি।

শ্রোতা বন্ধুরা, মনের কথা অবশ্যই প্রিয় মানুষটির কাছেই বলতে হবে। আপনারা যুক্ত আছেন পল্লীগীতির অনুষ্ঠান রাখালিয়াতে, আর এবারে শুনবেন আব্দুল খালেক বিশ্বাসের কথায় হাজারীলাল দেবনাথের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে, অর্থাৎ 508 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। শ্রোতা বন্ধুরা, আপনারা যুক্ত আছেন রাখালিয়া পল্লীগীতির অনুষ্ঠানে। শ্রোতা বন্ধুরা, এবারে গানটি শুনবেন ওয়াহিদুজ্জামান বিশ্বাসের কথায় শিরিন সুলতানার কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, পল্লীগীতির অনুষ্ঠান রাখালিয়াতে এবারে শুনবেন অশোক কুমারদের কথায় অনিল হাজারিকার কণ্ঠে এই গানটি।

শ্রোতা বন্ধুরা, পল্লীগীতির অনুষ্ঠান রাখালিয়াতে এবারে শুনবেন জনাব আলী গাজীর কথায় সাইদা আক্তার মুমুর কণ্ঠে এই গানটি।

0: শ্রোতা বন্ধুরা, এই গানটির সাথে শেষ হলো রাখালিয়া পল্লীগীতির অনুষ্ঠান। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, শুভ সন্ধ্যা।
1: বাংলাদেশ বেতার খুলনা, সম্মানিত শ্রোতা, এখন শুনবেন মহান আল্লাহ পাকের শানে নাথ এবং হামদ।

যত সব অন্যায় অবিচার তুমি যে মদিনার সেই বুলবুল, নীরব মনে আমি কেঁদে যাব যদি দেখ।

0: এতক্ষণ মহান আল্লাহ পাকের শানে হামদ ও নাথে রাসুল শুনলেন। হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতামাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। সূরা নিসা আয়াত 135। আল্লাহ তাআলার খাস বান্দা তারা যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। সূরা ফুরকান আয়াত 63। বাংলাদেশ বেতার খুলনা। এখন খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী প্রচারিত হচ্ছে মাগরিবের নামাজের আজান ও দোয়া। বাংলাদেশ বেতার খুলনা। আমাদের পরবর্তী অনুষ্ঠান আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে।
1: সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে, এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে 37 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 22 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 75%, সন্ধ্যে 6টায় 74%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5টা বেজে 13 মিনিটে, সূর্য অস্ত যাবে 6টা বেজে 50 মিনিটে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: This is Bangladesh Betar. I am Nazneen Nahar with the weather forecast. Met Office forecast for the Inland River Ports, valid till 1 a.m. says that in association with temporary west or northeast early gust, your squally wind at the velocity of 45 to 60 kilometers per hour along with rain or thunder shower is likely to occur over the regions of Rajshahi, Papna, Bogura, Tangail, Moymansingh, Dhaka, Faridpur, Joshur, Kushtia, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, Cox's Bazar and Sylhet. River ports of these areas are advised cautionary signal number 1. I repeat, cautionary signal number 1. Now forecast for the entire country remain in effect till 6 p.m. tomorrow. There are chances of rain or thunder shower accompanied by temporary gusty wind with lightning at many places of Rangpur, Moymansingh, Chattogram and Sylhet divisions and at few places of Dhaka, Rajshahi, Khulna and Borishal divisions. Meanwhile, moderately heavy to heavy rainfall may be expected at places of the country. Day and night temperature may remain nearly unchanged over the country. The highest temperature was recorded today at Rajshahi 37 degrees Celsius and the lowest was 22 degrees Celsius at Sylhet over the country. The temperature as recorded in Dhaka today was maximum 34.2 degrees Celsius, minimum 26.2 degrees. Humidity at 9 a.m. was 75% and at 6 p.m. was 74%. The sun rises over Dhaka tomorrow at 5:13 a.m. and sets at 6:50 p.m. And that's all we have for weather forecast for this time.
3: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
0: এতক্ষণ আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। আল্লাহ তাআলার খাস বান্দা তারা যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। আল কোরআন। বাংলাদেশ বেতার খুলনা। এখন খুলনার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী প্রচারিত হচ্ছে মাগরিবের নামাজের আজান ও দোয়া।

0: محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। আল হাদিস

0: শ্রোতা বন্ধুরা, আপনারা আল্লাহপাকের শানে হামদ শুনলেন কাজী গোলাম আকবরের কথায় সোহরাব হোসেনের কণ্ঠে। বাংলাদেশ বেতার খুলনা। আজকের শিশু আগামী দিনের সম্পদ। শিশুদের প্রতি যত্নবান হওয়া আমাদের নৈতিক দায়িত্ব। শিশুরা আমাদের আগামী দিনের কর্ণধার, তাই শিশুদের উপযুক্ত শিক্ষায় আমাদের মনোযোগী হতে হবে। বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার খুলনা। খবর পড়ছি ইফফাত সানিয়া ন্যান্সি। খুলনা মহানগরীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৬ সফল করার লক্ষ্যে আজ কেসিসি নগরস্বাস্থ্য ভবনের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে জানানো হয়, খুলনা মহানগরীতে আগামী ২৮শে জুন মোট ১০৮৯৯২ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১২৩৩৭ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৯৬৫৫ জন শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হবে। এজন্য নগরীতে মোট ৭১০টি কেন্দ্রে ১৪২০ জন ভলেন্টিয়ার এবং ৬২ জন সুপারভাইজার দায়িত্ব পালন করবেন। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এতে প্রধান অতিথি ছিলেন। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদের সভাপতিত্বে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে এ উপলক্ষে মহানগরীর স্কুল হেলথ ক্লিনিকের সম্মেলন কক্ষে আজ জেলা পর্যায়ে অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, জেলা ৯টি উপজেলার এবং ২টি পৌরসভার ১৭৬২টি স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রের মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী ৩৭৯ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৮৪৬৮ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। সিভিল সার্জন ডাক্তার মোসাম্মদ মাহফুজা খাতুনের সভাপতিতে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। বাল্যবিবাহ রোধে বিভাগীয় কমিটির এক সভা আজ খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় বিবাহ রেজিস্ট্রি এবং নোটারি পাবলিকের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ককরণ, বাল্যবিবাহের এবং ডিজিটাল আসক্তির কুফল সম্পর্কে কিশোর কিশোরী অভিভাবকদের সচেতন করার নির্দেশনা দেওয়া হয়। এছাড়া বাল্যবিবাহ প্রতিরোধে শিশু সুরক্ষা কর্মকর্তার সাথে যোগাযোগ এবং টোল ফ্রি হটলাইন ১০৯ ও ১০৯৮ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়। বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ হারুনের সভাপতিতে অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু সাইদ মোহাম্মদ মঞ্জুর আলম, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায় ও মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক ইউনিসেফ খুলনার চিফ সহ সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রকৃতি পরিবেশ সুরক্ষা সহ ডিজিটাল আসক্তিমুক্ত সমাজ গঠনে শিক্ষক শিক্ষার্থী এবং সুশীল সমাজের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা আজ খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে জানানো হয়, শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। তথ্য প্রযুক্তির যুগে ইন্টারনেট একটি আশীর্বাদ, তবে ডিজিটাল ডিভাইসের সঠিক ব্যবহার সম্পর্কে শিক্ষার্থীদের জানতে হবে। ডিজিটাল ডিভাইসের ভালোর পাশাপাশি খারাপ দিকও আছে। শিক্ষার্থীরা যেন ডিজিটাল আসক্তিতে না পড়ে সেদিকে সতর্ক থাকতে হবে। খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের সভাপতিত্বে ইসলামী ব্যাংক পিএলসির খুলনা জোনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। মেহেরপুর পৌরসভা ২০২৬-২৭ অর্থ বছরের জন্য ৬৬ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। পৌরসভার হিসাবরক্ষক পৌরসভার কানাচাঁদ মেমোরিয়াল হলে আয়োজিত অনুষ্ঠানে আজ এ বাজেট ঘোষণা করেন। পৌর প্রশাসকের সভাপতিত্বে সংশ্লিষ্ট কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। এবছর বাজেটের রাজস্ব আয় ধরা হয়েছে ১৩ কোটি ৪৯ লাখ ৮৮ হাজার টাকা, ব্যয় ১৩ কোটি ২৬ লাখ ৬৮ হাজার টাকা এবং উদ্বৃত্ত দেখানো হয়েছে ২৩ লাখ টাকা। খুলনার পাইকগাছা উপজেলার ২৫০০ কৃষকের মধ্যে আমন বীজ, ধান, সবজি বীজ, রাসায়নিক সার আজ বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন। এ সময় প্রত্যেক কৃষককে ৫ কেজি আমন বীজ, ৫ কেজি বিভিন্ন ধরনের সবজি বীজ, ১০ কেজি এমওপি, ১০ কেজি করে ডিএপি সার দেওয়া হয়। গৃহস্থালী পুকুরে স্থাপিত মৎস্য চাষ প্রদর্শনী ও উপকরণ বিতরণ অনুষ্ঠান আজ যশোরের শাসা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। যশোরের ডাক্তার আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের প্রশাসক প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। প্রতিযোগিতায় ১২টি ইভেন্টে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। খেলার খবর ফুটবল। মাগুরার শালিখা উপজেলার শতখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় মামুনখালী একাদশ 3-2 গোলে গঙ্গারামপুর একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, রংপুর, পাবনা, বগুড়া, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পশ্চিম, দক্ষিণ, পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সম্মুখে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
2: ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
3: আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম।
5: সোহরে রাজা ভাই,
3: হ্যাঁ কও।
5: তারপর সুকিনাবু ওদিকে আবার এই দেখো ঝড় বৃষ্টি গরম একটা কেমন আবহাওয়াটা মানে কেমন হচ্ছে তাই না?
4: আশা হয়েছে ওই যে এই ঘাম হয় এই মনে করো যে আবার একটু মনে করো ঠান্ডা পড়ে আবার নাই গরম
3: দেখো না
4: ঠান্ডা ঘামের ঠান্ডা লাগে আবার অনেকের কাশিও হয়েছে।
3: এই আমার কাশি হয়েছে জানো ঠান্ডায়।
4: গাছ লাগান লাগবে আর এটাই ভালো সময় গাছ লাগানোর জন্য। কিন্তু
5: গাছ যদি বেশি করে লাগাতে পারি তাহলে তো আমরা এই আমাদের গ্রাম কও শহর কও
4: সবাই উপকৃত।
3: তুমি যখন গাছের কথা কইলা তাহলে আমি একখান কথা কই তো, স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা কিন্তু অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে, আমাদের সবাইরে বেশি বেশি করে গাছ লাগাতে।
4: তারপরে মনে করো গাছ আমার ঘরে খাদ্য দেয় না, আসবাবপত্র বানাই আমরা, ওই যে মনে করো কাঠ থাকিয়ে ফার্নিচার যেটা কয় সেগুলা করি না, সেগুলাও তো দরকারি। কিন্তু গাছ হইল শীতল করে, পরিবেশটারে ঠান্ডা করে, বেশি বেশি করে গাছ লাগান আর গাছের চারার যত্ন নেন।
5: সুন্দর কথা কইছো। আসলে দেখো গাছ যে আমাদের কত উপকার করে এইটা কিন্তু আমরা জানি না। বিনে পয়সার জন্য ঠিক মতন গাছটা পরিপুষ্ট না হতি আমরা কেটে
4: ফেলি, তো বড় উপকার যে আমরা বাঁচিয়েছি গাছের জন্য তাই না? এই যে নিম গাছ এখন লাগায় বেশি, দেখছেন নিমতলা বলে শীতল ঠান্ডা।
5: কথা হচ্ছে যে আমরা তো প্রতিজ্ঞা করেছি, সেই সাথে আমাদের সাথে যারা ওই গ্রামের ছেলে পেলেরা ওরা খুবই উদ্যোগী, ওরা কিন্তু আজকাল সবাই যেমন ধরো যে ওই যে কি জানি হাসানের কথা কইলে ফুরি তাই না, ওই যে কবিরাজ ভাই সবাই কিন্তু বেশ গাছ
4: লাগাচ্ছে,
5: ওরা কিন্তু দলবদ্ধ ভাবে। তারপরে মনে করো রোশনি, তারপরে কমলিলতা, এরাও দেখলাম যে স্কুলে পড়ে,
4: আমরাও তো ওই যে উঠান বৈঠক করছি করি কথাটা কিন্তু আগায় রাখছি, আমরাও কিন্তু একসাথে মেলাগুলো গাছ লাগাবো।
5: এই লাগাবি এবং লাগানো
4: লাঠি দিয়ে যত্ন করতে হবে,
5: আবার এটা
4: বেড়া দিতে হবে।
5: তাহলে আসো আমরা এই গাছ লাগানোই আমাদের জন্য সুস্থতার লক্ষণ এটা মনে রাখতে হবে। সুন্দরভাবে বসবাস করার জন্য গাছ লাগানো জরুরি। চলো একটা বিষয় শুনি আমরা, একটি সুস্থ সুন্দর ও বাসযোগ্য শহর গঠনে গাছের ভূমিকা। তোমরা তো অনেক কথাই কইলে, এই বিষয়ে বলবির হচ্ছে এএসএম জহিরুদ্দিন আকন, বন সংরক্ষক, কেন্দ্রীয় অঞ্চল, বনভবন, আগারগাঁও, ঢাকা। আর তার সাথে এই বিষয় নিয়ে কথা কয়েছে ইসরাত জাহান নীলা। চলো শুনে নি।
6: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, স্বাগত আমাদের আজকের আসর থেকে। আমাদের আজকের বিষয় একটি সুস্থ সুন্দর ও বাসযোগ্য শহর গঠনে গাছের ভূমিকা। এ বিষয়ে বলার জন্য আজ আমাদের আসরে আছেন এএসএম জহিরুদ্দিন আকন, বন সংরক্ষক, কেন্দ্রীয় অঞ্চল, ঢাকা। স্বাগত আপনাকে আমাদের আজকের আসরে। আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে, আমরা জানি উন্নত বিশ্বের তিনটি শহর আছে এবং সেটি বাসযোগ্য শহর হিসেবে স্বীকৃত, এর মূল কারণ আসলে কি?
7: ধন্যবাদ আপনাকে। আসলে বিশ্বের বাসযোগ্য শহর হিসেবে স্বীকৃত যদি আমরা দেখি তাহলে অস্ট্রিয়ার ভিয়েনা, ডেনমার্কের কোপেনহেগেন এবং অস্ট্রেলিয়ার সিডনির মতো শহরগুলো তারা এই বাসযোগ্য শহর হিসেবে স্বীকৃতি পেয়েছে তিনটি প্রধান কারণে। একটা হচ্ছে তাদের উন্নত গণপরিবহন ব্যবস্থা, দুই নম্বর হচ্ছে পরিকল্পিত অবকাঠামো, এবং তার পাশাপাশি শহরের সবুজ পরিবেশ থাকার কারণে মূলত তারা বিশ্বের শীর্ষ বাসযোগ্য শহর হিসেবে স্বীকৃতি পেয়েছে।
6: এবারে জানবো আপনার কাছে সুস্থ ও বাসযোগ্য শহর গঠনে গাছের ভূমিকা আসলে কি বা কতখানি।
7: গাছ মূলত সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। আর আমরা যদি দেখি একটা গাছ বায়ুমণ্ডল থেকে প্রায় 260 পাউন্ড ক্ষতিকারক কার্বন ডাইঅক্সাইড গ্যাস বায়ুমণ্ডল থেকে শোষণ করে এবং পাশাপাশি 260 পাউন্ড অক্সিজেন উৎপন্ন করে। আমরা যদি ছোট্ট একটা হিসাব আমরা করি এভাবে যে এক একর জায়গায় আদর্শ বনে 100 পরিমাণ গাছ থাকতে পারে, এই 100 গাছ প্রায় 182 লক্ষ পাউন্ড অক্সিজেন উৎপন্ন করে। সেই হিসাবে আমরা যদি বলি যে গাছের লাইফ টাইম 80 বছর, তো 80 বছরে সে যে অক্সিজেন উৎপন্ন করে তার পরিমাণ প্রায় 14,56,00,000 পাউন্ড। আর আমরা আরো যদি একটু হিসাব করি যে 1 পাউন্ড অক্সিজেনের মূল্য যদি 50 টাকা ধরে নেই, সেই হিসাবে 700টি গাছ তার জীবদ্দশায় প্রায় 72,80,00,000 টাকার অক্সিজেন আমাদের কাছে ফিরিয়ে দেয়। কাজেই সুস্থ সুন্দর বাসযোগ্য শহর গঠনে গাছ শুধু অক্সিজেন উৎপাদনেই প্রচুর ভূমিকা পালন করছে। আবার যদি আমরা বলি যে শহরে দালান কোঠা, যানবাহন ও মানুষের ঘনবসতি তাপমাত্রা বাড়িয়ে দেয়, গাছ ছায়া প্রদান করে এবং নিজ দেহ থেকে বাষ্পীভবনের মাধ্যমে পরিবেশের তাপমাত্রা কমিয়ে থাকে।
6: আমরা আরেকটু জানবো আপনার কাছে যে শহরের পরিবেশকে কিভাবে এই যে গাছ শান্ত রাখতে পারে বা পরিষ্কার রাখতে পারে, ভূমিকা কতটুকু।
7: রাস্তা ধারে যে ঘন গাছপালার বেষ্টনী যেটা আছে, এটা ট্রাফিক জ্যাম ও কলকারখানার শব্দ শোষণ করে এবং বাতাসের ধূলিকণা আটকে রেখে পরিবেশকে শান্ত ও পরিষ্কার রাখে। শুধু তাই না, একটি গাছ 1 বছরে প্রায় 10টি এয়ার কন্ডিশনের সমপরিমাণ তাপ নিয়ন্ত্রণ করে সে পরিবেশকে ভালো রাখে।
6: আমরা জানলাম গাছের যে উপকারিতা আমাদের পরিবেশের উপরে যে প্রভাব সেটি সম্পর্কে জানলাম। জানবো এবার আপনার কাছে গাছের উপকারিতা কতখানি মানসিক প্রশান্তির উপরে।
7: গাছ এবং সবুজের উপস্থিতি মানুষের প্রশান্তি দেয়, মানুষের মানসিক প্রশান্তি দেয়, বিষণ্ণতা দূর করে এবং শহরে নান্দনিক সৌন্দর্য যোগ করে যা নাগরিক জীবনকে মনোরম শান্তিপূর্ণ করে তুলতে পারে।
6: বৃষ্টির পানি শোষণ ক্ষমতা কতখানি কাছে।
7: গাছ প্রচুর পরিমাণে বৃষ্টির পানি শোষণ করতে পারে, কারণ একটা গাছ দেখা গেছে যে বছরে প্রায় 750 গ্যালন বৃষ্টির পানি সে নিজের শরীরে শোষণ করে থাকে।
6: আচ্ছা, এবার একটু জানবো আপনার কাছে জীব বৈচিত্র্য সংরক্ষণে কি ভূমিকা আছে গাছের।
7: শহরের পার্কে বা রাস্তায় থাকা গাছ বিভিন্ন পাখি কীট পতঙ্গের আবাসস্থল তৈরি করে যা শহরের জীব বৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই একটি সবুজ ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে পরিকল্পিত বৃক্ষরোপণ এবং বিদ্যমান গাছপালা সংরক্ষণ করা আমাদের জীবনের জন্য অত্যন্ত জরুরি।
6: অনেক ধন্যবাদ আপনাকে এত চমৎকার করে আমাদের কৃষিজীবী ভাই বোনদের পরামর্শ দিয়ে উপকৃত করার জন্য।

আমরা শুনছি বর্ষাকালীন জলজ শাক কলমিলতা নিয়ে গান। শিল্পী বদরুল নিসা ডালিয়া, গীতিকার মোজাম্মেল হক পুরু আর সুর করেছেন মোহাম্মদ সাখাওয়াত হোসেন। চলেন গানটি শুনতে থাকি।

0: হ্যাঁ, গানটা কেমন লাগলো তোমার কাছে?
1: অনেক ভালো লাগছে।
0: দেখো, এই যে কৃষি বিষয় কার্যক্রম বাংলাদেশ বেতারের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, এই জায়গায় আমরা কত কিছু শিখি শুনি, আবার গানও ভালো লাগে। তো বেতার যন্ত্রের সামনে যারা আছেন তাদের কেমন লাগলো চিঠি লিখে জানাবেন, আবার নতুন নতুন পরামর্শ থাকলে কিন্তু আমাদের জানাবেন। আপনাদের পরামর্শ অনুযায়ী আমাদের বেতার অফিসে যারা কৃষির এখানে কাজ করেন তারা আপনাদের পরামর্শ গ্রহণ করবে, ঠিক আছে? আপনারা পরামর্শ দেবেন তো আমরা আরো নতুন কিছু জানব। যদি আপনারা জানেন, ভালোভাবে জানি, এই যে সম্ভাবনার যে সুযোগ খুলেছে কন্দাল ফসল, এই বিষয়ে জানব। এখন বলছেন কৃষিবিদ মোহাম্মদ মতিউর রহমান, কৃষি অর্থনীতিবিদ, ঠিক আছে, খামারবাড়ি ঢাকা, আর তার সাথে কথা বলেছেন আফরোজা আক্তার পপি। চলেন শুনি আমরা।
2: প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আমন্ত্রণ আমাদের আজকের আসরে। কথা বলবো আজ সম্ভাবনার সুযোগ খুলেছে কন্দাল ফসল এই বিষয়ে। হ্যাঁ, কৃষিতে এক নতুন দিগন্তের নাম কন্দাল ফসল। একসময় যে ওলকচু বা মেটালো আমাদের বাড়ির আঙিনায় অযত্নে বড় হতো, আজ তা হয়ে উঠেছে দেশের রপ্তানি আয়ের অন্যতম উৎস এবং খাদ্য নিরাপত্তার শক্তিশালী হাতিয়ার। স্বল্প খরচ, কম শ্রম আর প্রতিকূল আবহাওয়াতে ভালো ফলন, এই তিন বিশেষত্বের কারণে কন্দাল ফসল চাষে এখন খুলে গেছে সমৃদ্ধির এক নতুন দুয়ার। শুনবো আমাদের আজকের আসরের অতিথির কাছে এ বিষয়ে অনেক কিছু। আর আজকের আসরের অতিথি হয়ে যুক্ত হয়েছেন আমাদের সাথে কৃষিবিদ মোহাম্মদ মতিউর রহমান, কৃষি অর্থনীতিবিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি ঢাকা। আমন্ত্রণ আমাদের আজকের আসরে।
3: ধন্যবাদ আপনাকে।
2: আমার প্রথম প্রশ্ন, কন্দাল ফসলটা আসলে কি এবং এই ফসলের বৈশিষ্ট্য কি?
3: জি, ধন্যবাদ। যেসব ফসলের ভোজ্য অংশ মাটির নিচে কন্দ আকারে বৃদ্ধি পায় সেগুলোকে বলে কন্দাল ফসল, অথবা যে সকল ফসলের কাণ্ড বা শিকড় কার্বোহাইড্রেট বা শর্করা জমা হওয়ার দরুন স্ফীত হয়ে রূপান্তরিত হয় সেগুলোকে কন্দাল ফসল বলে। আবার অন্যভাবে যদি বলি তাহলে কন্দাল ফসল হল এমন ফসল যাদের খাদ্য যোগ্য অংশ মাটির নিচে থাকে এবং যেখানে উদ্ভিদ খাদ্য সঞ্চয় করে রাখে। আর এই কন্দাল ফসলের বৈশিষ্ট্য হচ্ছে এ ফসলের ভোজ্য অংশ মাটির নিচে অবস্থান করে। এ ফসল শর্করা সমৃদ্ধ ও শক্তির ভালো উৎস, তুলনামূলকভাবে দীর্ঘদিন সংরক্ষণ করা যায়, খাদ্য ও অর্থনৈতিক গুরুত্ব এর বেশি। আমাদের দেশে চাষ হয় এমন কন্দাল ফসল হচ্ছে আলু, মিষ্টি আলু, গাছ আলু বা মেটি আলু, পানি কচু, মুখি কচু, লতি কচু, ওল কচু, সটি এবং কাসাবা।
2: আমার এবারের প্রশ্ন, কন্দাল ফসলের মূল গুরুত্বটা কি?
3: অধিক শর্করা থাকার কারণে অনেক দেশেই এ সকল ফসল প্রধান খাদ্য এবং প্রধান সম্পূরক খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। কন্দাল ফসল অন্যান্য প্রধান খাদ্যশস্য থেকে বেশি শক্তি ও আমিষ তৈরি করে। বাংলাদেশে প্রায় 5.65 লক্ষ হেক্টর জমিতে কন্দাল ফসলের চাষ করা হয়ে থাকে, যার বার্ষিক উৎপাদন প্রায় 95 লক্ষ মেট্রিক টন। তাই কন্দাল ফসল দেশের খাদ্য ঘাটতি এবং পুষ্টির অভাব পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কন্দাল ফসল ভিটামিন বা খাদ্যপ্রাণ ও খনিজ সহ অনেক পুষ্টিকর উপাদান সমৃদ্ধ। গ্রীষ্মের শুরুতে কিংবা বর্ষায় বাজারে যখন সবজির সরবরাহ সংকট থাকে তখন ভোক্তা পর্যায়ে আস্থা নিয়ে পাশে থাকে কচু জাতীয় ফসল। অর্থকরী ফসল হিসেবে এই সবজি বেশ লাভজনক। কন্দাল ফসল যেমন আলু, কচু, মিষ্টি আলু, শর্করা, ভিটামিন ও খনিজ উপাদান সমৃদ্ধ, যা দেশের খাদ্য ঘাটতি পূরণ, পুষ্টির অভাব দূর এবং অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কন্দাল ফসল কৃষি অর্থনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। খাদ্য নিরাপত্তা ও পুষ্টি পূরণে কন্দাল ফসলের ব্যাপক ভূমিকা রয়েছে। এগুলো শর্করা বা স্বেচ্ছারের প্রধান উৎস, যা শরীরের শক্তির চাহিদা মেটায়। ভিটামিন, খনিজ পদার্থ এবং ঔষধি গুণ সম্পন্ন হওয়ায় পুষ্টির অভাব পূরণে সহায়ক। উচ্চ উৎপাদনশীলতার কারণে এসব ফসল বিক্রি করে কৃষকরা ভালো আয় করতে পারেন। দানা জাতীয় শস্যের পর দেশের কৃষিতে কন্দাল জাতীয় ফসলের অবদান বেশ গুরুত্বপূর্ণ। বাড়ির আশেপাশে পরিত্যক্ত জমি বা ছায়াযুক্ত স্থানে সহজেই কন্দাল ফসলের চাষ করা সম্ভব। তুলনামূলকভাবে কম যত্নে এবং কীটনাশক ছাড়াই অনেক কন্দাল ফসল উৎপাদন করা যায়। কন্দাল ফসল তোলার পর তুলনামূলকভাবে দীর্ঘদিন ঘরে সংরক্ষণ করা যায়। কন্দাল ফসলে রয়েছে বৈচিত্র্যময় ব্যবহার। কোলালু, মিষ্টি আলু, ওলকচু, মুখি কচু, পানি কচু, কাসাবা ইত্যাদি বিভিন্ন ধরনের কন্দাল ফসল খাদ্য হিসেবেও বহুল ব্যবহৃত। অর্থাৎ দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে এবং গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করতে কন্দাল ফসলের ভূমিকা অপরিসীম।
2: প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনছিলাম কন্দজাতীয় ফসলের অপার সম্ভাবনা আর আমাদের কৃষিদের গুরুত্ব নিয়ে। আসলে আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে কন্দাল ফসলের মতো অপ্রচলিত ফসল চাষ আমাদের গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে পারে। আশা করি আজকের এই আলোচনা আমাদের কৃষক ও তরুণ উদ্যোক্তাদের নতুন করে ভাবতে সাহায্য করবে। আজকের মতো এই আসর থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো আসরে।

0: এই রিক্সা যাবে?
1: ওই যাই বেউ স্যার।
0: এই যে রেডি অফিস,
1: ওঠেন স্যার।
0: ভাড়া কত?
1: একটা দিয়েন।
0: ওঠো জয়া।
2: যাক বাবা, শেষ পর্যন্ত একটা রিক্সা পাওয়া গেল।
0: হ্যাঁ, আটটার আগে অফিসে পৌঁছতে পারলে হলো।
1: হ্যাঁ দেখবেন স্যার, খাওয়ার বেগে
2: না না, হাওয়ায় উঠতে হবে না, মাটিতেই থেকো।
0: দেখে শুনে চালাও ড্রাইভার ভাই, দেখে শুনে চালাও।
2: এই যে জ্যাম লেগে গেল মনে হয়।
0: আরে না, এটা সিগন্যাল, এখনই ছেড়ে দেবে।
2: ইস, কি তীব্র শব্দ!
0: বসো, আমি আসছি।
2: এই কোথায় যাচ্ছ?
3: কিছু বলবেন?
0: একটা না হর্ন দিচ্ছেন কেন?
3: আরে একটু সাইড দিলেই তো।
0: দেখছেন না সিগন্যাল, সামনে কত গাড়ি, যেতে পারবেন? আবার হর্ন বাজাচ্ছেন।
3: আরে হর্ন বাজালে কি হয়?
0: শোনেন, আপনার এই অযথা হর্ন বাজানো শব্দ দূষণ সৃষ্টি করে, এতে চারপাশের মানুষের অসুবিধার কারণ হতে পারে।
3: আজ সকালে নতুন কাহিনী শুরু করলেন বাইরা।
0: নতুন কাহিনী না, পুরান।
3: পুরান একটু কম না?
0: শোনেন, যে শব্দ মানুষের মনকে আর কানকে বিরক্ত করে তাকেই শব্দ দূষণ বলে। এই যেমন ধরো, জোরে জোরে একটানা মাইক বাজানো, ঢোলের শব্দ, পটকা ফোটানোর আওয়াজ, কলকারখানার শব্দ, গাড়ির হর্নের আওয়াজ, উচ্চ শব্দে স্পিকার দিয়ে গান বাজানো বা শোনা, আর এখন হেডফোন দিয়ে মোবাইলের মাধ্যমে গান শোনা, এসব কিন্তু শব্দ দূষণের অন্যতম কারণ, যা মানুষের শারীরিক ও মানসিকভাবে ক্ষতি করে।
3: আর একটু কম না, সিগন্যাল সারে নাই।
0: অনেক সময় অপ্রয়োজনীয় শব্দ, কোলাহল আমাদের অসহ্য লাগে। অবিরাম তীব্র শব্দ মানসিক উত্তেজনা বাড়ায় ও মেজাজ খিটখিটে করে। শব্দ দূষণে বমি বমি ভাব হতে পারে, ব্রেনের ক্ষতি হতে পারে, ঘুমের ব্যাঘাত হয়, যার জন্য মানুষ ক্লান্ত হয়ে পড়ে, অবসাদ ঘিরে ধরে, যার জন্য কাজের ইচ্ছে দক্ষতা কমে যায়, স্মৃতিশক্তি কমতে পারে, এছাড়াও কানে শোনার ক্ষমতা কমে বা একেবারে নষ্ট হয়ে যেতে পারে। এর ফলে ডাক্তারের কাছে যেতে যেতে পকেট খালি হয়ে যাবে।
3: বা মূল্যবান কথা কইছেন, এইসব কথা আগে তো কোনদিন শুনি নাই।
0: আর একটা কথা বলি, স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত হাসপাতালের কাছাকাছি গাড়ির হর্ন বাজানো যাবে না। শোনো ভাই, শব্দ দূষণ সহ সব ধরনের দূষণ প্রতিরোধে সরকার আগেই আইন করেছে, কিন্তু সচেতনতার অভাবে আমরা আইন না মেনে প্রতিনিয়ত শব্দ দূষণের মাধ্যমে পরিবেশ দূষণ করে চলেছি। তাই সবাইকে সচেতন হতে হবে।
3: একেবারে ঠিক কথা কইছেন।
0: এখন কি করবে বলো?
3: তার হর্ন বাজাবো না,
0: নিজে মানতে হবে, অপরকেও মানাতে হবে।
3: স্যার, সিগন্যালটা মনে হয় শুচিয়ে গেছে।
0: আচ্ছা, টান্দা ওড়িশাওয়ালা ভাই,
2: এতক্ষণ কি কথা বললে ওনার সাথে?
0: সকাল সকাল একটু জ্ঞান বিতরণ করে আসলাম আর কি।
2: তাই নাকি?
0: চলে আমার রিক্সা হাওয়ার বেগে উইরা উইরা, দেখবো এক ঢাকা শহর ঘুইরা ঘুইরা, ও পাবলিক ভাই রিক্সার ব্রেক নাই। ও
2: এই রিক্সালা ভাই, তোমার স্যার বলে কি
1: হার্ড ব্রেক আছে। আচ্ছা বসি, নামেন।
2: 10 মিনিট লেট।

0: শুনলে তো এই দেখো যে কানের ডাক্তারের কাছে যাতে যাতে কিন্তু পয়সা শেষ
1: শব্দ,
0: এই যে শব্দ দূষণ এটা আপনি আমি আমরা সবাই এটা মাইনে চলি, বিশেষ করে শহর অঞ্চলে কি যে হর্ন দেয় একবার
1: গেছিলাম,
2: এই যে আমি একটু শহরে গেছিলাম একটু কামে, এই যে যাই আমার কানে তালা লেগে গেছে, গাড়ির শব্দে এইদিকে ভ্যাঁ ওদিকে ভু, মানে আমি মানে দুই হাত দেখ কান টাইপের দুইটা আমি মানে কেমনে যে আসুন
1: তোমার কানের তালা খুলছে
0: পরে রাজা ভাই কোন রকম করে চাবিটা দিছিল
2: বলে তেল মেল
1: গরম মতো বেশি পড়ছে গরম, তারপরে যে এখন মনে করো যখন তখন বৃষ্টি হয় ফির বজ্রপাত হয় সেই জন্য হইলে কি মনে করো যে ঘন কালো মেঘ দেখলে সহসা না পারতে বাইরে হওয়া যাবে না ঘরের বাইরে, আর যদি বাইরেও থাকে তাও নিরাপদ আশ্রয়ে যাওয়া লাগবে ওই বজ্রপাত থেকে রক্ষা পাওয়ার জন্য, তাই না?
2: শোনো আরেকটা কথা হইল এই যে বজ্রপাতের সময় ঘরের জানালা বন্ধ রেখা ঘরের ভেতর অবস্থান নিতে হইব এবং এ সময় বাড়ির ধাতব কল সিঁড়ির রেলিং বিভিন্ন পাইপ স্পর্শ করা যাবে
1: না,
2: মোবাইলে কথা
1: খালি মেঘের কথা কইলা, এই যে এত গরমের মধ্যে রাস্তায় বাইরে হইব না, সেই সময় গ্রামের মানুষ একটু পানি সাথে নিব, একটা ছাতা নিব, মাথাটা গামছা দিয়ে ডেকে যাইব, আর শহরে যারা
3: গরম কম লাগবে
1: তারা একটু স্যালাইনও সাথে রাখতে পারবে।
0: খুব ভালো কথা কইছো তোমরা, এটা আমাদের সবার মাইনে চলতে হবে এবং কালিগা আমরা সবাই সুস্থ থাকব, আর আমরা কৃষক ভাইয়েরা যদি সুস্থ থাকি কৃষক বোনেরা যদি সুস্থ থাকি
1: তাহলে দেশ ভালো থাকবে,
0: তো আমরা চাই সবার সুস্থতা, সবাই যাতে ভালো থাকে সুস্থ থাকে সেটাই তো চাই।
1: আর
0: দেশটা ধরো কতদিন পরে আবার একটা নির্বাচিত সরকার আইছে, এই সরকারেরও তো সাহায্য করতে হবে,
1: এই যে সবাই মিলে তো দেশ গড়ালে,
0: এই যে কৃষক কার্ড দিচ্ছে কত রকম সুবিধা
1: সুবিধা পাবো,
0: তাই না? তো আবার যারা যারা দুই একজন পায় নাই এরা উতলা হয়ে গেছে, আরে পাবিন তো সবাই পাবিন,
2: ওই যে তোমার ছোট মিয়া,
0: হ্যাঁ ও পাই নাই
1: মঞ্জু আছে না, মঞ্জু দক্ষিণ পাড়ার মঞ্জুও কিন্তু অস্থির হয়ে গেছে, পাই নাই
0: কি জানো ওর যে নামের সাথে আইডি কার্ডের নাম মেলে না, এই জন্য ওর ঘটনা এটা হয়েছে, পরে ঠিক হয়ে যাবেনি ওটা নিয়ে সমস্যা নাই, কিন্তু আমাদের সবাইকে সচেতন হতে হবে। হ্যাঁ খালি তো এদিক ওদিক টাকা টাকা ওই অমকের জমিটা আরে কি ফসল হইল রে, আরে নিজের দাও ঠিক
1: কষ্ট করতে হবে,
0: ওই যে এই যত্নটি নিজেরটাও যেমন করতে হবে অন্যদের তার দিকে তাকাও তার সুযোগ সুবিধা বানাই দিতে হবে, সবাই সবার
1: হিংসা না করিয়ে বরং তার কাছ থাকিয়ে মনে
0: করতে আবার শব্দ দূষণ না করি আমরা, তো আমাদের কথা হইল যে আমরা সবাই সুস্থ থাকবো সবাই সবাইকে নিয়ে থাকবো, এই এই প্রতিজ্ঞা করে চলো আজকে কিন্তু যাওয়ার সময়, যাওয়ার আগে জানাই দিই কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, তত্ত্বাবধান করেছেন খালেদা পারভিন আর প্রযোজনা করেছেন হরবিলাস রায়, তো চলো উঠা যাক
1: তোমার
2: ছাতাটা নাও।

0: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে। এপালার অনুষ্ঠান উপস্থাপনে রয়েছি আমরা কজন, শাহিন সুলতানা, আমিনুল ইসলাম মঞ্জু, মাহমুদা আক্তার রাখি, জান্নাতুল ফেরদৌসী লিজা এবং জিনাত আক্তার। আমাদের সাথে প্রকৌশল দায়িত্বে আছেন উত্তম চন্দ্র গোপ, সৈয়দ মোহাম্মদ সোহাইল আনোয়ার, মোহাম্মদ সিরাজুল আলম, মোহাম্মদ রাসেল আহমেদ এবং এস এম আল জুবায়েদ। অধিবেশন তত্ত্বাবধানে মাহফুজা আক্তার সুমি।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর।

0: আসসালামু আলাইকুম সেনানৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আষাঢ়ের স্নিগ্ধ সন্ধ্যার শুভেচ্ছা আপনাদের সবার জন্য। স্বাগত জানাচ্ছি দুর্বারের আজকের আয়োজনে।
1: দুর্বারে আজ আপনাদের জন্য রয়েছে মেঠুসুর পল্লী গানের অনুষ্ঠান। প্রথম গানের শিল্পী আব্দুল আলীম, গীতিকার ও সুরকার আব্দুল লতিফ,

আপনারা দুর্বারে শুনছেন পল্লী গানের অনুষ্ঠান মিঠু সুর। এবারের শিল্পী রথীন্দ্রনাথ রায়, গানের গীতিকার এবং সুরকার হরলাল রায়।

মেঠো সুরে এবারে শুনবেন লালন গীতি, শিল্পী ফরিদা পারভীন।

সৈনিক ভাই বোনেরা, আপনারা শুনছেন মেঠোসুর অনুষ্ঠানে পল্লীগান। এবারে শুনবেন শফি মণ্ডলের কণ্ঠে সৈয়দ শফিউল আজমের রচনায় এবং বাবু সরকারের সুরে এই গানটি, হঠাৎ করে গাড়ি যদি হইয়া যায় বিকল।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পল্লী গানের অনুষ্ঠান মিঠোসুর। এবারে গানের শিল্পী নাসরিন আক্তার বিউটি, গীতিকার মোহাম্মদ আব্দুল মজিদ, সুর করেছেন এস এম আব্দুল।

0: এই গানটির সাথে শেষ হল পল্লী গানের অনুষ্ঠান মেঠোসুর।
1: সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনারা যে যেখানে আছেন সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই শুভকামনায় দুর্বার অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি।
0: দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিস কুসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: আল্লাহ হাফেজ।
2: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি ইমতিয়াজ মাশরাফি। ফিফা বিশ্বকাপ ফুটবলে নিউইয়র্কে আজ বাংলাদেশ সময় রাত 2টায় জার্মানি ইকুয়েডরের এবং একই সময়ে ফিলাডেলফিয়ায় কুরাসাও আইভরি কোস্টের মোকাবেলা করবে। আগামীকাল বাংলাদেশ সময় ভোর 5টায় আরও দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রের কানসাসে টিউনিশিয়া নেদারল্যান্ডসের এবং ডালাসে জাপান সুইডেনের বিপক্ষে খেলবে। এছাড়া সকাল 8টায় লস অ্যাঞ্জেলসে তুরস্ক স্বাগতিক যুক্তরাষ্ট্রের এবং একই সময়ে সান ফ্রান্সিসকোতে প্যারাগুয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। এদিকে আজ সকালে অনুষ্ঠিত খেলায় ব্রাজিল 3-0 গোলে স্কটল্যান্ডকে এবং মরক্কো 4-2 গোলে হাইতিকে পরাজিত করে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: মিয়ামির ফ্লাডলাইটের নিচে যেন এক টুকরো রিও ডি জেনেরো নেমে এসেছিল। 2026 ফিফা বিশ্বকাপের গ্রুপ সি এর মহা গুরুত্বপূর্ণ ম্যাচে স্কটল্যান্ডকে 3-0 গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নক আউটের টিকিট কাটল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচের শুরুতেই মায়ামি স্টেডিয়ামের গ্যালারিকে উল্লাসে মাতান রিয়াল মাদ্রিদ সুপারস্টার ভিনিসিয়াস জুনিয়র। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ব্রুনো গুইমারেসের মাপা ক্রসে এক দর্শনীয় হেডে নিজের জোড়া গোল পূর্ণ করেন ভিনিসিয়াস, যা স্কটল্যান্ডের বুকে এক মরণ কামড়ের মতো বিঁধেছিল। দ্বিতীয়ার্ধের 60তম মিনিটে নিকো টিম গেমের এক অনবদ্য সমাপ্তি টানেন মাথিউস কুনিয়া। অফসাইডের হাত গোলে ব্রুনোর থ্রো বল ধরে স্কোরলাইন করেন 3-0। ম্যাচের রোমাঞ্চ তখনও বাকি ছিল। 76তম মিনিটে ইঞ্জুরি কাটিয়ে প্রায় আড়াই বছর পর যখন নেইমার জুনিয়র মাঠে নামেন, তখন করতালির গর্জনে কেঁপে ওঠে পুরো স্টেডিয়াম। এই রাজকীয় জয়ে 7 পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অব 32 এ পা রাখল কার্লো আনসেলতির শিষ্যরা। আর 3 পয়েন্ট নিয়ে স্কটিশদের এখন চেয়ে থাকতে হবে অন্য গ্রুপগুলোর জটিল সমীকরণের দিকে। এদিকে 2026 বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মেক্সিকো 3-0 গোলে সুইজারল্যান্ড 2-1 গোলে জিতে নিজ নিজ ম্যাচে জয়লাভ করেছে। এই দুর্দান্ত জয়ের ফলে মেক্সিকো গ্রুপ এ, সুইজারল্যান্ড গ্রুপ বি এবং ব্রাজিল গ্রুপ সি পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নক আউট পর্ব নিশ্চিত করেছে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে আজ মানিকগঞ্জের একরাম স্মৃতি ফুটবল একাডেমি জয়লাভ করেছে। শহীদ বরকত স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের পঞ্চম ম্যাচে একরাম স্মৃতি ফুটবল একাডেমি 5-1 গোলের বড় ব্যবধানে গাইবান্ধার ফুলছড়ি ফুটবল একাডেমিকে পরাজিত করে। ইংল্যান্ডের ম্যানচেস্টারে আইসিসি নারী টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে ভারতের বিপক্ষে বাংলাদেশ এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 6 ওভারে 1 উইকেটে 41 রান করেছে। ব্রিস্টলে রাত 11:30 দিনের অপর ম্যাচে নেদারল্যান্ডস দক্ষিণ আফ্রিকা নারী দলের মোকাবেলায় মাঠে নামবে। আগামীকাল দিনের একমাত্র খেলায় স্কটল্যান্ড শ্রীলঙ্কা নারী দলের বিরুদ্ধে খেলবে। ম্যানচেস্টারে বাংলাদেশ সময় রাত 11:30 খেলা শুরু হবে। এ পর্যন্ত টুর্নামেন্টে অস্ট্রেলিয়া 4 খেলায় অপরাজিত থেকে 8 পয়েন্ট লাভ করে তালিকার শীর্ষে অবস্থান করছে। নটিংহামে তৃতীয় শেষ টেস্টের আজ উদ্বোধনী দিনে স্বাগতিক ইংল্যান্ডের বিরুদ্ধে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিউজিল্যান্ড বিনা উইকেটে 177 রান করেছে। আগামীকাল বাংলাদেশ সময় বিকেল 4টায় দ্বিতীয় দিনের খেলা শুরু হবে। 3 ম্যাচের টেস্ট সিরিজ এখন 1-1 সমতা বিরাজ করছে। এদিকে আগামী রোববার বাংলাদেশ এবং স্বাগতিক জিম্বাবুয়ের মধ্যে একমাত্র টেস্ট ম্যাচ শুরু হবে। হারারেতে বাংলাদেশ সময় বেলা 2টায় খেলা শুরু হবে। এতে অংশ নিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখন জিম্বাবুয়ে অবস্থান করছে। এই সফরকালে বাংলাদেশ স্বাগতিকদের বিরুদ্ধে একমাত্র টেস্ট ম্যাচের পাশাপাশি 3টি একদিনের আন্তর্জাতিক এবং 3 ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলবে। দুদলের মধ্যে 3 ম্যাচ একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রথমটি আগামী 6 জুলাই বেলা 1:30 অনুষ্ঠিত হবে। একদিনের সিরিজের পর বাংলাদেশ স্বাগতিকদের বিপক্ষে 3 ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে। আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে মে মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম। মে মাসের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে সতীর্থ তাইজুল ইসলাম ও নেপালের দীপেন্দ্র সিং ঐরিকে পেছনে ফেলেছেন তিনি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি ইতোমধ্যে গত মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম প্রকাশ করেছে। গত মাসে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে 2-0 ব্যবধানে সিরিজ জয় করে বাংলাদেশ। দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্সে দ্বিতীয়বার আইসিসির মাস সেরা হন মুশফিক। এদিকে নারী বিভাগে সেরা খেলোয়াড় হয়েছেন ইংল্যান্ডের পেসার লরেন বেল। বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের প্রধান কোচ হিসেবে সাবেক ওপেনার হান্নান সরকারকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বাংলাদেশ অনূর্ধ্ব 17 দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন হান্নান সরকার। অনূর্ধ্ব হওয়া অনূর্ধ্ব 19 কোচিং স্টাফের 6 সদস্যের মধ্যে 5 জনই স্থানীয় কোচ। বাংলাদেশের সাবেক পেসার ডলার মাহমুদকে পেস বোলিং কোচ হিসেবে বহাল রাখা হয়েছে। অন্যদিকে মোহাম্মদ সেলিম ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। দুজনই আগের অনূর্ধ্ব ১৯ দলের কোচিং সেট আপের অংশ ছিলেন। এছাড়া বিভিন্ন বয়সভিত্তিক দল, হাই পারফরমেন্স প্রোগ্রাম এবং জাতীয় যুব দলের মেন্টর হিসেবে বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহকে নিয়োগ দেওয়া হয়েছে। খেলাধুলার খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচার করা হবে রাত ৩:৩০।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, প্রীতিময় শুভেচ্ছা আপনাদের সবার জন্য। ভালো ও সুস্থ আছেন আশা করছি আপনারা সবাই। বন্ধুরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। জ্ঞান, বিবেক ও ইচ্ছার স্বাধীনতা দিয়ে মানুষকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করেছেন, আর এই শ্রেষ্ঠত্ব অর্জনের সূচনা হয় তার আঁতুর ঘর থেকে, অর্থাৎ তার পরিবার, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, সমাজ তাকে বয়স ও মানসিক বিকাশের সাথে সাথে আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক ও উপ আনুষ্ঠানিকভাবে শেখাতে থাকে। সুপ্রিয় বন্ধুরা, এবার আসছি আমাদের আজকের মূল অনুষ্ঠানে। আজ আপনাদের জন্য রয়েছে ইসলামের দৃষ্টিতে মানব সম্পদ উন্নয়নে পরিবার পরিকল্পনার ভূমিকা বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা। আলোচনা অনুষ্ঠানটি সঞ্চালনায় রয়েছেন ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, সুখী সংসার এই অনুষ্ঠানের মাধ্যমে মানুষের জীবন গরিষ্ঠ বিষয়াবলীর মধ্য থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের মাঝে তুলে ধরা হয়। বরাবরই আপনাদের সামনে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের দৈনন্দিন জীবনের ইসলাম গরিষ্ঠ বিষয়গুলি সুন্দরভাবে আলোকপাত করা হয়। আজকেও তার ব্যত্যয় হয়নি। আজকে হল ইসলামের দৃষ্টিতে মানব সম্পদ উন্নয়নে পরিবার পরিকল্পনার গুরুত্ব। এমনই একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আজকে আমাদের স্টুডিওতে আলোকপাত করার জন্য উপস্থিত হয়েছেন তিনজন বিদগ্ধ আলেমে দিন। আমি প্রথমেই আপনাদের মাঝে তাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান পাশে আছেন হযরত মাওলানা জাকির হোসেন সাহেব, আমার বাম পাশে আছেন মুফতি গিয়াসউদ্দিন ইবনে জাফর, পাশে আছেন অধ্যাপক শেখ মোহাম্মদ রবিউল ইসলাম। আমি প্রথমেই হযরত মাওলানা জাকির হোসেন সাহেবের কাছে জানতে চাবো, তো আমরা মানব সম্পদ বলতে কি বুঝি?
3: বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসলে মানব সম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের বাংলাদেশ জনবহুল একটি দেশ, আয়তনের তুলনায় জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি, কিন্তু আমরা এই জনসংখ্যাকে যদি সম্পদে পরিণত করতে পারি তাহলে সেটা আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত হিসাবে এবং কল্যাণ বয়ে আনবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতু সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমলা। ধন সম্পদ এবং সন্তান সন্ততি পার্থিব জীবনের শোভা, সৌন্দর্য এবং স্থায়ী সৎকর্ম তোমার প্রতিপালকের নিকট পুরস্কার প্রাপ্তির জন্য শ্রেষ্ঠ ও কাঙ্ক্ষিত হিসাবে উৎকৃষ্ট। সৎ সন্তান তথা নৈতিক চরিত্রবান সন্তান মৃত্যুর পরেও মা বাবার জন্য এবং সমাজের জন্য নিয়ামত এবং সুফল বয়ে আনতে পারে। আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালহু, যখন মানুষ মারা যায় তখন তাদের আমলের দরজাগুলির, আমলের রাস্তাগুলি বন্ধ হয়ে যায়, ছিন্ন হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, কিন্তু তিনটি আমল জারি থাকে, তা হচ্ছে ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, এক নম্বর হচ্ছে সদকায়ে জারিয়া অর্থাৎ চলমান দান, দ্বিতীয় হচ্ছে আউইল ইলমিন ইয়ানতাফিউ বিহি অর্থাৎ উপকারী বিদ্যা যার দ্বারা মানুষ উপকৃত হয়, আও ওয়ালাদিন সোয়ালিন ইয়াদউ লাহু, আর তৃতীয় হচ্ছে সৎকর্মশীল সন্তান যে তার জন্য অর্থাৎ পিতামাতার জন্য দোয়া করে, মুসলিম শরীফের হাদিস। সুতরাং আমরা বলতে পারি যে ব্যক্তি, পরিবার, সমাজ এবং দেশের কল্যাণে একজন সচ্চরিত্রবান, নৈতিকতা সম্পন্ন এবং সৎ সন্তান অত্যন্ত জরুরি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের, কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে বাঁচাও এবং তোমাদের আহলিয়াত যারা আছে, তোমাদের পরিবার পরিজনের মধ্যে যারা আছে তাদেরকেও তোমরা বাঁচাও। এই জন্য আমরা আমাদের নিজেদের পরিত্রাণের জন্য, নিজেদের কল্যাণের জন্য দুনিয়া এবং আখেরাত এবং আমাদের সমাজের কল্যাণের জন্য আমাদের সন্তানদেরকে যদি সুসন্তান হিসেবে গড়ে তুলতে পারি অর্থাৎ সচ্চরিত্রবান বানাইতে পারি, কর্মক্ষম করতে পারি এবং তারা যদি সমাজের জন্য বোঝা না হয়ে তারা যদি সেখানে পর্যনশীল হয় তাহলে কিন্তু আমাদের এই বিশাল যে জনগোষ্ঠী, বিশাল যে জনসংখ্যা, এটা সম্পদের রূপান্তর রূপান্তরিত হবে। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে যদি কারিগরি শিক্ষা দেই, ছেলে মেয়েদেরকে যদি নৈতিক শিক্ষা দেই, ছেলে মেয়েদেরকে যদি আর্থিক উন্নতি দিকে আমরা ধাবিত করতে পারি, তাহলে দেশে থাকুক বা বিদেশে থাকুক বিভিন্নভাবে তারা সমাজ, দেশ এবং মা বাবার কল্যাণ সাধন করতে পারবে এবং আমাদের দেশের জন্য তারা সম্পদের উপরে রূপান্তরিত হবে। এই জন্য আসুন আমরা আমাদের ছেলে মেয়েদেরকে যেন অসৎ স্বভাব থেকে তারা ফিরে থাকে এবং খারাপ পরিবেশ থেকে যেন তারা বেঁচে থাকে, সৎ সুন্দর একটা পরিবেশ দেওয়া, তাদের সুন্দরভাবে তাদেরকে গঠন করা, তাদের যখন যা কিছু প্রয়োজন অর্থাৎ যথাযথভাবে তাদের শিক্ষা দেওয়া, তাদের প্রশিক্ষণ দেওয়া এবং তাদের বিশেষ করে নৈতিকতা সম্পর্কে তাদের আরো ডেভেলপ করা, যাতে করে তারা দুনিয়া এবং আখেরাতের কল্যাণ বয়ে আনতে পারে, তাহলেই এই সম্পদ, এই বিশাল জনগোষ্ঠী আমাদের জন্য সম্পদে রূপান্তরিত হবে। আসুন আমাদের এই মানব সম্পদকে সম্পদে রূপান্তরিত করার জন্য আমরা সকলে মিলে একযোগে আমরা কাজ করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন।
2: আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর করে আপনি তুলে ধরেছেন মানব সম্পদের বিষয়টি। এবার আমি অধ্যাপক শেখ মোহাম্মদ রবিউল ইসলাম সাহেবের কাছে, যে এখানে আরেকটি বিষয় আসছে পরিবার পরিকল্পনা, মানব সম্পদের সাথে পরিবার পরিকল্পনার বিষয়টি আমি আগেই তুলে ধরেছি, যে পরিবার পরিকল্পনার গুরুত্বটা কি আপনি আমাদের সামনে তুলে ধরবেন?
4: আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামের দৃষ্টিতে মানব সম্পদ উন্নয়নে পরিবার পরিকল্পনার ভূমিকা বিরাট। কোন দেশের মানুষ সমূহকে মানব সম্পদ বলা হয়, আর বাংলাদেশের মানব সম্পদ একটি বিরাট সম্পদ। এই সম্পদের সার্বিক উন্নয়নে মানব সম্পদ উন্নয়ন বলা যেতে পারে। আর এই মানব সম্পদ উন্নয়নের এটি বড় বাধা হল জনসংখ্যা বৃদ্ধি। এই জনসংখ্যা বিস্ফোরণ রোধের জন্য চাই পরিবার পরিকল্পনার মতো কার্যকরী ব্যবস্থা। জনসংখ্যা সীমিত না থাকলে আউট অফ কন্ট্রোল সীমিত হয় না, সম্ভব নয়। তখন দারিদ্র, বেকারত্ব, অজ্ঞতা, পুষ্টিহীনতা, কুসংস্কার, দাম্পত্য কলহ, ভিক্ষাবৃত্তি, মাদকাসক্তি, সন্ত্রাস, নৈতিক অবক্ষয় প্রভৃতি একসাথে মিটানো সম্ভব নয়। তাই প্রথমেই জনসংখ্যা সীমিত করতে হবে, যেটি ফলপ্রসূ। দেখুন, তাই মানব সম্পদ উন্নয়নের প্রধান ভূমিকা হল পরিবার পরিকল্পনার। পবিত্র ইসলাম হল সম্পূর্ণ সুখ শান্তি সমৃদ্ধিশালী জীবন ব্যবস্থা। ইসলাম কঠিন ও ঝামেলাপূর্ণ জীবনযাপন সমর্থন করে না। মহান আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে ইরশাদ করেন, তোমাদের পক্ষে যা সহজ আল্লাহ তাই চান, তোমাদের জন্য যা কঠিন তা তিনি চান না। সূরা বাকারা 185 আয়াত। দেখুন, ওভার পপুলেশন ইজ আ ব্যান, অর্থাৎ অধিক জনসংখ্যা সকল উন্নতির অন্তরায়। আমাদের দেশের সরকারও দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে বড়ই সজাগ। সুধী শ্রোতা বন্ধু, এ থেকে আমাদের যে কোনো মূল্যে বের হয়ে আসতেই হবে। এজন্য দরকার পরিবার পরিকল্পনা, ফলে দেশের সকল শ্রেণী পেশার মানুষকে পরিবার পরিকল্পনা গ্রহণ করতে হবে। পবিত্র ইসলাম বলেছে, যারা বিবাহে সামর্থ্য রাখে না তারা যেন সংযম অবলম্বন করে, যতক্ষণ না মহান আল্লাহ পাক নিজ অনুগ্রহে অভাব মুক্ত না করে দেন। সূরা নূর 33 আয়াত। বর্তমান বিশ্বে বৈজ্ঞানিক এবং অত্যাধুনিক কার্যক্রমে মানুষের জীবন প্রবাহ অতি সহজতর হয়েছে। পবিত্র কোরআন পাকে ঠিক তেমনি মহান আল্লাহ পাক ইরশাদ করেছেন, দিনের ব্যাপারে তোমাদের উপরে কোনো কঠোরতা নাই। সূরা বাকারা 78 আয়াত। সুতরাং অধিক সন্তান সন্ততি জন্ম হোক, এটা ইসলাম চায় না, এবং তারা বর্জ্যমান হয়ে পড়ে থাকুক, সমাজের বোঝা হয়ে চলুক, এটি ইসলাম চায় না। তাই আসুন আমরা সম্পদ উন্নয়নের লক্ষ্যে পরিবার পরিকল্পনা গ্রহণ করি আর এটির ব্যাপক প্রচার প্রসার ঘটাই, তখন আমরা একটি সমৃদ্ধিশালী বাংলাদেশ পাব।
2: অধ্যাপক মোহাম্মদ রবিউল ইসলাম সাহেব, আপনি ওই পরিবার পরিকল্পনার গুরুত্বটা সুন্দর করে তুলে ধরেছেন। আশা করি এর দ্বারা দেশের মানুষ বুঝতে পারবে এবং উন্নত জীবন, উন্নত মানব সম্পদ গঠনে এর পদক্ষেপ গ্রহণ করবে। মুফতি গিয়াসউদ্দিন ইবনে জাফর সাহেবের কাছে, যে পরিবার পরিকল্পনা বলতে কি বোঝায়?
5: আলহামদুলিল্লাহ আহলিহি ওয়াসসালাতু লিআহলিহা আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া লাকাদ কাররামনা বানি আদম ইলা আখিরিল আয়া, সাদাকাল্লাহুল আযীম। মানুষকে আল্লাহ তাআলা সম্মানিত মর্যাদাশীল করে সৃষ্টি করেছেন, যে বিষয়টি সূরা ইসরার 70 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে, আদম সন্তানকে সম্মানিত করেছি। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টির সেরা করেছেন, মানুষের কল্যাণের জন্য পৃথিবীর সবকিছু সৃষ্টি করেছেন। পৃথিবীর সবকিছু মানুষের কল্যাণের জন্য ব্যয়িত হওয়ার জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা, আর সঠিক পরিকল্পনার মাধ্যমে মানব সম্পদ পরিণত হয়। আমরা মনে করি অধিক জনসংখ্যা দেশের জন্য অভিশাপ, তবে আমরা বলব অধিক জনসংখ্যা দেশের জন্য অভিশাপ না যদি আমরা জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করতে পারি। জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করতে হলে প্রথমে আমাদের প্রয়োজন পরিকল্পনা গ্রহণ। সুনানে তিরমিজি শরীফে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাই ইয়াস্তাগনি ইউগনিহিল্লাহ, যার অর্থ হল যে মানুষ থেকে মুখাপেক্ষীহীন থাকতে চায় আল্লাহ তাআলা তাকে মানুষের মুখাপেক্ষী হওয়া থেকে বাঁচান। বোঝা গেল যে পরিকল্পনার গ্রহণ করলে কামিয়াবিটা নিশ্চিত। এখন আমাদের বোঝার বিষয় হল পরিবার পরিকল্পনা বলতে কি বোঝায়। পরিবার পরিকল্পনা বলতে আমরা মনে করি শুধু জন্ম নিয়ন্ত্রণ, আসলে বিষয়টা কিন্তু এরকম না। আসলে পরিবার পরিকল্পনা একটি ব্যাপক অর্থবোধক বাক্য, যার অর্থ হল পরিবার কল্যাণে পরিকল্পনা গ্রহণ করা। বিষয়টি ইসলামে অতীব গুরুত্বের সঙ্গে স্থান পেয়েছে। পবিত্র কোরআনে মাজিদে নিজের কল্যাণ ও মুক্তির সাথে সাথে পরিবারের সদস্যদের কল্যাণ ও মুক্তির প্রচেষ্টার চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। একটি পরিবারকে ধ্বংস ও অকল্যাণ থেকে বাঁচতে হলে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে পরিবারের সকল সদস্যের মৌলিক চাহিদা, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার মতো অত্যাবশ্যকীয় চাহিদাগুলো পূরণ করতে হবে। ইসলাম পরিবার কল্যাণকে গুরুত্ব আরোপ করেছে, যার ফলে বিবাহকে ইসলাম কখনো ফরজ করেছেন, কখনো সুন্নত করেছেন এবং কখনো হারাম করেছেন, যখন পরিবারের হক সে আদায় করতে পারবে না। এজন্য আমাদেরকে পরিবারের হক যথাযথ আদায় হয় এই বিষয়টাকে খেয়াল রাখতে হবে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে পরিবারের কল্যাণের জন্য সবসময় কাজ করার তৌফিক দান করুক, আমিন।
6: আলহামদুলিল্লাহ, পরিবার পরিকল্পনা বিষয়টি আমাদের সামনে সুন্দর করে তুলে ধরেছেন। আমরা জানি যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আজল পদ্ধতিকে উনি জায়েজ বলেছিলেন, আর এটার এই উন্নত অবস্থা হল পরিবার পরিকল্পনা। সন্তানের স্বাস্থ্য এবং মায়ের স্বাস্থ্য রক্ষার্থে পরিবার পরিকল্পনা অবশ্যই জায়েজ এবং সেটা মানব সম্পদ উন্নয়নে বিরাট সহায়ক হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, ইমানের হালতে থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা ফিলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা নিধন করতে হবে, পানি জমে থাকা ও অপরিষ্কার স্থান পরিষ্কার করতে হবে, ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে, নিজেরা সুরক্ষিত থাকব, অন্যকেও সুরক্ষিত রাখব, এ প্রত্যাশায় অনুষ্ঠান থেকে বিদায়বেলা জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম গোলাম সারওয়ার মির্জা, শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ নুরুল আমিন, আর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তোফাজ্জল হোসেন।
0: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।

0: বৃক্ষ আমাদের বন্ধু, বৃক্ষ আমাদের খাদ্য দেয়, আসবাব দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়। তাই আসুন বৃক্ষের প্রতি যত্নশীল হই, গাছ লাগাই, গাছের পরিচর্যা করি। স্বাস্থ্যকর সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই। বৃক্ষ একটি জীব, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। যত্রতত্র গাছ কাটবেন না, বেশি করে গাছ লাগান, রোপণকৃত গাছের চারার যত্ন নিন, পরিচর্যা দিয়ে একে বড় হবার সুযোগ দিন।
1: বাংলাদেশ বেতার, তোমরা গর্ব ও অহংকার মেতে লোকদের থেকে মুখ ফিরিয়ে রেখো না এবং জমিনে দাপট ও দর্পের সঙ্গে চলবে না। নিশ্চয়ই আল্লাহ কোন অহংকারী ও গর্বকারীকে পছন্দ করেন না। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার প্রতিটি কাজ সহজ করে দেন। আল কোরআন এখন প্রচার করা হচ্ছে পবিত্র এশার আজান।
2: Allah

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: বাংলাদেশ বেতার, একটু পরে শুনবেন সংবাদ।

আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি মিজান খন্দকার। শুরুতেই শিরোনাম, বেইজিংয়ে চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী তারিক রহমানের বৈঠক, 13টি সমঝোতা স্মারক স্বাক্ষর। চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী।

0: তারেক রহমানের সঙ্গে চীনা পানি সম্পদ মন্ত্রীর বৈঠক, তিস্তা সহ বাংলাদেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় সহযোগিতা বৃদ্ধির মতৈক্য। প্রথমবারের মতো বিএনপি ও চীনা কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর। স্বাস্থ্যখাতকে জনবান্ধব ও দুর্নীতিমুক্ত করতে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে, সংসদে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। দুই বছর পর আগামী রোববার থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করেছে ভারত। ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে 164 জনের প্রাণহানি, আহত প্রায় 1000। ফিফা বিশ্বকাপ ফুটবলের পৃথক ভেনিউতে রাত 2টায় জার্মানি ইকুয়েডরের এবং কোরাসাও আইভরি কোস্টের মোকাবেলা করবে। এবং ইংল্যান্ডের ম্যানচেস্টারে আইসিসি নারী টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে এখন ভারতের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন বিস্তারিত। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ স্থানীয় সময় বিকেলে বেইজিং এর গ্রেট হল অব দ্য পিপলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে 13টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পরে চীনের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে গ্রেট হলে এক রাষ্ট্রীয় ভোজের আয়োজন করেন। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং গ্রেট হলে পৌঁছলে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। শুভেচ্ছা বিনিময় এবং দুই দেশের প্রতিনিধিদের সঙ্গে পরিচয় পর্বের পরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা দিয়ে অভিবাদন মঞ্চে নিয়ে যান লি কিয়াং। অভিবাদন মঞ্চে তারেক রহমান ও লি কিয়াংকে সশস্ত্র সালাম জানায় চীনের সশস্ত্র বাহিনী সুসজ্জিত একটি চৌকস দল। এ সময় দুদেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। তারেক রহমানকে অভিবাদন জানিয়ে তোপধ্বনি দেওয়া হয়। পরে দুই প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর প্যারেড পরিদর্শন করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান চীনা বিনিয়োগকারীদের পরবর্তী এশীয় অর্থনৈতিক বিষয় রচনায় অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছেন। বেইজিং এর রাষ্ট্রীয় অতিথি ভবনে আজ বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামে ব্যবসায়ী নেতা, শিল্পপতি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের উদ্দেশ্যে ভাষণে তিনি এই আহ্বান জানান। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এই অনুষ্ঠানের আয়োজন করে। এছাড়া দুপুরে বেইজিং এর রাষ্ট্রীয় দিয়া ইউতাই অতিথি ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন চীনের পানি সম্পদ মন্ত্রী লি গো ওয়িং। বৈঠকে তিস্তা সহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনায় দুই দেশের সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ঐকমত্য হয়। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: বেইজিং এর রাষ্ট্রীয় সফরে বৃহস্পতিবার ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন চীনের রাজধানী বেইজিং এর দিয়াও ইউতাই হোটেলে আয়োজিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামে যোগ দেন তিনি। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা আয়োজিত এই সম্মেলনে অংশ নেন চীনের 125 জন শীর্ষ ব্যবসায়ী ও বিনিয়োগকারী। চীনা ব্যবসায়ী নেতাদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন অর্থনৈতিক ও প্রশাসনিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। ব্যবসা ও বিনিয়োগের জন্য দেশটি উন্মুক্ত, ভবিষ্যতের জন্য প্রস্তুত এবং চীনের সঙ্গে আরো গভীর অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী।
3: We are at a critical point of our journey and I clearly say that Bangladesh is open for business, ready for the future and keen to work with China, one of our long-standing and trusted friends. China is moving up the global value chain. Chinese companies are becoming leaders in advanced manufacturing, high-value infrastructure and clean energy. As China moves up ladder, parts of the manufacturing ecosystem will look for new competitive and trusted locations. Bangladesh can be one of those locations. We are inviting Chinese companies to extend their value chain into Bangladesh.
2: প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের ক্রমবর্ধমান অভ্যন্তরীণ বাজার, প্রতিযোগিতামূলক শ্রমশক্তি এবং কৌশলগত ভৌগোলিক অবস্থান চীনা বিনিয়োগকারীদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে। তিনি জানান, বিদেশি বিনিয়োগকারীদের জন্য আরো সহজ ও কার্যকর পরিবেশ নিশ্চিত করতে সরকার 180 দিনের একটি সংস্কার পরিকল্পনা বাস্তবায়ন করছে। এর আওতায় আমলাতান্ত্রিক জটিলতা কমানো, সরকারি সেবার ডিজিটালাইজেশন, নীতিগত ধারাবাহিকতা নিশ্চিতকরণ এবং

0: নিয়োগ প্রক্রিয়াকে দ্রুততর করার উদ্যোগ নেওয়া হয়েছে।
1: টুডে আই এম অলসো হ্যাপি টু অ্যানাউন্স দ্যাট সুন উই উইল বি ওপেনিং আওয়ার ফার্স্ট ইনভেস্টমেন্ট অফিস ইন চায়না। আওয়ার অবজেক্টিভ ইজ সিম্পল, চাইনিজ ইনভেস্টার্স শুড নট হ্যাভ টু ওয়েট আনটিল দে অ্যারাইভ ইন বাংলাদেশ টু রিসিভ সাপোর্ট। উই ওয়ান্ট টু বি ক্লোজার টু ইউ, স্পিক টু ইউ মোর রেগুলারলি অ্যান্ড হেল্প ইউ মুভ ফাস্টার ফ্রম ইন্টারেস্ট টু ডিসিশন। উই আর অলসো ওয়ার্কিং হার্ড টু ইম্প্রুভ আওয়ার broader investment ecosystem. The government is about to start a new licensing approval process which will allow new businesses to start operation in Bangladesh in less than 15 days.
0: পরে বেইজিং রাষ্ট্রীয় অতিথি ভবনে চীনের পানি সম্পদ মন্ত্রী লি গুইং এর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে তিস্তা সহ বাংলাদেশের বিভিন্ন নদীর পানি ব্যবস্থাপনা, নদী খনন, বন্যা নিয়ন্ত্রণ, নদী ভাঙন রোধ, সেচ ব্যবস্থা এবং নৌ নেভিগেশন উন্নয়নের সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী বন্যার ঝুঁকি মোকাবেলায় পরিবেশ সুরক্ষা এবং পানি সম্পদের টেকসই ব্যবস্থাপনার লক্ষ্যে চলমান নদী খনন কার্যক্রমের কথা তুলে ধরে এই খাতে চীনের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পে কারিগরির সহায়তারও অনুরোধ জানান। জবাবে চীনের পানি সম্পদ মন্ত্রী সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশের সঙ্গে চীনের বিদ্যমান সহযোগিতা আরও জোরদার করা হবে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
2: চীনের স্থানীয় সময় সকালে বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়া ইউতাই অতিথি ভবনে প্রধানমন্ত্রী তারিক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং। বৈঠকের শুরুতে লিউ হাইশিং তারিক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন জানান। পাশাপাশি তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার 9 বার চীন সফরের কথাও উল্লেখ করেন। লিউ হাইশিং জানান, 2001 সালে বেগম খালেদা জিয়া চীন সফরের ছবি তার সম্মানে চীনের কমিউনিস্ট পার্টি জাদুঘরে সংরক্ষিত রয়েছে। প্রধানমন্ত্রী তারিক রহমান বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতাল নির্মাণে চীনের সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। আগামীকাল চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে প্রধানমন্ত্রী তারিক রহমানের বৈঠকের কথা রয়েছে। আগামীকাল রাতে প্রধানমন্ত্রী দেশে ফিরবেন। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানিয়েছেন, বর্তমানে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে 37টি সরকারি এবং 68টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত 1টি সরকারি ও 5টি বেসরকারি মেডিকেল কলেজ এবং বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত 1টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। তিনি আজ জাতীয় সংসদ টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান। এর আগে স্পিকার হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে জাতীয় সংসদের বৈঠক শুরু হয়। এছাড়া টেবিলে উপস্থাপিত অপর এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে বর্তমান সরকার বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। স্বাস্থ্যখাতকে সম্পূর্ণভাবে জনবান্ধব ও দুর্নীতিমুক্ত করতে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এদিকে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে টেবিলে উপস্থাপিত এক প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে সরকার ইমাম, মসজিদ ও খাদেমদের মাসিক সম্মানী প্রদান করছে। তিনি বলেন, এ পর্যন্ত 12,810 জনকে এই ভাতা কর্মসূচির আওতায় আনা হয়েছে। এছাড়া তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম জানান, দেশের নদ নদীর অবৈধ দখল ও দূষণ রোধে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। বিদ্যমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন আধুনিকায়ন এবং মাদক সংক্রান্ত অপরাধ দমনে পৃথক ট্রাইব্যুনাল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আজ সচিবালয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারের বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস পালন এবং নির্বাচিত বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রসমূহের মাঝে সরকারি অনুদানে চেক বিতরণ উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মাদক সংক্রান্ত 80,000 মামলা বিচারাধীন থাকায় বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রিতায় পড়ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, মাদক মামলার জট কমাতে আলাদাভাবে ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব করা হয়েছে। শিক্ষা এবং প্রাথমিক গণশিক্ষামন্ত্রী ডক্টর আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূর করতে এবার 9টি সাধারণ শিক্ষা বোর্ডে একক ও অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিনি আজ আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা 2026 উপলক্ষে বরিশাল শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আঞ্চলিক কেন্দ্র সচিবদের সঙ্গে মত বিনিময় সভায় একথা বলেন।
3: এবারের ইন্টারমিডিয়েট এবং আলিম পরীক্ষার নতুন একটি বিষয়ে আমরা শুধু 9টি বোর্ডের জন্য একক প্রশ্ন এনেছি। ইনশাল্লাহ এবার পরীক্ষা সুন্দর হবে, ভালো হবে।
2: শিক্ষামন্ত্রী এসানুল হক মিলন বলেন, প্রশ্ন ফাঁসের যে কোনো ধরনের অপচেষ্টা বা চালাকি কঠোর হস্তে দমন করা হবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
4: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
5: খবরের বাকি অংশ পড়ছি শফিকুল ইসলাম। আগামী 28 জুন সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুদের খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল। সোমবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিত জানান, কর্মসূচি সফল করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
6: শিশুদের অপুষ্টি, সংক্রমণ এবং অন্ধত্ব প্রতিরোধে বাংলাদেশে 1973 সাল থেকে চালু রয়েছে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচি। দীর্ঘদিনের এই উদ্যোগের ফলে রাতকানা রোগ এখন প্রায় নির্মূলের পর্যায়ে পৌঁছেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং সুস্থ বিকাশ নিশ্চিত করতে ভিটামিন এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ধারাবাহিকতায় আগামী 28 জুন সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিত জানিয়েছেন, 6 থেকে 11 মাস বয়সী শিশুদের খাওয়ানো হবে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল, আর 12 থেকে 59 মাস বয়সী শিশুরা পাবে লাল রঙের ক্যাপসুল। দেশের প্রায় 1,20,000 স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে এ কার্যক্রম পরিচালিত হবে।
7: শিশুদেরকে আমরা ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবো। সর্বমোট 2,40,00,000 শিশু আমাদের টার্গেট সারা বাংলাদেশে, এবং সারা বাংলাদেশে একদিনে এই বিশাল ক্যাম্পেইনটির মাধ্যমে 2,40,00,000 শিশুর কাছে পৌঁছানোর জন্য আমরা টার্গেট করছি।
6: স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের কোন শিশু যাতে বাদ না পড়ে সেজন্য বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে। 12টি জেলার 58টি উপজেলার 290টি ইউনিয়নে মূল ক্যাম্পেইনের পর আরো 4 দিন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম চলবে। এসব এলাকায় স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে শিশুদের শনাক্ত করবেন।
7: কিছু শিশু যদি ওই দিন কোনো কারণে বাদ যায়, তার পরের দিন সারা দেশের অধিকাংশ উপজেলাগুলোতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেই বাদ পড়া শিশুদেরকে আমরা নিয়ে এসে টিকা দিয়ে এটাকে সম্পন্ন করব।
6: কর্মসূচি সফল করতে মাঠ পর্যায়ে তদারকি জোরদার করা হয়েছে বলেও জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
5: প্রায় 2 বছর পর বাংলাদেশী নাগরিকদের জন্য পর্যটক ভিসা পুনরায় চালুর ঘোষণা দিয়েছে ভারত। আগামী রোববার থেকে পর্যটক ভিসার আবেদন গ্রহণ শুরু হবে, যার মাধ্যমে দেশটি তার নিয়মিত ভিসা কার্যক্রম পুনর্বহাল করছে। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আজ রাজধানীর যমুনা ফিচার পার্কে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার IVAC পরিদর্শনকালে এই ঘোষণা দেন। তিনি বলেন, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনায় অবস্থিত 5টি IVAC-র মাধ্যমে ভিসা প্রদান কার্যক্রম চলবে। পর্যায়ক্রমে অন্যান্য শহরেও এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে। হাইকমিশনার জানান, মানবিক বিবেচনায় জরুরি চিকিৎসা ভিসা প্রদানের কার্যক্রম অব্যাহত থাকবে। এর আগে সকালে তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে তাঁর পরিচয়পত্র পেশ করেন। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামীকাল দেশে পবিত্র আশুরা পালিত হবে। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদত বার্ষিকী উপলক্ষে মহরম মাসের 10 তারিখে পবিত্র আশুরা পালন করা হয়। হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় ইয়াজিদ বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে 680 খ্রিস্টাব্দে ইরাকের ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে শাহাদত বরণ করেন। এদিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র আশুরা উপলক্ষে এক বাণীতে কারবালার মর্মান্তিক ঘটনা স্মরণ করে সমাজে সাম্য, ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি মুসলিম উম্মার ঐক্য, সংহতি ও অব্যাহত অগ্রগতি কামনা করেছেন। আগামীকাল সরকারি ছুটি। পবিত্র আশুরা উপলক্ষে পুরান ঢাকার হোসেনি দালান সহ দেশের বিভিন্ন স্থান থেকে তাজিয়া মিছিল বের করা হবে। পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন এবং বিভিন্ন বেসরকারি চ্যানেল বিশেষ অনুষ্ঠান প্রচার করবে। ২৪শে জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুর থানায় ট্রাক চালক হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আগামী ২৬শে জুলাই শুনানি হবে। আজ শুনানি হওয়ার কথা থাকলেও রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে ঢাকার বিশেষ জজ আদালত ৪ বিচারক রবিউল আলম নতুন এই দিন ধার্য করেন।
8: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
9: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
8: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
5: এবারে আন্তর্জাতিক সংবাদ। ভেনেজুয়েলায় গতরাতে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬৪ জন নিহত ও আরও ১,০০০ জন আহত হয়েছে। দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এই হতাহতের তথ্য নিশ্চিত করেন। দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে কারাকাসের সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
10: প্রচণ্ড শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী কারাকাস সহ ভেনেজুয়েলার বিভিন্ন এলাকা। আবাসিক ভবন, শপিং মল, বিমানবন্দর ও মেট্রো স্টেশন থেকে শুরু করে সবকিছুতে তীব্র ঝাঁকুনি খায়। এ সময় ভেঙে পড়ে অসংখ্য ভবন, যেন এক মহাপ্রলয়ের মুখে আতঙ্কিত হয়ে পড়েন সবাই। চিৎকার চেঁচামেচির ঘটনায় এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। ভূমিকম্পের সময় শপিং সেন্টারের সর্বোচ্চ তলায় থাকা দোকান মালিক হেইডি রোমেরো বলেন, ঘটনাটি অবিশ্বাস্য ছিল। কতক্ষণ স্থায়ী হয়েছিল সেটাও তিনি বলতে পারবেন না। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর তথ্য অনুযায়ী ভেনেজুয়েলার একই এলাকায় ৭.২ ও ৭.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর অন্তত ২০টি আফটার শক অনুভূত হয়েছে। এর উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৩.২ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পরপরই স্বরাষ্ট্রমন্ত্রী কাবেলো জনগণকে ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে আসার আহ্বান জানান। এএফপির প্রতিবেদনে বলা হয়, ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকর্মীরা এখনও ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কয়েকটি ভবনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ভূমিকম্পে কারাকাসের কাছে অবস্থিত মাইকেতিয়া আন্তর্জাতিক বিমানবন্দর অবকাঠামোর গুরুতর ক্ষতির কারণে বন্ধ করে দেওয়া হয়েছে। ভেনেজুয়েলার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আশঙ্কা, নিহতের সংখ্যা ১,০০,০০০ ছাড়িয়ে যেতে পারে। এদিকে মার্কিন জাতীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র এক্সে দেওয়া বার্তায় বলেছে, সাম্প্রতিক ভূমিকম্পের কারণে কোনো সুনামি নেই, কোনো বিপদও নেই। মহসিন কবির, বাংলাদেশ বেতার।

0: ফিফা বিশ্বকাপ ফুটবলে নিউইয়র্কে আজ বাংলাদেশ সময় রাত দুটায় জার্মানি ইকুয়েডরের এবং একই সময়ে ফিলাডেলফিয়ায় কুরাসাও ও আইভরি কোস্টের মোকাবেলা করবে। আগামীকাল বাংলাদেশ সময় ভোর পাঁচটায় আরও দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে, যুক্তরাষ্ট্রের কানসাসে তিউনিসিয়া নেদারল্যান্ডসের এবং ডালাসে জাপান সুইডেনের বিপক্ষে খেলবে। এছাড়া সকাল আটটায় লস অ্যাঞ্জেলেসে তুরস্ক স্বাগতিক যুক্তরাষ্ট্রের এবং একই সময় সান ফ্রান্সিসকোতে প্যারাগুয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। এদিকে আজ সকালে অনুষ্ঠিত খেলায় ব্রাজিল 3-0 গোলে স্কটল্যান্ড কে এবং মরক্কো 4-2 গোলে হাইতিকে পরাজিত করে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: মিয়ামির ফ্লাডলাইটের নিচে যেন এক টুকরো রিও ডি জেনেরো নেমে এসেছিল। 2026 ফিফা বিশ্বকাপের গ্রুপ সি এর মহা গুরুত্বপূর্ণ ম্যাচে স্কটল্যান্ডকে 3-0 গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নক আউটের টিকিট কাটল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচের শুরুতেই মায়ামি স্টেডিয়ামের গ্যালারিকে উল্লাসে মাতান রিয়াল মাদ্রিদ সুপারস্টার ভিনিসিয়াস জুনিয়র। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ব্রুনো গুইমারেসের মাপা ক্রসে এক দর্শনীয় হেডে নিজের জোড়া গোল পূর্ণ করেন ভিনিসিয়াস, যা স্কটল্যান্ডের বুকে এক মরণ কামড়ের মতো বিঁধেছিল। দ্বিতীয়ার্ধের 60তম মিনিটে নিকো টিম গেমের এক অনবদ্য সমাপ্তি টানেন মাথিউস কুনিয়া, অফসাইডের হাত গোলে ব্রুনোর থ্রো বল ধরে স্কোর লাইন করেন 3-0। ম্যাচের রোমাঞ্চ তখনও বাকি ছিল। 76তম মিনিটে ইঞ্জুরি কাটিয়ে প্রায় আড়াই বছর পর যখন নেইমার জুনিয়র মাঠে নামেন, তখন করতালির গর্জনে কেঁপে ওঠে পুরো স্টেডিয়াম। এই রাজকীয় জয়ে 7 পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অব 32 এ পা রাখল কার্লো আনসেলসির শিষ্যরা। আর 3 পয়েন্ট নিয়ে স্কটিশদের এখন চেয়ে থাকতে হবে অন্য গ্রুপগুলোর জটিল সমীকরণের দিকে। এদিকে 2026 বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মেক্সিকো 3-0 গোলে সুইজারল্যান্ড 2-1 গোলে জিতে নিজ নিজ ম্যাচে জয়লাভ করেছে। এই দুর্দান্ত জয়ের ফলে মেক্সিকো গ্রুপ এ, সুইজারল্যান্ড গ্রুপ বি এবং ব্রাজিল গ্রুপ সি পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নক আউট পর্ব নিশ্চিত করেছে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: ক্রিকেট। ইংল্যান্ডের ম্যানচেস্টারে আইসিসি নারী টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে ভারতের বিপক্ষে বাংলাদেশ এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 16 ওভারে 3 উইকেটে 106 রান করেছে। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। বেইজিংয়ে চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক, 13টি সমঝোতা স্মারক স্বাক্ষর। চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। তারেক রহমানের সঙ্গে চীনা পানি সম্পদ মন্ত্রীর বৈঠক, তিস্তাসহ বাংলাদেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় সহযোগিতা বৃদ্ধির বিষয়ে মতৈক্য। ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে 164 জনের প্রাণহানি, আহত প্রায় 1000। ফিফা বিশ্বকাপ ফুটবলে পৃথক ভেন্যুতে রাত দুইটায় জার্মানি ইকুয়েডরের এবং কোরাসাও আইভরি কোস্টের মোকাবেলা করবে। এবং ইংল্যান্ডের ম্যানচেস্টারে আইসিসি নারী টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে এখন ভারতের মোকাবেলা করছে বাংলাদেশ। খবর শেষ হলো।
2: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন মাইনুর রহিম, পড়ছি জাইতুন্নেসা মিলা। ইউরোপ জুড়ে চলমান চরম তাপপ্রবাহ এখন এক ভয়াবহ সংকটের রূপ নিয়েছে। যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি ও স্পেনের মতো দেশগুলোতে পরিস্থিতি এতটাই অবনতি হয়েছে যে সরকারগুলো বাধ্য হয়ে রেড অ্যালার্ট জারি করেছে এবং জনস্বাস্থ্য রক্ষায় বিশেষ সতর্কতা ঘোষণা করেছে। এই সতর্কতা শুধু প্রশাসনিক পদক্ষেপ নয়, বরং নাগরিকদের জীবন রক্ষার জন্য এক জরুরি আহ্বান। ইউরোপে অতীতের তুলনায় বর্তমান তাপদাহ অনেক বেশি ঘন ঘন, দীর্ঘস্থায়ী এবং প্রাণঘাতী হয়ে উঠেছে। অতীতে তাপপ্রবাহ ছিল তুলনামূলকভাবে বিরল ও সীমিত অঞ্চলে সীমাবদ্ধ, কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে এখন তা প্রায় প্রতি বছরই ঘটছে এবং রেকর্ড ভাঙছে। ইউরোপে তাপপ্রবাহের উল্লেখ পাওয়া যায় 19 শতক থেকেই, তবে সবচেয়ে আলোচিত ঘটনা ছিল 1976 সালের তাপপ্রবাহ, যখন যুক্তরাজ্য ও পশ্চিম ইউরোপের দীর্ঘ খরা ও উচ্চ তাপমাত্রা দেখা দিয়েছিল। 2003 সালের তাপপ্রবাহ ইউরোপের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ তাপপ্রবাহ হিসেবে বিবেচিত হয়। ফ্রান্স, ইতালি ও স্পেনে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায় এবং এতে প্রায় 70,000 মানুষ মারা যায়। এই ঘটনা জনস্বাস্থ্য ও পরিবেশ নীতিতে বড় ধরনের পরিবর্তন আনে। 2010 সালের রাশিয়া কেন্দ্রিক তাপপ্রবাহ যদিও মূলত রাশিয়ায়, এর প্রভাব ইউরোপের পূর্বাঞ্চলেও পড়েছিল। খাদ্য উৎপাদন ও অর্থনীতিতে বড় ক্ষতি সাধিত হয়। সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপে প্রায় প্রতি বছরই তাপপ্রবাহ দেখা যাচ্ছে। 2022 সালে যুক্তরাজ্যে প্রথমবারের মতো তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়ায়, যা অতীতের সব রেকর্ড ভেঙে দেয়। 2026 সালের বর্তমান সংকট ফ্রান্সে তাপমাত্রা 44.3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছে, যা গত 80 বছরের মধ্যে সর্বোচ্চ। স্পেন, ইতালি ও জার্মানিতেও 40-46 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর ফলে স্কুল বন্ধ, পরিবহন ব্যাহত এবং বহু মানুষের মৃত্যু ঘটেছে। তাপমাত্রা দীর্ঘদিন ধরে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় ইউরোপের বিভিন্ন অঞ্চলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ইতালির রোম ও মিলান শহরে হাসপাতালগুলোতে হিটস্ট্রোক ও পানিশূন্যতায় আক্রান্ত রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। স্পেনে মাদ্রিদ ও বার্সেলোনায় জনস্বাস্থ্য বিভাগ নাগরিকদের ঘরে থাকার পরামর্শ দিয়েছে, বিশেষ করে শিশু ও বৃদ্ধদের জন্য। যুক্তরাজ্যে লন্ডন সহ বিভিন্ন শহরে রেল ও সড়ক পরিবহন ব্যাহত হচ্ছে, কারণ অতিরিক্ত তাপে রেল লাইন বাঁকছে এবং সড়কের পিচ গলতে শুরু করেছে। পরিবেশবিদরা এই ঘটনাকে জলবায়ু পরিবর্তনের সরাসরি প্রভাব হিসেবে দেখছেন। তাদের মতে, বৈশ্বিক উষ্ণায়নের কারণে ইউরোপে তাপপ্রবাহের মাত্রা ও স্থায়িত্ব ক্রমেই বাড়ছে। অতীতে যে তাপমাত্রা বিরল ছিল, এখন তা প্রায় নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। এই সংকট মানবজাতিকে নতুন করে ভাবতে বাধ্য করছে। কিভাবে পরিবেশ রক্ষা করা যায় এবং এ ধরনের বৈরী আবহাওয়ায় কিভাবে টেকসই জীবনযাত্রা গড়ে তোলা যায়। সব মিলিয়ে ইউরোপ জুড়ে এই চরম তাপপ্রবাহ শুধুই একটি প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং মানবজাতির জন্য এক বড় সতর্কবার্তা। এটি আমাদের মনে করিয়ে দিচ্ছে যে জলবায়ু পরিবর্তন এবং এর প্রভাব আর ভবিষ্যতের কোনো সম্ভাবনা নয়, বরং বর্তমানের কঠিন বাস্তবতা। তাই এখনই প্রয়োজন সমন্বিত উদ্যোগ, যাতে পরিবেশ রক্ষা করা যায় এবং ভবিষ্যৎ প্রজন্মকে একটি নিরাপদ পৃথিবী উপহার দেওয়া যায়। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
3: এ অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
4: বাংলাদেশ বেতার খুলনা। সম্মানিত শ্রোতা, এখন শুনবেন একটি দেশের গান। শিল্পী কামরুল ইসলাম বাবলু ও মলিনা বিশ্বাস, গানটির গীতিকার সৈয়দ নুরুল ইসলাম মুফতি।

0: আমাকে শুনাই গড়া স্বর্গ দিলেও চাই না আমি।
1: আপনারা দেশের গানটি শুনলেন।
2: শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, মিডিয়াম ওয়েভের আজকের আয়োজন এ পর্যন্তই। আগামীকালের নিয়মিত অধিবেশন শোনার অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি। এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:30 পর্যন্ত। এফএম সম্প্রচার কার্যক্রম 88.8 মেগাহার্জ, বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা বন্ধুরা, কিছুক্ষণের মধ্যে শুনতে পাবেন এনএসকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান।

0: আপনারা দেশের গানটি শুনলেন।
1: শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, মিডিয়াম ওয়েভের আজকের আয়োজন এ পর্যন্তই। আগামীকালের নিয়মিত অধিবেশন শোনার অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি। এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:30 পর্যন্ত। এফএম সম্প্রচার কার্যক্রম 88.8 মেগাহার্জ, বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা বন্ধুরা, কিছুক্ষণের মধ্যে শুনতে পাবেন এনএসকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান।

0: শ্রোতা বন্ধুরা, দেশাত্মবোধক গানটি শুনলেন আবু জাফরের কথায় সমবেত কণ্ঠে।
1: FM 88.8 MHz বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। সকাল 8:30 কারবালা প্রান্তরে পবিত্র আসর উপলক্ষে বিশেষ অনুষ্ঠান, রচনা গ্রন্থনায় সৈয়দ আব্দুল মতিন। দুপুর 12:15 কথিকা, পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বলবেন মুফতি মাসুম বিল্লাহ। দুপুর 12:40 পবিত্র আশুর উপলক্ষে বিশেষ গ্রন্থিত অনুষ্ঠান, মোহররমের চাঁদ এলো ঐ সেই কারবালা। পবিত্র আশুর উপলক্ষে বিশেষ অনুষ্ঠান, রচনা মোহাম্মদ রেজাউল করিম, শুনবেন বেলা 2:30। বেলা 1:05 বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ, সাপ্তাহিক ধর্মীয় ম্যাগাজিন অনুষ্ঠান সিরাতুল মুস্তাকিম বিকেল 3:30। পরিক্রমা, সাপ্তাহিক ঘটনাবলীর উপর বিশেষ বেতার বিবরণী, শুনবেন সন্ধ্যে 6:10। এবারে সঙ্গীতানুষ্ঠান, পবিত্র আশুরা উপলক্ষে মার্সিয়া সকাল 9:05, বিকেল 3:05 ও বিকেল 4:05। মহান আল্লাহ পাকের শানে হামদ ও নাতে রসুল সকাল 8:15 এবং বিকেল 4:45। ভক্তিমূলক গান শুনবেন দুপুর 12:20। দেশাত্মবোধক গান শুনবেন সন্ধ্যে 6:10, রাত 8:55 এবং রাত 9:20। এছাড়াও FM 88.8 MHz NSK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শ্রোতাবন্ধুরা, জানিয়ে দিলাম আমাদের আগামীকালে অনুষ্ঠান পরিচিতি।

এফএম 88.8 মেগাহার্জ বাংলাদেশ বেতার খুলনা। এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও বাংলা তর্জমা।

0: তোমরাই হলে সর্বোত্তম উম্মত, মানব জাতির কল্যাণের জন্যই তোমাদের বের করা হয়েছে। তোমরা সৎ কাজে আদেশ দান করবে ও অন্যায় কাজে বাধা দেবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে। আর আহলে কিতাবরা যদি ঈমান আনত তাহলে তা তাদের জন্য মঙ্গলকর হতো। তাদের মধ্যে কিছু তো রয়েছে ঈমানদার, আর অধিকাংশই হল পাপাচারী। যৎসামান্যই কষ্ট দেয়া ছাড়া তারা তোমাদের কোনো ক্ষতিই করতে পারবে না। আর যদি তারা তোমাদের সাথে লড়াই করে তাহলে তারা পশ্চাদপসরণ করবে, অতঃপর তাদের সাহায্য করা হবে না।
1: এফএম সম্প্রচার কার্যক্রম 88.8 MHz বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এফএম সম্প্রচার কার্যক্রমের আজকের মতো বিদায় নিচ্ছি। এ পালায় আপনাদের সাথে ছিলাম আমি আবু সাইজান কাদরী এবং সুদীপ কুমার কুণ্ডু। অধিবেশন তত্ত্বাবধানে শেখ আসাদুজ্জামান মিথুন, প্রকৌশল তত্ত্বাবধানে খান আল আমিন, প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ সাইফুজ্জামান এবং অভিজিৎ মণ্ডল। সুপ্রিয় শ্রোতা, আগামীকাল অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।